পুরুষদের যাদের কাছে সে ভবিষ্যৎ ভারতবর্ষকে গড়ে তোলার পদ্ধতি, স্বপ্ন এসব গড়ে তুলবে। খবর পেল সেন্ট্রাল কলেজেই যেখানে পড়ত, যদি খবর পেল যে স্বামী বিবেকানন্দ তখন কুস্তি করতে আসেন অম্বুগুহের আখড়ায়, তার ছেলে ক্ষেত্রনাথের কাছে যদি শিখতে লাগলো কুস্তির বাছা বাছা দাঁও প্যাঁচ, আর বিবেকানন্দ আসেন কিনা সেদিকেও নজর করতে লাগলো। এবার একদিন তার সঙ্গে বিবেকানন্দের দেখা হলো। কিভাবে না, স্বামীজি ভাষণ দিচ্ছেন যে কলকাতাবাসী যুবকগণ ওঠো জাগো, কারণ শুভ মুহূর্ত আসিয়াছে। ভারতের অন্যান্য স্থানে বুদ্ধিবল আছে, ধনবল আছে, কিন্তু আমার মাতৃভূমিতেই কেবল উৎসাহের অগ্নি বিদ্যমান, এই অগ্নি জ্বালিতে হইবে। আর সেখানে স্বামীজিকে দেখলেন জ্যোতি, তিনি মুগ্ধ হয়ে গেলেন। কলকাতায় দেখা দিল মহামারী, ভগ্নী নিবেদিতার ডাকে পীড়িত জনগণের সেবা করতে জ্যোতিও এগিয়ে এলো। নিবেদিতা মুগ্ধ হলেন, এ যেন ইস্পাতের স্নায়ু, বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক, সবল পেশি, স্বামীজির প্রত্যাশা মাফিক সব কিছুই তৈরি রয়েছে এই ছেলেটির মধ্যে। তার উপরে দয়া মায়া আত্মত্যাগের আনন্দ সব সব রয়েছে ওর চরিত্রে, যেন এক অসামান্য আলো। নিবেদিতার এই ভালো লাগা জ্যোতিকে আরও ঘনিষ্ঠ করল স্বামীজির কাছে। তার চরণতলে বসে জ্যোতি জানল যে জগতের মানুষ ভারতবর্ষের কাছে চাইছে সনাতন ধর্মের দিশা, কিন্তু সেই ধর্ম চাইছে যে জনগণ, ভারতের জনগণ বিদেশের দাসত্ব ঠেলে ফেলে দিয়ে অর্জন করুক তার স্বাধীনতা। এখানেই বিভিন্ন অঞ্চলে ছোটমামার সঙ্গে জ্যোতি গড়ে তুলল ছোট ছোট সমিতি। সেখানে ফুটবল খেলা, কুস্তি লড়া এই সব ব্যাপারকে জনপ্রিয় করে তুলল, কারণ তারা বুঝল যে শক্তিশালী শরীর ছাড়া কিন্তু কখনো সাহসী হওয়া সম্ভব নয়। আবার একই সঙ্গে গীতা পাঠ, বিবেকানন্দ, বঙ্কিম, যোগেন, বিদ্যাভূষণের লেখা নিয়ে আলোচনা এসবেরও জোর দেওয়া হলো। সুরেন্দ্রনাথ ঠাকুর পড়াতে লাগলেন বিভিন্ন জায়গায় ভারতের ইতিহাস। এইভাবে তরুণরা ভাবতে শিখল দেশের কথা, আর এভাবেই তিনি তৈরি হতে লাগলেন, তৈরি করাতে লাগলেন গ্রামতে ঘোরা। সেখানে এক পলিটেকনিক স্কুল খুললেন সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে, তার নাম যে অনেকে মিলেই কাজগুলো করেছেন। আজকে হয়তো আমরা বাঘাযতীনকে লক্ষ্য করি, কেন তিনি বাঘাযতীন হতে পারলেন সেই কথা বলছি, কিন্তু অনেক অনেক মানুষ তখন এগিয়ে এসেছিলেন। সেখানে পলিটেকনিক স্কুল তৈরি করা হলো, যে পড়াশুনোর পাশাপাশি ছাত্ররা শিখল তালাচাবি বানাতে, তুঁতের চাষ, রেশম উৎপাদন আর দেশের লোককে ভালোবাসতে। সেখানে শ্রমিক মজুদদের জন্য, যারা সারা দিন পরিশ্রম করে তাদের জন্য সন্ধ্যাবেলা স্কুল বসালেন, তাদের লেখাপড়া শেখাতে শুরু করলেন, তাদেরও মাথায় ঢুকিয়ে দিলেন দেশের মঙ্গল করবার বাসনা। এমন অনেক অসংখ্য বিদ্যাপীঠ, ছোট ছোট স্কুল তারা তৈরি করতে আরম্ভ করলেন। এছাড়া রাজা রামমোহন রায়ের কথা তিনি শুনতেন, ঘড়ি কি বলছে, ঘড়ি বলছে 5:36 না, গল্প কিন্তু খুব বেশি আর শোনানো যাবে না। ছোট্ট একটা গল্পের কথা বলি। একদিন জ্যোতি তখন পড়াশুনো শেষ করে একটা অফিসে সে জয়েন করেছে, তার মধ্যে সে টাইপ শর্ট হ্যান্ড টাইপিং ইত্যাদিও শিখেছে। তো যাই হোক, সেখানে হঠাৎ করে সকালবেলায় সে পুজো মানে পুজোতলায় দাঁড়িয়ে সে নিজেকে পরিষ্কার করছে, দাঁত মাজছে, এরপর স্নান করবে, এবার পুজোতে বসবে ইত্যাদি ইত্যাদি। তখন কয়েকজন গ্রামবাসী এসে কথাবার্তা বলছে, তাদের কাছে সে শুনল যে সেখানে নাকি একটা ছোট্ট কেঁদো বাঘ এসেছে। সে ভাবলো ছোট কেঁদো বাঘ, ব্যাপারটা কীরকম জানতে হচ্ছে? তো জ্যোতির উৎসাহ দেখে গ্রামবাসীরা নিজেরাই জানালো যে কদিন ধরেই বাঘটা এর খোঁয়ার, এর গোয়াল থেকে গরু, ওর খোঁয়ার থেকে ছাগল এসব মেরে নিয়ে যাচ্ছে। তখন উনি বললেন, চল তো দেখে আসি তোদের কেমন কেঁদো। বলে ধুতিটা মালকোঁচা দিয়ে ঘর থেকে একটা কুকরি নিয়ে তিনি চললেন। দিদি বাদশাদলেন, হ্যাঁ রে কোথায় চললি? দিদি তার কথা শুনে বললেন, ওরকম ন্যাড়া হাতে যাওয়াটা ভালো লাগছে না, একটা বন্দুক অন্তত সঙ্গে নে, ভারী তো কেঁদো, ঘুরে দেখে আসি। তো যাই হোক, তখন জ্যোতির খেয়াল হলো তার বড় মামার ছেলে ফোনই, মেজো মামার ছেলে অমূল্য, তারাও

ছুটতে ছুটতে আসছে তাদের হাতে একটা পাখি মারা বন্দুক। তখন তিনি বললেন, হ্যাঁ রে, তোরা এটা দিয়ে কেঁদো মারবি, বলে হাসলেন। তো যাই হোক, তিনি যাচ্ছেন যাচ্ছেন কিছু দূর গিয়ে দেখলেন যেন আখেতের আগগুলো একটু বেশি করে দুলছে, একটু যেন অস্বাভাবিক। তিনি তাড়াতাড়ি করে একটা ঝোপের আড়ালে গেলেন। সেখান থেকে দেখতে পেলেন, হারি, কোথায় ছোট্ট, এ তো এক পেল্লায় রয়্যাল বেঙ্গল টাইগার, থাবা চেটে চেটে তার গোবদাড়ি সাফ করছে। তখন উনি বললেন, এই তোদের কেঁদো। তিনি ফিসফিস করে তার সঙ্গীদের বললেন, ততক্ষণে অমূল্য তার মামার ছেলে সে উত্তেজনার চোটে বন্দুকের ট্রিগার টিপে দিয়েছে, ওই পাখি মারা বন্দুকের। ব্যাস যেই গুলি ছুটে গর্জন হয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাঘ্রমশাই ওইদিকে বিরক্ত হয়ে বিশাল গর্জন দিল হালুম করে। এরপরেই সে বন্দুকের মালিককে তাক করেই লাফ দিল। ভীষণ গর্জনে কেঁপে উঠল সব জায়গা। অমূল্যকে হাত পা যে ধাক্কা দিয়ে মানে দূরে ফেলে যদি একটু ঝুটকে দাঁড়িয়ে জয় গুরু এই বলে হুঙ্কার দিয়ে এই বাঘের দিকে ছুটলেন। একটু ইতস্তত করেই বাঘটা জ্যোতির উপরে ঝাঁপিয়ে পড়া মাত্র সে একেবারে আয় ব্যাটা এদিকে বলেই ধা করে বা বগলে চেপে ধরলো বাঘের ঘাড়টা আর ডান হাত দিয়ে চালালো ছোড়ার ঘা। এইরকম কোনো ব্যবহার তো সে কখনো মনুষ্য সন্তানের কাছ থেকে পায়নি। সে এক ঝটকায় জ্যোতিকে ফেলে দিতে চাইল, আর জ্যোতিও ততক্ষণে কুস্তির প্যাঁচ দিয়ে বাঘকে সাপটে ধরেছে মাটিতে। ব্যাস মল্লযুদ্ধ শুরু হয়ে গেল সে বাঘে আর জ্যোতিতে। একবার বাঘ জ্যোতিকে পেরে ফেলে মাটির ওপরে, আবার চোখের পলকে বাঘকে নিচে ফেলে জ্যোতি চেপে বসে তার মুখের ওপর। এইরকম করে বেশ কিছুক্ষণ চলার পর জ্যোতি বুঝতে পারল বাঘটা ক্রমে নিস্তেজ হয়ে আসছে। এইবার সেও তারও হাত পা ক্রমশ অবশ হয়ে আসছে, কিন্তু না, দেহের সমস্ত শক্তি এক করে সে ছোড়া সময় ডান হাতটা দিয়ে বাঘের ঘাড় মাথায় কোপ দিতে লাগলো। বাঘও মরণ কামড় বসিয়ে দিল জ্যোতির ডান হাঁটুতে। তারপরে পোষা বেড়ালের মতো ঢলে পড়ল সুন্দরবনের সেই রাজা বাঘ। টান টান হয়ে এতক্ষণে ক্লান্ত জ্যোতি বাঘটার নিথর শরীরের ওপরেই শুয়ে পড়ল। যাই হোক, এরপরে তো সাংঘাতিক এক অবস্থা। তখন তার পা পুরো মানে প্রায় ডান পাটা ঝুলছে। কোনো ক্রমে তাকে ওইভাবেই নিয়ে আসা হলো, সমস্ত লোকজনরা তাকে মাথায় করে নিয়ে এলো। তারপরে ওষুধ, চিকিৎসা সব কিছু চললো, ব্যান্ডেজ করা ইত্যাদি প্রভৃতি চলতে চলতে চলতে চলতে ধীরে ধীরে তিনি সুস্থ হলেন। আর বাঘের চামড়াটা জ্যোতি উপহার দিলেন সেই ডাক্তার সুরেশবাবুকে, তিনি তাকে ভালো করে তুলেছিলেন। তো যাই হোক, এরপরে তো তার চারিদিকে নাম হয়ে গেল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কেউ তো আর বলে না, সকলেই বলে বাঘা যতীন। আর এইভাবেই আসলে আজকে যে এই কিছু কিছু গল্পের কথা ঘটনার কথা শুনছিলাম, এটি ওনার নাতি, ওনার নাতি পৃথেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার কিছু লেখা থেকে আজকের এই গল্পটা নয়, কয়েকটা গল্প শোনানোর চেষ্টা করলাম, কিন্তু না, ঘড়ি বলছে আজকে কিন্তু আর গল্প শোনানো যাবে না। দেখা যাক 7ই ডিসেম্বর, তখন আবার ওনাকে নিয়ে যদি কিছু গল্প শোনানো যায়। আর এই মুহূর্তে ছোট্ট একটা গান শুনে আপনাদের লেখা, আপনাদের বার্তার অপেক্ষায় থাকবো, আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। কেমন, চলুন ছোট্ট একটা গান শুনে নিই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম তৃষা পালের গলায় এই গানটি। আর এবার যারা চলে এসেছেন তাদের লেখায় চলে যাই। প্রথমে হোয়াটসঅ্যাপ পড়ি। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতি দি হিনমোটর। বাহ, সুপ্রভাত আপনাকেও। আজ শুক্রবারে চিরন্তনীতে বাঘাযতীনের জীবনের সাহসিকতার গল্প শুনছি, গর্বে মন ভরে যাচ্ছে, খুব ভালো লাগছে। সাথে দেশাত্মবোধক গান ও শুনছে। সবাই ভালো থাকবেন নিশ্চয়ই। চেষ্টা করলাম কয়েকটা গল্প বলার। আসলে কি জানেন তো, আমরা পরবর্তীকালে অনেককে সাহসী বলি, কিন্তু সেই সাহসী হওয়ার মূল সূত্রটা কোথায় থাকে এটা খুব জানতে ইচ্ছে করে। ছোট্টবেলা, ছোট্টবেলা, সেই ছোট্টবেলাই আমাদেরকে এক এক রকমভাবে তৈরি করে। সুপ্রভাত মেন্দ্রানী দি ভাই, গত 15ই আগস্ট 80তম স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতেই শুরু হওয়া বিভিন্ন বীর সংগ্রামীদের নিয়ে দেশাত্মবোধক গান ও কথায় মালা গাঁথার প্রচেষ্টার সূত্রে আজ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় জ্যোতি বা বাঘাযতীনকে নিয়ে তার ছোটোবেলার দিনগুলোর উপর আলোকপাতের এই মহান প্রয়াসে অনেক অজানা ঘটনা আলোকিত হলো। নিজের প্রাণপ্রিয় মানুষদের ক্ষেত্রে ধন্যবাদ কথাটা প্রযোজ্য নয়, তাই বলি উপকৃত হলাম। সাধন ঘোষ লিখেছেন মধ্যমগ্রাম থেকে। সুপ্রভাত জানাই আপনাকেও। শুভ সকাল ইন্দ্রাণী দিদি ভাই, প্রতি সপ্তাহে শুক্র শনি রবিবার এই চিরন্তনীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি আপনার সুমিষ্ট কণ্ঠে এই শিক্ষামূলক অনুষ্ঠানটি শুনব বলে। আজকে বাঘাযতীনের সাহসিকতার গল্প শুনলাম, মুগ্ধ হলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন। সোমেন যাদবপুর। আচ্ছা, আপনাকে আমি মনে হচ্ছে আজ প্রথমবার পড়ছি। যাই হোক, প্রত্যেক দিন আসার একেবারে অনুরোধ জানালাম, কেমন? প্রতিদিন চিরন্তনী শুনবেন এবং অবশ্যই লিখবেন হোয়াটসঅ্যাপে বা মেসেজে। শুভ সকাল জানাই আপনাকেও, অনেক ধন্যবাদ। এবার কে লিখছেন? কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, বাহ, খুব ভালো লাগলো বিপ্লবী ও সাহসী বাঘাযতীনকে নিয়ে গল্প গান আজকের উপস্থাপনায়। ধন্যবাদ আপনাকেও জানাই। সুপ্রভাত, ধন্যবাদ লেখার জন্য। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকে বাঘাযতীনের গল্প সাথে দেশাত্মবোধক গান, ভীষণ ভালো লাগছে। ভালো থাকবেন মাধবী শীল, রহিমপুর, হুগলি থেকে। আপনাকেও জানাই সুপ্রভাত। আমাদের নিত্যদিনের বন্ধু আপনারা, আপনারাই আমাদের উৎসাহদাতা, প্রেরণা। সুপ্রভাত, সপ্তাহের প্রথম চিরন্তনীর আসরে সুধাকণ্ঠীর পরিবেশনায় বাঘাযতীনের বিষয়ে অনেক না জানা বিষয় শুনছি, ভালো লাগছে। আমার লেখা দুলাইন, আকাশ থেকে নামলো বাদলধারা, টিনের চালে টাপুর টুপুর বোল, রাত দুপুরে কে যে নাড়ে কড়া, মনের মধ্যে উঠছে কলরোল, যতই আমি দাঁড় দিয়েছি মনে ততই যেন জড়িয়ে ধরে স্মৃতি, আয়না কাছে ধুলোর আস্তরণে হঠাৎ আমি সবার মুখোমুখি, মনের পাতায় কে যে ছবি আঁকে, দুয়ার খুলে তাকাই পথের বাঁকে, কোনোখানে জনমানুষ নাই, পথের কুকুর জাগছে আজও রাতে, কোথাও একটা মোরগ উঠে ডেকে, ডানা ঝাপটায় রাত জাগা এক পাখি। চিরন্তনী সবার মধ্যে শুভ চেতনার উন্মেষ ঘটাক, এটাই প্রার্থনা। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি থেকে লিখেছেন। বাহ, খুব সুন্দর লিখেছেন, ধন্যবাদ। সুপ্রভাত, গুড মর্নিং ইন্দ্রাণীদি। আজ সপ্তাহের প্রথম চিরন্তনীতে আছি আর শুনছি বাঘাযতীনের জীবনের গল্প, গানে গল্পে অতুলনীয় প্রোগ্রাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র।

অনেক ধন্যবাদ আপনাকে। এত দূরে বসে আপনি আমাদের এত কাছাকাছি থাকেন, এত কাছে আছেন, অনেক ধন্যবাদ, সুপ্রভাত জানাই আপনাকেও। এবার কে লিখছেন? অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জতি বিবেকনগর, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করি, স্বীয় কীর্তি ধ্বজা ধরি, আমরাও হববরণীয়। সুধাকণ্ঠীর সাথে চিরন্তনী, সপ্তাহের আজ শুরু, যতীন থেকে মাস্টারদা, বিপ্লবীদের গুরু, ছদ্মবেশী গণিত শিক্ষক, অপূর্ব সেই কথন, নতুন বিপ্লবী সৃষ্টি, সুধায় অনন্য এই যাপন, তরুণদের স্বপ্ন তুমি, বাঙালির তুমি আলো, জ্যোতির জীবন সকালেতে লাগছে ভীষণ ভালো, শরৎ শশী উমেশচন্দ্র, জ্যোতি হননি ব্যর্থ, স্বাধীনতা আন্দোলনে ভুলেন আপন স্বার্থ, প্রেরণাদায়ক জীবন কথা, সত্যের হৃদয় ছোঁয়া, দেশাত্মবোধক সুরের ডালি আজকে বিশেষ পাওয়া, বিপ্লবী অজস্র হন, অনুপ্রেরণা আগে থাকে, তাঁরই ছোঁয়ায় নবপ্রজন্ম স্বাধীনতার স্বপ্ন দেখে, গরুই নদীতে স্নান কিংবা কুকুরকে রুখে দেওয়া, ছোট থেকেই ঘুরে দাঁড়ানো মায়ের শিক্ষা দেওয়া, স্যালুট তোমায় সুধাকণ্ঠী, নতুনত্বের দিশা, এমনিভাবে ঘোচাও তুমি সকল অমানিসা। আমরা চেষ্টা করি, আসলে সব কিছুরই না একটা সূত্র থাকে, ওই সূত্রটা খুঁজতে আমাদের অনেকেরই খুব ইচ্ছে করে, সাহসই, সেই সাহসের পিছনের প্রকৃত কারণগুলি কী একটু একটু জানার চেষ্টা। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে লেখার জন্য। এবারে নিবেদিতা সেন শেওড়াপুলি থেকে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রানীদি, আজ শুক্রবারই চিরন্তনীতে গান ও নতুন গল্প শুনছি, খুব ভালো লাগে এই চিরন্তনীর অনুষ্ঠান, আজ শুনছি বিভিন্ন বিপ্লবীদের কথা, আজ একেবারে বাঘা যতীনের কথা, আজকে অন্য কারোর গল্প আর শোনাতে পারিনি, শোনাইনি, বাঘা যতীনের মায়ের অবদান কম ছিল না, তিনি যেভাবে সাঁতার শিখিয়েছিলেন তা এক ইতিহাস, আর বাঘ মারার গল্প, ছোট থেকে রামায়ণ মহাভারত শিবাজি আরও ঐতিহাসিক সব গল্প শুনে বড় হওয়া, হ্যাঁ এইভাবেই বাঘাযতীন বাঘাযতীন হয়ে ওঠেন। এবারে কে লিখছেন, শুভ সকাল দিদিভাই, চিরন্তনী শুনছি, বাঘাযতীনের গল্প, বীর শহীদদের প্রণাম, শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়াইল, হাওড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ, শুভ সকাল। এবার কি লিখছেন, শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত, ভোরের মিষ্টি আলোয় ভালো লাগে গল্প গানে প্রিয় চিরন্তনী, আরও ভালো লাগে গল্প গানের আড়ালে থাকা শাশ্বত বাণী, উত্তর বাউলি থেকে লিখেছেন সুভাষ চক্রবর্তী। সুপ্রভাত, চেষ্টা করি আমরা নানান রকম গল্পে একেবারে একটা ইন্সপিরেশন, একটা প্রেরণা যাতে আমাদের মনের মধ্যে আসে সেটি জন্য। এবার কি লিখেছেন দেখি তো, 5:01 তখন লিখেছিলেন, আচ্ছা, সুপ্রভাত দিদি, চুপটি করে শুনতে বসলাম চিরন্তনী, শুনতে গল্প গান ভরে উঠুক অনুষ্ঠান আজ। ও আচ্ছা, সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, বেশ অবশ্যই চেষ্টা করলাম একটু গল্প শোনানোর, আর এর মধ্যে দেখছি কেউ ভয়েস কল দিয়েছিলেন, আহা ভয়েস কল তো কী করে নেব, একদম হোয়াটসঅ্যাপে বা মেসেজে আপনার লেখা, আপনার মনের কথাটি লেখায় পাঠাবেন, কেমন? সুপ্রভাত ইন্দ্রানীদি ও চিরন্তনী, খুব ভালো লাগলো এই স্বাধীনতার মাসের সুন্দর উপস্থাপনা, মেদিনীপুর শহর থেকে লিখেছেন ধীরেন পাল, অনেক ধন্যবাদ সুপ্রভাত। আর এখন কি লিখছেন, নতুন প্রভাতের বৈচিত্র্যে চিরন্তনী দিদিভাই, নমস্কার আন্তে বজবজ মধ্যে, যাহার বেথুয়া বাটি ধাম, তারই মাঝে বাস আমার উৎপলাদক নাম, আপনার মুখে স্বামীজি বাঘাযতীন নিবেদিতার গল্প, সময় অভাবে শোনালেন তা অল্প, ধন্যবাদ দিদিভাই, শুভ সকাল। একদম অল্প বলেই তো বারে বারে ফিরে আসতে হয় আরও অনেক গল্প নিয়ে, দেখতে দেখতে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বরে গিয়ে আবার বাঘাযতীনের গল্প শোনাবো, আরও অনেক গল্প আছে, কেমন? আচ্ছা এবার কে লিখছেন, বাঘাযতীনের গল্প শুনলাম ভালো, বাঘাযতীনের গল্প শুনলাম ভালো লাগলো, তবে ঘুমের ঘরে ছিলাম, বিশহরী গান শুনতে গিয়েছিলাম, দণ্ডবত প্রফুল্ল রাঙাপানি। বেশ ধন্যবাদ, আচ্ছা হোয়াটসঅ্যাপে আর কেউ নেই দেখে নিলাম, এবার মেসেজ একটু পড়ে নিই, ঘড়িতে 5:52 হয়ে 35 সেকেন্ড, গুড মর্নিং ইন্দ্রাণী দিদি, আজকে চিরন্তনীতে শরৎ শশী দেবী যতীন্দ্রনাথের কথা সাথে গানগুলি ভালো লাগলো, বন্দে মাতরম ভুলুসাহা মধ্যমগ্রাম, বেশ গুড মর্নিং আপনাকেও। এবার কে লিখছেন, শুক্রবারের সিনিয়র সিটিজেনদের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই প্রভাতী শুভেচ্ছা। ইন্দ্রাণী ম্যাম, আজ বাঘাযতীনের জীবনের গল্প গানের ডালি খুব ভালো।

লাগছে। এইভাবেই এগিয়ে চলুক আমাদের প্রিয় চিরন্তনী। এবার দু লাইন খোলা চিঠি। মাস পয়লা ভারী মজা, টানাটানি পালাই দূরে, পকেট আজ গরম, মনটা বেশ ফুরফুরে, মাসের শেষে আবার পুরনো ট্র্যাডিশন, এধার ওধার ম্যানেজ, চেনা টেনশন, আগামী দিনে আবার কথা হবে, ভালো থাকো, কেমন? বেশ, শুভ সকাল। এবার কে লিখছেন? গুড মর্নিং ইন্দ্রানীদি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ বাঘাযতীন বাই স্ট্রিট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। বেশ, গুড মর্নিং আপনাকেও জানাই। আর কে লিখেছেন? প্রাণের প্রদীপ জ্বালিয়ে রেখো চিরন্তনীর ভোরে, প্রাণের এই আবেদন আজ সব মানুষের তরে তরে, সূর্যরাঙা আকাশ আজ বধূ বেশে সাজে, প্রাণের এই আরাধনায় আজ অগ্নিবীণা বাজে, এই প্রাণকে করি নিবেদন আজ এই ধরণীর তরে, প্রাণের এই আবেদন আজ চিরন্তনীর তরে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। পায়েলও ছড়ায় ছড়ায় ছন্দে ছন্দে লেখেন, আসলে ইংলিশে লেখা থাকলে না তখন ওটা একটুখানি বুঝতে একটু সময় লাগে হয়তো, যে ঠিক এই কথাটা কি বলতে চেয়েছেন। যেমন তরেটা আমার বারবার তোড়ে হয়ে যাচ্ছিল। অনেক ধন্যবাদ পায়েল, সুপ্রভাত। এরপর দেখি, ও হোয়াটসঅ্যাপেও আবার কেউ পাঠিয়েছেন। আচ্ছা বেশ, কি ম্যাডাম, আজ শুক্রবার, চিরন্তনী শুভ সকাল, বিপ্লবীদের জানাই প্রণাম, বাঘ মেরে বিপ্লবী বাঘা যতীন, আমি শিবশঙ্কর সাঁত, পুয়া, গড়হরিপুর, আর বিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আমরা আজ শুনছিলাম বাঘা যতীনের গল্প। আসলে বাঘা যতীনের গল্পে চাইতেও কেন তিনি এত সাহসী হতে পারলেন, তার মূল কারণ ছিল তার মা, তার ছোট্টবেলা, তার সাহসী সব মামারা, এবং তিনি যাদের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলেন, প্রত্যেকে তাকে তৈরি করেছে এবং বুঝিয়ে দিচ্ছেন যে শরীরটা যদি শক্তপোক্ত হয় তবেই কিন্তু মন শক্ত হয়, মন সাহসী হয়। আমাদের আজকের এই সময়ে দাঁড়িয়ে আমরা সবাই বাচ্চাদের ব্যাপারে বড্ড বেশি প্রোটেক্টিভ, বড্ড তাদের সবসময় আগলে রাখার চেষ্টা করি, তাই কোথাও যেন তাদের আত্মবিশ্বাসটাই তৈরি হয় না যে আমরাও পারি, আমরাও সমস্যার মুখে দাঁড়িয়ে সমাধান খুঁজতে পারি। বোধহয় আমাদের বড়দের এটা বোঝানোর সময় এসে গিয়েছে, ওদের আরও একটু শক্ত সমর্থ করা দরকার, শরীরে এবং মনে। আমরা কথায় কথায় বলি না, আজ বাঙালি ভীতু হয়ে যাচ্ছে, বাঙালি আজ কর্মবিমুখ হয়ে যাচ্ছে, তার মূল কারণ কিন্তু বোধহয় তাদের ছোটবেলাটা। আর সেই ভাবনা থেকেই বললাম আজ বাঘা যতীনের ছোটবেলার কথা। রবিবার ফিরে আসব। আমি চলে যাওয়ার পর ভোরাই নমস্কার কলকাতা নিয়ে আপনাদের কাছে আসবেন আরপি, আর আগামীকাল চিরন্তনীতে আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। রবিবার আবার কথা হবে অন্য কারোর কথা। এখন বন্দে মাতরম।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

ভাব। একটার পর একটা পর্ব পেরোতে পেরোতে যখন তাদের পথ সুদীর্ঘ হয়, তারা বৃদ্ধ হন, হয়ে ওঠেন প্রবীণ নাগরিক। আজকের এই যে দিনটা 21শে আগস্ট, সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে তাঁদের জন্য এক বিশেষ দিন, বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। আজকের প্রভাত বিনায় আমি তাপস কথা বলবো এই দিনটাকে ঘিরেই। একঠোঙা মুড়ি চানাচুর আর হাতে 200 টাকা ধরিয়ে বৃদ্ধ বাবা মাকে বারুইপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ফেলে দিয়ে গিয়েছিল গুণধর ছেলে। বাবার মৃত্যু হয় সেখানেই, শেষ কৃত্য করেছে রেল এবং রাজ্য পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এই খবর, আর এই খবর দেখে শিউরে উঠলেন অনেকেই। অনেকেই দেখলেন যে এক বৃদ্ধাবাসী বাবা প্রয়াত হয়েছেন, যখন তার সৎকার হচ্ছে তার 3 কন্যা, তারা রয়েছেন ভিডিও কলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এক মেয়ে খুব অধৈর্য হয়ে বলে উঠলেন, আর কতক্ষণ, আমাদের তো স্নান খাওয়া দাওয়া করতে হবে। এমনকি খুব সাধারণ ছবি, আমাদের বিশ্বজুড়ে প্রবীণ নাগরিকরা কেমন আছেন, কিভাবে আমরা তাদের ভালো রাখতে পারি, ভালো রাখার চেষ্টা করতে পারি, আসুন না আজকের এই বিশেষ দিনটায় আমরা সেভাবেই ভাবি। প্রত্যেক বছর 21শে আগস্ট বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব প্রবীণ নাগরিক দিবস, আর এই দিনটির উদ্দেশ্য হল প্রবীণ নাগরিকদের অবদানকে স্বীকৃতি জানানো এবং তাদের জীবনের নানা সমস্যার প্রতি সমাজকে সচেতন রাখা। 1988 সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান প্রথমবার এই দিবসটি চালু করার কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের প্রবীণ নাগরিকরা সারা জীবনে যা অর্জন করেছেন এবং তারা যা করে চলেছেন, তার জন্য আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আর তারপর থেকেই আমেরিকায় এই দিবস পালিত হয়ে এসেছে। পরে 1990 সালে রাষ্ট্রসংঘ আনুষ্ঠানিকভাবে এটিকে আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবসের স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ আবার বলি, আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে 35তম প্রবীণ নাগরিক দিবস।

যারা একটু পরে রেডিও টিউন করেছেন তাদের জন্য বলি যে আপনারা শুনছেন 100.1 FM গোলে প্রভাত বিনা। আজ আপনাদের সঙ্গে আমি তাপস। আর আজকের এই দিনটা, এই যে 21শে আগস্ট, বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। ভারতে প্রবীণদের সংখ্যা দ্রুত বাড়ছে। 2011 সালের আদমশুমারিতে দেশের প্রবীণ নাগরিক ছিলেন 10,38,00,000 এবং 2020 সালের একটি প্রতিবেদন অনুসারে 2031 সালের মধ্যে ভারতে প্রবীণ জনসংখ্যা দাঁড়াবে প্রায় 19,34,00,000। অর্থাৎ আগামী বছরগুলোতে ভারতের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় প্রবীণদের ভূমিকা কিন্তু আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে যে স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক স্বীকৃতি এবং পরিবারের ভেতরে প্রবীণদের সম্মান বজায় রাখার মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা কিন্তু দিনকে দিন বাড়ছে। ভারতে প্রবীণ নাগরিকদের জন্য নানা সরকারি প্রকল্প আছে, কিন্তু সেগুলোই যথেষ্ট নয়। তার ফলে প্রবীণদের অনেকেই অবহেলা, একাকিত্ব, আর্থিক অনিশ্চয়তা এবং স্বাস্থ্য সমস্যার সঙ্গে প্রতিদিন লড়াই করছেন। অনেক সময় সন্তানরা তাদের অবহেলায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন, অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ায় তাদের মানসিক কষ্ট বাড়ছে, শারীরিক অসুস্থতা ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পাওয়া তাদের বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সমাজে অনেকেই প্রবীণদের বোঝা হিসেবে দেখেন, যা তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী 2050 সালের মধ্যে বিশ্বব্যাপী প্রবীণদের সংখ্যা 150 কোটি ছাড়াবে। এর মধ্যে 2/3 মানুষ স্বল্পোন্নত দেশে বসবাস করবেন, ফলে প্রবীণদের কল্যাণে শক্তিশালী সামাজিক ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি করা অপরিহার্য। কারণ প্রবীণরা শুধু পরিবার নয়, গোটা সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাদের জীবনের শিক্ষা, মূল্যবোধ এবং দিক নির্দেশ তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান। তাই পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রবীণদের সম্মান জানানো এবং তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর আজকের এই দিনটা দাঁড়িয়ে, এই 21শে আগস্ট বিশ্ব প্রবীণ দিবস বা বিশ্ব প্রবীণ নাগরিক দিবসে দাঁড়িয়ে এই কথাগুলো আমাদের মনে রাখা অত্যন্ত জরুরি।

আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।

100.1 jeg er FM Gold. প্রভাত বিনয়, আপনাদের সঙ্গী আমি তাপস। আবারও মনে করিয়ে দিয়ে আজ ক্যালেন্ডার বলছে 21 আগস্ট। আজকের এই দিনটা বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। এবং একটু আগেই যারা শুনেছেন তারা জানেন যে 1988 সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান প্রথমবার এ দিবসটি চালু করার কথা ঘোষণা করেছিলেন এবং 1990 সালে রাষ্ট্রসংঘ আনুষ্ঠানিকভাবে এই দিনটির স্বীকৃতি দেয়। আসলে এই যে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস, তার কিছু তাৎপর্য আছে অবশ্যই। এই দিনে আমাদের প্রবীণ নাগরিকদের বিশেষভাবে সম্মান জানানো উচিত। তাদের আত্মত্যাগ, উৎসর্গ, কৃতিত্ব এবং তারা সারা জীবন যে পরিষেবা দিয়েছেন তার জন্য এই দিনটিতে অবশ্যই তাদের প্রশংসা করা, এটা আমাদের কর্তব্য। যে কোনো সমাজের জন্য অবশ্যই প্রবীণ নাগরিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো সমাজ তার প্রবীণ নাগরিকদের থেকে জ্ঞান অর্জন করে এবং এগিয়ে চলে। আমরা যে বিশ্বে বাস করি তা নির্মাণ করতে প্রবীণ মানুষদের অবদান অনস্বীকার্য। তাদের সেই অবদানকে সম্মান করতে শিখতে হবে। এই দিনটি জনগণ এবং সরকারকে কল্যাণের জন্য কাজ করার এবং প্রবীণ নাগরিকদের সমর্থন করার প্রতিশ্রুতি দেওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের সমাজের প্রবীণরা তাদের বয়সের কারণে যে সমস্যাগুলির সম্মুখীন হন তা তরুণদের দ্বারা স্বীকার করা এবং সেই সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার একটি প্রচেষ্টাও কিন্তু এই দিনের অঙ্গ। অর্থাৎ এই দিনটায় দাঁড়িয়ে আমরা তাদের জন্য শুধু একটা কথাই বলতে পারি, বাসবো ভালো, রাখবো ধরে।

কিন্তু আপনি বাসবো ভালো বললেই যে তাদের ভালো রাখতে পারবেন এমনটা নয়, কারণ তারা কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হন প্রতিদিন। বলছি আমাদের প্রবীণ নাগরিকদের কথা আজ এই তাঁদের জন্য বিশেষ দিনের সকালে, কারণ তারা বাড়িতে বেশি সময় কাটান, বাইরে বেরোবার সুযোগ কম, এবং বাড়িতে বেশি সময় কাটাতে কাটাতে কোথাও একটা একাকিত্ব একঘেয়েমির মধ্যে পড়ে যান। তারা বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে কম সামাজিক যোগাযোগ রাখার সুযোগ পান, তারা প্রতি মুহূর্তে একটা উদ্বেগে থাকেন, তাদের জীবন নিয়ে তাদের অসুস্থতার ভয় তাদের গ্রাস করে প্রতি মুহূর্তে, এবং তাদের ভালো রাখতে গেলে তাদের মধ্যে থেকে এই উদ্বেগ এই ভয় কাটিয়ে তোলাটা খুব জরুরি, এবং প্রতি মুহূর্তে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখা এটাও খুব জরুরি। আর সেই কারণে তাদের এই সমস্ত যে চ্যালেঞ্জ, অর্থাৎ বাড়িতে বেশি সময় কাটানো, সামাজিক যোগাযোগ কমে যাওয়া এবং অসুস্থতা বা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগ, সেখান থেকে বের করার জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা ভীষণভাবে জরুরি, তবেই তারা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। কি কি করা যেতে পারে বলছি আপনাদের একটা গানের পর, একটু ভাবনাটার বিনিময় মাত্র।

সত্যি তাই, শরীর তার বয়স বাড়ে বাড়ুক, মনের বয়স যেন না বাড়ে। আর এই যে শরীরের বয়স বাড়বে, তাকে সামাল দিতে কী কী করা দরকার? প্রতিদিন নিয়মিত আমাদের প্রবীণ নাগরিকদের শরীর চর্চা করা, কিছু শারীরিক ব্যায়াম, এটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং তাদের জন্য কোন শারীরিক ব্যায়াম নিরাপদ সেটা কিন্তু নিশ্চিত করবেন আগে, এবং তার জন্য চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই। যেহেতু অনেক প্রাপ্তবয়স্কদের চলাফেরার ক্ষমতা সীমিত থাকে, তাই তারা এমন কোনো কাজ করতে পারবেন না যাতে জোরালো নড়াচড়া বা অতিরিক্ত ঝুঁকে কাজ করতে হয়। এবং তারা যেখানে ব্যায়াম করবেন, খেয়াল রাখবেন যে সেই জায়গাটি শুকনো আছে কি না। এবং আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা ব্যায়ামের জন্য উপযুক্ত পোশাক এবং উপযুক্ত জুতো পরেছেন কিনা, বা জায়গাটি মসৃণ বা পিচ্ছিল নয়, এটি তাদের হাড় ভাঙা এবং পড়ে যাওয়া থেকে রক্ষা করতে পারে। ব্যায়াম তারা করবেন, কিন্তু কখনো বাড়াবাড়ি যেন না করেন। যদি ব্যায়াম করার ফলে ব্যথা হয়, তাহলে তা সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে, তাদের অতিরিক্ত ব্যায়াম করতে দেবেন না। এবং ব্যথার বিষয়টি খেয়াল রাখবেন, কারণ কিছু কিছু বয়স্ক ব্যক্তি ব্যায়ামের ক্ষেত্রে নতুন হতে পারেন, এবং এই বয়সে অতিরিক্ত ব্যায়াম করলে আঘাত লাগতে পারে। প্রবীণ নাগরিকদের সাহায্য করার জন্য ধীরে ধীরে এবং স্থিরভাবে শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাড়ির চারপাশে চলাফেরা করা, হাঁটাচলা করা, এটাও কার্যকর হবে। তাদের যদি ছবি আঁকার শখ থাকে ছেলেবেলায়, বা ছেলেবেলা থেকে, বা ওই কিছু বুনতে ভালোবাসেন, তাহলে সেই সমস্ত কাজে তাদের যুক্ত রাখতে পারেন। আর ওই যে ব্যায়াম করার কথা বলছিলাম, চেষ্টা করুন না তাদের সঙ্গে একসাথে ব্যায়াম করা, তাতে খেয়ালও রাখা হবে এবং তারাও কিন্তু উৎসাহ পাবেন। বা এই যে হাঁটবেন, চলাফেরা করবেন, তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে কথাও বলতে পারেন। বিভিন্ন সংস্কৃতি চর্চা, নাচ গান আবৃত্তি বয়স্কদের সঙ্গে একটু করলে তাদের হৃদরোগ প্রতিরোধে সাহায্য করবে এবং তারা আনন্দের মধ্যে যাপন করবেন এবং তাদের মানসিক চর্চাতেও অনুপ্রাণিত করবে। বাগান, গাছ, এই সমস্ত কিছু যত্ন করার কাজে তাদের উৎসাহিত করুন। অর্থাৎ এমন কিছু কাজের মধ্যে রাখুন প্রতি মুহূর্তে যেটা তাদের মানসিক এবং শারীরিকভাবে ভালো রাখবে।

বিশ্ব প্রবীণ নাগরিক দিবস আজ 21 আগস্ট। আমাদের চারপাশে যে সমস্ত প্রবীণ নাগরিকরা আছেন তারা ভালো থাকুন, এই কামনায় শেষ করব আজকের প্রভাত বিনা। আমি তাপস, ফিরব সকাল 8:30 মনের মেলোডি সঙ্গে নিয়ে আজ রামকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিনে। যেতে যেতে গুলজার সাহেবের একটি লেখা, হ্যাঁ গুলজার সাহেব, তারই একটি লেখা, তারই ছোঁয়া রেখে যাই। জীবন তুমি একটু চলো ধীরে, আর কটা দিন তোমার সাথেই থাকি, আমার আরেকটু কাজ বাকি, সইতে হবে আরো দহন জ্বালা, বইতে হবে আরো ব্যথার ভার, আর কিছুদিন কষ্ট যাপন বাকি, আরেকটু নয় নামবে অন্ধকার, হারিয়ে গেল অনেক কিছু দামি, ফুরিয়ে গেল অনেক ফাগুন বেলা, জীবন মানেই জল রং এক ছবি, স্বপ্ন আঁকা স্বপ্ন ছিঁড়ে ফেলা, কাছের যারা অনেকে আজ দূরে, কেউ দিয়েছে পথের মাঝেই আড়ি, এখনো কিছু রক্তক্ষরণ বাকি, এখনো কিছু আধার পথে পাড়ি, এখনো কিছু স্বপ্ন কুঁড়ি মনে, এখনো কিছু কর্তব্যের ঋণ, এখনো কিছু আধিক চলা পথ, এখনো কিছু রুদ্র পলাশ দিন। জীবন তুমি একটু চলো ধীরে, আর কটা দিন তোমার সাথেই থাকি, আমার আরেকটু কাজ বাকি।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি

এ গান বাংলা গানের এক ঐতিহ্য, পুরাতনী বাংলা গান, বাংলা নাটকের গান, রাগ প্রধান বাংলা গান, কিংবা নিধুবাবুর টপ্পা, এমন নানা আঙ্গিকের গান আমাদের বাংলা সংস্কৃতির, বাংলা গানের ঐতিহ্য। আর এই ঐতিহ্য

ওকে একটা দীর্ঘ সময় পর্যন্ত যিনি বাঙালির জন্য ধরে রেখেছিলেন তিনি রামকুমার চট্টোপাধ্যায়। আমাদের আজকের মনের মেলোডি তাকে ঘিরেই, কারণ আজ তার জন্মদিন। আজকে এর মনের মেলোডি জুড়ে সকাল দশটা পর্যন্ত তার কথায় তার গানে আমি তাপস, আর সেই সঙ্গে অবশ্যই থাকবে অন্য কথা অন্য ভাবনা, যে ভাবনায় অংশ নেবেন আপনারাও। দর্জিপাড়ার তবলা পাগল ছেলে রামকুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ, দর্জিপাড়ার তবলা পাগল ছেলে রামকুমার চট্টোপাধ্যায়, ঠিকই শুনেছেন। কেন বলছি সেটা নিশ্চয়ই বলবো। তার আগে বলি যে তাঁর বেড়ে ওঠা উত্তর কলকাতা অঞ্চলে। 1921 সালের 21 আগস্ট দর্জিপাড়ায় তার যে বাড়িতে জন্ম তার ঠিক পাশের বাড়িতেই থাকতেন আঙুরবালা দেবী, প্রখ্যাত গায়িকা। তার বাবা ছিলেন পোস্ট অফিসের বড় অফিসার, আর ওই বাড়িটি তিনি ভাড়া নিয়েছিলেন, কিন্তু সে বাড়ি ছোট হচ্ছিল তাদের বড় পরিবারের তুলনায়, তাই একসময়ে কাছাকাছি অন্য বাড়িতে তারা উঠে আসেন। রামকুমার চট্টোপাধ্যায় তার গানের হাতে খড়ি দাদুর কাছে। ঠাকুরদাকেই দাদু বলতেন রামবাবু। টপ্পা গানের সাধক ছিলেন তার দাদু, কিন্তু তার বাবা পছন্দ করতেন না ছেলের এই গানের প্রতি আসক্তি। তিনি চাইতেন যে তার মতোই ছেলে পোস্ট অফিসে মাস মাইনের সরকারি চাকরি করুক, কিন্তু তাহলে তো আর সেই ছোট্ট রাম আমাদের আজকের রামকুমার চট্টোপাধ্যায় হয়ে উঠতেন না। দাদু নাতিকে, মানে ছোট্ট নাতিকে ঘুম থেকে তুলে বলতেন যে এই আমার সঙ্গে টপ্পা গানের মুখরাটা বলতো। তখন রাম বলতেন যে এইসব গান কেউ শুনি আজকাল, এসব আমি পারবো না। প্রথম দিকে তাই ধরে বেঁধে দাদুর কাছে গান শেখা হয়নি তার, কিন্তু বাড়িতে দাদুর কাছে বহু বিদগ্ধ সঙ্গীত সাধক সঙ্গীত রসিকরা আসতেন, আর গান বাজনার আসর বসত। সেই সব গান শুনেই টপ্পা গানের দিকে মন চলে গেল রামকুমার চট্টোপাধ্যায়ের। শুধু কি টপ্পা গান, বাংলা পুরাতনী গান, যে গানের ঐতিহ্য সত্যি সত্যি যিনি ধারণ করে রেখেছিলেন তিনি রামকুমার চট্টোপাধ্যায়। আজ তেমনি গানই আমাদের এই মনের মেলোডি ভরে উঠবে।

তার সঙ্গে প্রভাত বিনায় ছিলেন, তারা জানেন যে আজকের এই দিনটা অর্থাৎ 21শে আগস্ট পালিত হচ্ছে একটা বিশেষ দিন। কি দিন? বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। 1990 সালে এটির ঘোষণা করেছিল রাষ্ট্রসংঘ, আর তারপর থেকে পালিত হয়ে আসছে এই দিনটি, আজ 35তম। তো তখন তো এই নিয়ে অনেক কথা হয়েছে, এবার এ নিয়ে কথা বলবেন আপনারা। কিভাবে বলবেন জানেন তো? হোয়াটসঅ্যাপে 9903055992 এই নম্বরে। আবার বলি, 9903055992 এই নম্বরে কি বলবেন? আপনাদের বাড়িতে যদি কোনো প্রবীণ নাগরিক থেকে থাকেন, আপনি তাকে ভালো রাখার জন্য, বা আপনি নিজেই যদি প্রবীণ নাগরিক হন, নিজেকে ভালো রাখার জন্য ঠিক কি করেন? আবার বলি, আপনার বাড়িতে যদি কোনো প্রবীণ নাগরিক থাকেন, বা আপনি যদি নিজেই প্রবীণ নাগরিক হন, তাহলে তাকে ভালো রাখার জন্য বা আপনি নিজেকে ভালো রাখার জন্য কি করেন জানতে চাইব ছোট্ট করে। 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। আর বলছিলাম যে আজ 21শে আগস্ট কিংবদন্তি শিল্পী, বাংলা পুরাতনী গানের শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়, আজ তাঁর জন্মদিন। তাঁর কথা, তাঁর গান মনের মেলোডি জুড়ে। ওই যে ঠাকুরদার কাছে সরাসরি গান শেখা নয়, কিন্তু তাঁর উৎসাহেই এবং বাড়িতে গান বাজনার আসর বসত একটা সময়ে, কিন্তু তাকে টেনে নিয়ে গেল সেই গান, অর্থাৎ টপ্পা গানের দিকে মন চলে গেল রামকুমার চট্টোপাধ্যায়ের। যদিও তার আগে তিনি কিন্তু তবলা শিখতেন, গান নয়, তবলা পাগল ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। তবলার প্রাথমিক হাতে কলমে শেখা দাদুর কাছে, তারপর তবলায় রেওয়াজ বেনারসের ওস্তাদ বন্দীপ্রসাদ মিশ্রের কাছে, যিনি ছিলেন ওস্তাদ গৌরশঙ্কর মিশ্রের ভাই। গৌরশঙ্কর বাজাতেন গহুরজানের সঙ্গে। সেই ঘরানায় তবলা শিখে তবলা জগতে রামকুমারের চারিদিকে বেশ নাম ডাক হল। উস্তাদ বিলায়েত খাঁর বাবা ইনায়েত খাঁ, সারেঙ্গির প্রাণ পুরুষ ছোটে খাঁ, গুলাম আলী খাঁ সকলের স্নেহধন্য হয়ে উঠলেন রামকুমার। পেয়েছিলেন এইসব শাস্ত্রীয় সঙ্গীত পুরুষদের আশীর্বাদ আর তালিম। ফলত তবলাবাদক রামকুমার যেন সঙ্গীত সাধক হয়ে উঠতে লাগলেন। এরপর দাদুর বন্ধু চন্দননগরের তেলিনীপাড়ার জমিদার টপ্পা গায়ক জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে কালোবাবুর কাছে বাংলা টপ্পায় তালিম নিলেন রামকুমার চট্টোপাধ্যায়। আর তারপর একের পর এক কালোজয়ী গান।

বিশ্ব প্রবীণ দিবসে আপনারা জানাচ্ছেন আপনি নিজের জন্য, যদি আপনি প্রবীণ নাগরিক হন বা যদি আপনার বাড়িতে কোনো প্রবীণ নাগরিক থাকে তাদের জন্য কি করেন। সৌভিক সরকার কসবা খালতু থেকে বলছেন যে বিশ্ব প্রবীণ নাগরিক দিবসে সকল প্রবীণদের প্রণাম করি। প্রবীণদের জন্য আমাদের প্রথম কাজ হওয়া উচিত তাদের সময় দেওয়া, সম্মান করা এবং তাদের কথা মন দিয়ে শোনা। তাদের জীবনের অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের সমাজের মূল্যবান সম্পদ। একইভাবে নবীন প্রজন্মের নতুন চিন্তা, প্রযুক্তিগত জ্ঞান ও উদ্যম প্রবীণদের সঙ্গে ভাগ করে নেওয়া দরকার। তাই নবীন ও প্রবীণদের একসঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, গল্পের আসর, খেলাধুলা, বই পড়া, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজের আয়োজন করা যেতে পারে। নবীনরা প্রবীণদের প্রযুক্তি ব্যবহারে সাহায্য করবে আর প্রবীণরা নবীনদের তাদের জীবনের অভিজ্ঞতা ও মূল্যবোধের কথা শেখাবেন। এভাবে পারস্পরিক সম্মান, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে দুই প্রজন্মের দূরত্ব কমিয়ে একটি সুন্দর আন্তঃপ্রজন্মের সম্পর্ক গড়ে তোলা সম্ভব। আরও শুনব, কিন্তু এই মুহূর্তে আরও একবার কানে নেব জন্মদিনের রামকুমার চট্টোপাধ্যায়কে। তার গান শুনতে শুনতে, রীতিমতন খেতে খেতে আমরা পৌঁছে যাব সংবাদে, ফিরব 9:10। সংবাদের পর মনের মেলোডিতে সঙ্গে তাপস।

আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

100.1 FM Gold. শুনছেন মনের মেলোডি, সঙ্গে তাপস। আর আজকের মনের মেলোডি ঠিক এভাবেই রামকুমার ময় হয়ে রয়েছে, কারণ 1921-এর আজকের দিনে 21 আগস্ট তাঁর জন্ম, রামকুমার চট্টোপাধ্যায়ের। আজ তাঁর কথা, তাঁর গান, তাঁর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। বলছিলাম তাঁর গান শেখার কথা, দাদুর কাছে, দাদুর উৎসাহ সত্ত্বেও গান শিখতে চাননি, বাবা চাইতেন না। আর তারপর যেটা করলেন, তবলা বাজাতে শুরু করলেন এবং সেখানে কিন্তু বহু বিখ্যাত মানুষের স্নেহধন্য হয়ে উঠলেন। আর টপ্পা গায়ক জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে কালোবাবুর কাছে টপ্পায় তালিম নিলেন রামকুমার। কাজী নজরুল থেকে কমল দাশগুপ্ত, প্রত্যেকের স্নেহধন্য তিনি। বাড়িতেই করতেন রেওয়াজ, পাবলিক ফাংশনে গাইবার সুযোগ তখনও আসেনি। 19-20 বছর বয়সে সুযোগ হল প্রথম জনতার সামনে মঞ্চে গান গাওয়ার। যদিও তার প্রথম রেকর্ড কিন্তু টপ্পা নয়, আধুনিক গানের, প্রণব রায়ের কথায় আর কমল দাশগুপ্তের সুরে শুধু জাগিতে এসেছি রাতি, তার প্রথম রেকর্ড। সে সময়ে সবথেকে যার রেকর্ড বিক্রি হতো তিনি ছিলেন জগন্ময় মিত্র। এই জগন্ময় মিত্রের সঙ্গেই পরবর্তীকালে রামকুমারের কিন্তু ভীষণ বন্ধুত্ব হয়ে গেল। তবে শুধু টপ্পা নয়, কাজী নজরুল ইসলাম শ্যামাসঙ্গীত শিখিয়েছিলেন রামকুমারকে। কলকাতায় সুভাষচন্দ্র বসুর এক জনসভায় তিনি কাজী নজরুল ইসলামের গানের সঙ্গে সঙ্গত করেন। পরবর্তীকালে কালীপুজোয় অপরিহার্য পান্নালাল ভট্টাচার্যের শ্যামাসঙ্গীতের সঙ্গে সঙ্গে বাজল রামকুমার বাবুর ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই, কিংবা ভজ হরি পদ পঙ্কজ ঝুঁকালাম, আমি মনের মতন পাগল পেলাম না, এরকম আরো অনেক অনেক ভক্তিরসের গান।

আজ যেমন একদিকে রামকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিনের কথা হচ্ছে, তেমনভাবেই আজ 21 আগস্ট বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। আপনি নিজে যদি প্রবীণ নাগরিক হন, আপনি নিজেকে কিভাবে ভালো রাখেন, কিংবা আপনার বাড়িতে যদি কোনো প্রবীণ নাগরিক থাকেন তার কিভাবে খেয়াল রাখেন, সেই কথাই ভাগ করে নিচ্ছেন 9903055992 এই নম্বরে। পাঠিয়েছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, বলছেন যে আমার বাড়িতে কেউ প্রবীণ নেই, আমার মাসি প্রবীণ, তবুও আমার এখানে আসা যাওয়া করে। যখন আসে আমি আগে গিয়ে তার হাতটা ধরে দোতলায় নিয়ে আসি, এলে তার কি সুবিধা সেগুলো দেখি। আমার বয়স হয়েছে, একদিন আমিও প্রবীণ হব, এটাই তো নিয়ম। পাঠিয়েছেন, এবার পাঠিয়েছেন কে একটু দেখে নি, পাঠিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। বলছেন আমার বাড়িতে আমি একমাত্র প্রবীণ নাগরিক, নিজেকে ভালো রাখার জন্য সব সময় নিজের কাজে ব্যস্ত থাকি, তার মাঝে বাগানের পরিচর্যা করা, বই পড়া, লেখালেখি করা, রেডিও শোনা ও শিশুদের সঙ্গে খেলাধুলো ও গল্প করি, মাঝে মাঝে বাড়ির সবাইকে নিয়ে বেড়াতে যাই। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা কাওড়া থেকে বলছেন যে বাড়ির প্রবীণ মানুষকে ভালো রাখার জন্য তার সাথে একটু বেশি করে সময় কাটাই, যেন সে নিজেকে নিঃসঙ্গ না মনে করে। আর প্রবীণ মানুষ গান শুনতে ভালোবাসে, তাই একটু তার পছন্দের গান মিউজিক সিস্টেমে চালিয়ে শোনাই। পাঠিয়েছেন মীনা কর্মকার দমদম থেকে, বলছেন যে আমার বাড়িতে কোনো বয়স্ক মানুষ নেই, তবে নিজের বয়স প্রায় দূর গোড়ায়, বুঝি শরীর জানান দিচ্ছে, চেষ্টা করি যথাসাধ্য ভালো থাকার, গান শুনি, বই পড়ি, ছোটদের সাথে গল্প করে কাটাই বা কাটাতে হবে, এটা বড় কঠিন সময় আসছে, ভালো থাকবেন সবাই। এবার আসি আবার রামকুমার চট্টোপাধ্যায়ের গানের কথায়। রামকুমার চট্টোপাধ্যায় দাদা ঠাকুর মানে শরৎচন্দ্র পণ্ডিত তাঁর গানকে কিন্তু সমসাময়িক করেছিলেন, তখন তিনি সবে নাম টাম করতে আরম্ভ করেছেন, রেডিওয়ে প্রোগ্রাম ছিল গানের, গান করে বেরিয়েই দেখেন যে শরৎচন্দ্র পণ্ডিত দাদা ঠাকুর রেডিও স্টেশনে ঢুকছেন। দাদা ঠাকুর রামকুমারকে দেখে জিজ্ঞেস করলেন যে তোমাকে তো ঠিক চিনলাম না। রামকুমার জবাব দিলেন, আগে আমি গাই। দাদা ঠাকুরের প্রশ্ন, ও তা কত শের দুধ দাও? রামকুমার ভয়ে ভয়ে বললেন, আমি দুধ দেব কি করে? দাদা ঠাকুর হেসে বলেন, ওই যে তুমি বললে আমি গাই, তাই গাই গরুই তো দুধ দেয়। আস্তে আস্তে দাদা ঠাকুরের স্নেহভাজন হয়ে উঠলেন রামকুমার, দাদা ঠাকুরের গান তাঁর কাছেই শিখলেন তিনি, এবং দাদা ঠাকুরের গান গেয়ে যুগের পর যুগ তাঁর আদর্শকে সমকালীন করে রেখেছিলেন সেই মানুষটি, তিনি রামকুমার চট্টোপাধ্যায়।

প্রবীণ নাগরিক দিবস, বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। আপনারা হোয়াটসঅ্যাপ করছেন, সোমেন যাদবপুর থেকে বলছেন যে বাড়িতে প্রবীণ নাগরিক থাকা মানে মাথার উপর বট গাছের মতো ছায়া হয়ে থাকা, তাকে ভালো রাখা মানে শুধু ঔষধ আর খাবার খেতে দেওয়া নয়, তার মনটা ভালো রাখার জন্য তাঁকে যথেষ্ট সময় দেওয়া, তার ভালো মন্দের খোঁজ খবর রাখা, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার মতামত নেওয়া, তার অভিজ্ঞতাকে সম্মান করা। ঔষধে শরীর বাঁচে, কিন্তু সময়ে আর সম্মানে মন বাঁচে। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে বলছেন যে আমাদের সমাজে এবং পরিবারে প্রবীণ নাগরিকরা হলেন বটবৃক্ষের মতো, যাঁদের স্নেহ ও অভিজ্ঞতা আমাদের পথ দেখায়। নিজেদের বাড়িতে তাঁদের সুস্থতা ও মানসিক শান্তি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমি প্রতিদিন অত্যন্ত নিষ্ঠার সাথে তাঁদের পুষ্টিকর আহার ও সময় মতো ওষুধ দেওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখি। শারীরিক যত্নের পাশাপাশি তাঁদের একাকিত্ব দূর করতে আমি প্রতিদিন কিছুটা সময়ে তাঁদের সাথে গল্প করি, তাঁদের জীবনের অভিজ্ঞতার কথা শুনি এবং পারিবারিক যে কোনো সিদ্ধান্তে তাঁদের মতামতকে সর্বোচ্চ সম্মান জানাই। এছাড়া তাঁদের চলা ফেরার সুবিধার্থে ঘরের পরিবেশ সব সময় নিরাপদ ও আরামদায়ক রাখা হয়। আসলে প্রবীণদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও একটুখানি মানসিক সঙ্গ দেওয়াই তাঁদের প্রতি আমাদের শ্রেষ্ঠ উপহার। পরে কে লিখছেন, লিখছেন এই মুহূর্তে যিনি, এবং তিনি হচ্ছেন পবিত্র শাখা, 2 নম্বর এয়ারপোর্ট গেট, দমদম থেকে। আমার বয়স 69। আমি শরীর ভালো রাখার জন্য ভোর 6টায় ঘুম থেকে উঠি, চা বিস্কুট খেয়ে কিছু পরে মুড়ি ও বাতাসা খেয়ে নিই, দুপুর 12:30 ভাত খেয়ে নিই, বিকেলে 1 কাপ চা খেয়ে থাকি, রাত 9টায় রাতের খাবার খেয়ে রাত 9:30 শুয়ে পড়ি। এই হলো আমার শরীর ভালো রাখার রুটিন, মানে একেবারে সবটাই সময় মেনে করা। এরপরের হোয়াটসঅ্যাপ নন্দা রায় পুরেল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে লিখছেন, তিনি বলছেন যে বাড়িতে প্রাচীন কেউ থাকলে, প্রাচীন মানে প্রবীণ কেউ থাকলে, প্রথমেই নিয়ম করে সারা শরীর চেক আপ, ও অসুস্থ থাকলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ মতো চলা, আর বাড়ির মধ্যে এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শব্দ দূষণের দিকে লক্ষ্য রাখা, তাঁকে সঙ্গ দেওয়া এবং তাঁর কথা গুরুত্ব দিয়ে শোনা বা পছন্দের রান্না করা, তাঁর চোখের সমস্যা থাকলে তাঁকে টিভি নয় রেডিও চালিয়ে গান শোনানোর সুযোগ দেওয়া, বিশেষ করে মনের মেলোডি শোনানো যেখানে মনের মতো গান শোনার পাশাপাশি বিভিন্ন প্রদেশের শ্রোতাদের লেখা শোনানো, যাতে তিনি তাঁর প্রদেশের লেখা শুনে নস্টালজিক হয়ে পড়বেন, এতে উনি নিজের ছেলেবেলা খুঁজে পেয়ে খুশি হবেন, মন খুশি থাকলে উনিও সুস্থ থাকবেন। সমস্ত প্রাচীন প্রাচীনাদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করি, বলি আপনারা অন্য কিছু না শুনলেও মনের মেলোডি শুনুন। এবার আসি অন্য কথায়, আবার কথা প্রসঙ্গে আসি। রামকুমার চট্টোপাধ্যায় চলচ্চিত্রে, রামকুমার চট্টোপাধ্যায় তিনি 2টি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক রূপে কাজ করেছেন, পূর্ণেন্দু পুত্রের স্ত্রীর পত্র ও পরিক্রমা নামে একটি ছবি, তরুণ মজুমদার আর হেমন্ত মুখোপাধ্যায় জুটি বাংলা ছবিতে আইকনিক। কিন্তু তরুণবাবু যখন নিধুবাবুর জীবন নিয়ে অমর গীতি ছবি তৈরির কথা ভাবলেন, তখন হেমন্ত মুখোপাধ্যায় বললেন যে তাঁর পক্ষে টপ্পা গানে সঙ্গীত পরিচালনা করা বা গাওয়া অসম্ভব, গাইতে পারলেও নিধুবাবুর গানের অমর্যাদা তিনি করবেন না। তখন হেমন্ত মুখোপাধ্যায় বললেন টপ্পা গানের উপদেষ্টা হিসেবে রামবাবুকে নেওয়া যাক। এলেন রামকুমার চট্টোপাধ্যায়।

এই হলো একের পর এক গান, ছোট্ট ছোট্ট গান, অসংখ্য গান ছিল এই অমর গীতি ছবিতে। সেই ছবিতে কমল দাশগুপ্তের সহকারী হিসেবে কাজ করতেন তো একসময় রামকুমার চট্টোপাধ্যায়। তো কমল দাশগুপ্তের সুরে যখন হেমন্ত মুখোপাধ্যায় গান গেয়েছিলেন, তখন সেসব গান হেমন্ত মুখোপাধ্যায়কে তুলিয়েছিলেন কিন্তু রামবাবুই। আর সেই সূত্র ধরে রামবাবুর কাছে পৌঁছলেন হেমন্তবাবু এবং রাজি হলেন তিনি। অমর গীতি ছিল, আপনারা জানেন, মিউজিক্যাল ছবি। সঙ্গীত পরিচালক হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের নাম থাকলেও আসল কারিগরটি ছিলেন কিন্তু রামকুমার চট্টোপাধ্যায়। নিধুবাবু ওরফে রামনিধি গুপ্ত চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপে রামকুমারকে দিয়েই প্লেব্যাক করান হেমন্ত মুখোপাধ্যায়। নিজে আর নিধুবাবুর গান গাননি তিনি এবং নিখুঁত টপ্পা গায়কই ছবিতে রাখতে তরুণবাবু তাতে রাজি হয়ে যান।

একদিকে রামকুমার চট্টোপাধ্যায়কে তাঁর জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন গানে আমরা তাকিয়ে পাচ্ছি আজকের মনের মেলোডি জুড়ে, আর সেই সঙ্গে আমি তাপস ভাগ করে নিচ্ছি প্রবীণ নাগরিক দিবসে দাঁড়িয়ে আপনাদের ভাবনার কথা। জানিয়েছেন রমা রায় দাসনগর কাওড়া পাঁচ থেকে, বলছেন যে আমাদের বাড়িতে প্রবীণ নাগরিক আমাদের শাশুড়ি মা আছেন, আমরা সবাই তাকে সময় ও সম্মান করে থাকি, মানে সময় দিয়ে থাকেন এবং সম্মান করে থাকেন। মা সব সময় আমাদের সাথে একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প ও টিভি দেখা খুব আনন্দে থাকেন। এভাবেই সমস্ত প্রবীণদের রাখা উচিত। এরপর পাঠিয়েছেন বালি কাওড়া থেকে কিশোর, বলছেন বয়স্ক মানুষদের সম্মান করা উচিত। আমরা ভাবি ও বয়স হয়ে গেছে, ও কি বুঝবে, কামে কানে কম শোনে, চোখে কম দেখে, ওর কথা বাদ দে। আমরা যদি এরকম আচরণ করি আমাদের ছেলেমেয়েরা আমাদের থেকে শিখবে এরকম ব্যবহার, আর আমরা যখন প্রবীণ হয়ে যাব তখন তারাও আমাদের সঙ্গে এই ব্যবহার করবে। জেনারেশন ঠিক রাখতে গেলে বয়স্ক মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তবে পরের জেনারেশন ভালো ব্যবহার শিখবে। পাঠিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, বলছেন যে আমার মেজ দিয়ে একজন প্রবীণ নাগরিক, মেজদির শরীর যাতে সুস্থ থাকে সেজন্য যেটা করা হয় সেটা হলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। একটি নিরাপদ ও আরামদায়ক পরিবেশ প্রবীণদের সুস্থ ও সুন্দর জীবনযাপনে সবচেয়ে বেশি

সহায়তা করে। প্রবীণরা আমাদের পরিবারের ভিত্তি ও অভিজ্ঞতার ভাণ্ডার। ছোট ছোট যত্ন এবং একটুখানি সময় তাদের জীবনকে আনন্দময় ও দীর্ঘস্থায়ী করতে পারে। পাঠিয়েছেন কে? পাঠিয়েছেন সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা কাওড়া থেকে। বলছেন যে বাড়িতে থাকা প্রবীণ নাগরিক খেয়াল রাখি তাঁর সব দিক, কাজের ফাঁকে কাটাই সময়, পুরনো সব কথা শুনে মন ভরে যায়। নিজের প্রিয় জিনিস চাই যখন, সঙ্গে সঙ্গে প্রিয় জিনিস দিয়ে দিই তখন, সকাল বিকাল তার সাথে একটু বেরিয়ে আসা। প্রবীণ নাগরিকদের প্রতি চিরকাল অটুট থাকুক আমাদের এই ভালোবাসা। আবার যাই রামকুমার চট্টোপাধ্যায়ের গানে, যে মানুষটি শুধুমাত্র গান গাইতেন না, গান গাইতে গাইতে গল্প করতেন পুরনো কলকাতারও।

রামকুমার চট্টোপাধ্যায়ের আরও গান শুনবো বা শোনাবো আপনাদের, তার আগে আরও একবার আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ব। পূর্ণা ঘোষ লিখছেন জগাছা বারোয়ারিতলা থেকে, বলছেন যে আজ বিশ্ব প্রবীণ দিবসে সকল প্রবীণদের প্রণাম জানাই। প্রবীণ মানুষদের সম্মান করা উচিত, তাঁদের মনে আঘাত দিয়ে কথা বলা উচিত।

নয়, তারা কি বলতে চাইছেন বা কি অসুবিধা আছে সেগুলি শোনা উচিত, তাঁদের সাথে গল্প করা, জীবনে চলার পথে তাদের মূল্যবান উপদেশগুলির মান্যতা দেওয়া উচিত। প্রবীণদের সাথে খারাপ ব্যবহার করলে বাড়ির ছোটরা সেটা দেখে বড় হয়ে তারাও সেই ব্যবহার করবে বাবা মার প্রতি। পাঠিয়েছেন তপন কুমার রায়চৌধুরী বাগুইয়াটি জোড়া মন্দির থেকে, বলছেন যে আমার 70-এর কাছাকাছি বয়স হয়েছে, আমি রোজ সকালে 6 ঘটিকায় মর্নিং ওয়াকে যাই, তারপর 2 কিলোমিটার হাঁটার পর একটা চায়ের দোকানে বসে আড্ডা মারি, তারপর ফিরে আসার সময় বাজার করে বাড়ি ফিরি, তারপর জল খাবার ও দুপুরের খাওয়ার ব্যবস্থা করি, বিকেলে আমি বাড়ির কাছে একটা চায়ের দোকানে একটু আড্ডা মারি, সন্ধ্যেতে বাড়িতে ফিরে একটু মার্গ সঙ্গীত ক্লাসিক্যাল তবলার সঙ্গতে নিজেকে মনোনিবেশ করি। পাঠিয়েছেন অমিতাভ হোর গল্ফ গার্ডেন কলকাতা 33 থেকে, বলছেন প্রত্যেকেই যদিও রামকুমার চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছেন তার জন্মদিনে, এবং সেই সঙ্গে বলছেন যে একটি কথাই বলতে চাই, আজ প্রবীণ মানুষের সবচাইতে কষ্টের বিষয় হল তাঁদের একাকিত্ব, এই অসুখটি খুব কষ্টের। অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি এই সব ওষুধ কিন্তু এর সমাধান করতে পারেনি, তাই সিমপ্যাথি ওষুধটি সব সময় এর পরিবর্তন করে। আমিও কিন্তু প্রবীণ নাগরিক, গান কিছু লিখি এবং আমি 3-4 গ্রুপের সাথে জড়িত, সেখানে অনেক মেম্বার্স আছেন, তাদের সাথে কথা বলা ও লেখালেখি করি। এটা পাঠিয়েছেন অমিতাভবাবু। পাঠিয়েছেন মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে, তিনি বলছেন যে আমি একজন প্রবীণ নাগরিক, একাকিত্বের ভার লাঘব করতে গানে বাঁচা আর প্রাণে বাঁচা সমর্থক হয়ে দাঁড়িয়েছেন। পাঠিয়েছেন অনিরিনা ঘোষ বেহালা থেকে, বলছেন যে আমি তোমার দিদিদের থেকেও অনেক বড়, আমি একজন 60 বছরের প্রবীণা, কলকাতায় থাকি কিন্তু একেবারেই অকুতব হয়, আমি একাই থাকি, আমার ছেলে বউ বাইরে থাকে, আর আমার সঙ্গে সব সময় কবিগুরু আছেন, তিনি সব কাজে আমায় খুব উৎসাহ দেন, তাই সব সময় বলি আমি ভয় করব না, ভয় করব না, তুমি যদি আমার চিঠি পড়ো হয়তো শুনতে পাবো না, কারণ এখনই আমায় দোকানে ছুটতে হবে। যাই হোক, কেউ যদি বলে দেন যে আপনার চিঠি পড়া হয়েছে বা লেখা পড়া হয়েছে।

প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, যদিও আমি হোয়াটসঅ্যাপ করতে বলেছিলাম, অনেকে এসএমএস করেছেন, যতটুকু সম্ভব হয় পড়ব। আমি শিপ্রা কারার মালিক পাড়া লেন বেতর হাওড়া থেকে বলছেন যে আমার এখন কোনো বয়স্ক মানুষ আর বেঁচে নেই, যখন ছিল তখন তাদের সাথে উইকে দু এক দিন এবং ছুটির দিনে দেখা করতে যেতাম, ফোনে কথা বলতাম, টেক কেয়ার করতাম, তাদের প্রিয় খাবার দিতাম, নানা অকেশনে গিফট দিতাম, এইভাবে আনন্দে তাদের রাখতাম। আজও এইভাবে আসলে বাংলায় আপনারা যদি লেখা অভ্যেস করেন তাহলে আমাদের বড্ড সুবিধে হয়, কারণ যেভাবে ইংরাজি শব্দে বাংলা লিখেছেন তাতে শব্দগুলো পড়াটা খুব কঠিন হয়ে যায়। পাঠিয়েছেন কে? পাঠিয়েছেন ভুলু শাখা, তিনি পাঠিয়েছেন, বেশ ভালো লাগছে এইটুকু জানিয়েছেন। আর পাঠিয়েছেন কে? হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, আমার দাদা প্রবীণ কিন্তু কারোর সাহায্য নিতে চান না, যতটা সম্ভব কাজ করেন, তবু তার কখন কি লাগে খেয়াল রাখি। আর পাঠিয়েছেন সুতপা বোস দমদম পার থেকে, বলছেন যে আমার বয়স 75+, ভালো থাকার জন্য সকালে হাঁটি, ব্যায়াম করি, আড্ডা মারি, টিভি দেখি, বই, খবরের কাগজ পড়ি, রেডিও শুনি, সোশ্যাল মিডিয়া নিয়ে নানা নাড়াচাড়া করি। আর পায়েল ব্যানার্জি, প্রবীণদের ভালো রাখতে গেলে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সুবিধা অসুবিধার কথা জানতে হবে। থ্যাংক ইউ সবাইকে। আর শেষে আর একবার জন্মদিনের রামকুমার চট্টোপাধ্যায়, এভাবেই শেষ করলাম আজকের মনের মেলোডি।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ এসেছেন। তিনি আজ শিলিগুড়িতে এসএসবির সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করছেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক আজ পুনায় শুরু হয়েছে। জয়পুরে আজ 2 দিনের ব্রিক্স পর্যটন মন্ত্রীদের বৈঠক বসছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও সংলগ্ন এলাকায় গতরাত্রে রাশিয়ার হামলায় কমপক্ষে 16 জন নিহত। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় ভারতের মহিলা দল আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। আজ সে বিস্তারিত খবরে। 3 দিনের পশ্চিমবঙ্গ সফরের প্রথম পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পে শিলান্যাস করতে চলেছেন তিনি। ইতোমধ্যেই রানীডাঙ্গায় ওই দপ্তরে পৌঁছেছেন শ্রী শাহ। সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে 2টি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। নেপাল, ভুটান এবং বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ও নজরদারির দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি নিয়ে বৈঠকে কথা হতে পারে। সফরকে ঘিরে প্রশাসনিক স্তরে রয়েছে বিশেষ তৎপরতা। সীমান্ত নিরাপত্তা পর্যালোচনার পাশাপাশি গোয়েন্দা সংস্থা, SSB, BSF সহ রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। দুপুরে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যাবেন তিনি। সেখানে ভারতীয় ন্যায় সংহিতার প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মন্ত্রীরা তাঁর সঙ্গে থাকবেন। আগামী 26 অগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। ওই কর্মসূচিতে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার চালানো হবে। আজ সন্ধ্যায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শ্রী শাহর। আগামীকাল তাঁর পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে বৈঠক করার কথা। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ভারত সিঙ্গাপুর ব্যবসায়িক মঞ্চের এক বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী গোয়েল ভারতের আর্থিক বৃদ্ধির দ্রুত গতি, বিনিয়োগের সুযোগ সুবিধা এবং সরকারের সহজে ব্যবসার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর আগে তিনি সিঙ্গাপুরের বিদেশ ও শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী গ্যান সিও হুয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে তিনি সিঙ্গাপুর ভিত্তিক একটি লগ্নি গোষ্ঠীর প্রধানের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা বলেন। এছাড়াও তিনি ভারত সিঙ্গাপুর চতুর্থ গোলটেবিল বৈঠকেও অংশ নেন। এই বৈঠকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং শিল্প বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদও যোগ দিয়েছেন। মহারাষ্ট্রের পুনায় আজ দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন। তথ্য, যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন এবং শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য ব্রিক্স সদস্য দেশগুলির যোগাযোগ মন্ত্রী ও ঊর্ধ্বতন আধিকারিকরা এতে যোগদান করেছেন। এই বৈঠকে ডিজিটাল জনপরিকাঠামো, সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। ভারতের ব্রিক্স সভাপতিত্বে আজ থেকে জয়পুরে শুরু হচ্ছে 2 দিনব্যাপী ব্রিক্স পর্যটন মন্ত্রীদের বৈঠক। সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এখানে আলোচনা হবে পরিবেশবান্ধব পর্যটন, দক্ষতা উন্নয়ন, সহজ ভ্রমণ ব্যবস্থা এবং পর্যটন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি অগ্রাধিকার পাবে। এর আগে 1920 অগস্ট জয়পুরে ব্রিক্স পর্যটন কর্মী গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে 3য় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, বিদেশ বিষয়ক ও সুশাসন এই ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করার জন্য তিনি সচিবদের আহ্বান জানান। দিল্লি পুলিশের সাইবার সেল একটি আন্তঃরাজ্য ডিজিটাল গ্রেপ্তারি ও সাইবার প্রতারণা চক্র ভেঙে দিয়েছে। এর সঙ্গে জড়িত থাকার জন্য পাঞ্জাব ও রাজস্থান থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেলের কাছ থেকে

সাইবার প্রতারণার মাধ্যমে 15 লক্ষ টাকা অর্থ লোপাট মামলার তদন্তে এই চক্রটি ধরা পড়ে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছে জানা গেছে, কম্বোডিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকেই প্রতারণা চক্র চালানো হতো। পুলিশ এই ঘটনায় 4টি স্মার্টফোন আর 6টি সিম কার্ড বাজেয়াপ্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের এলাকার রাশিয়ার এক ভয়াবহ রাতভর হামলায় অন্তত 16 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলায় কিয়েভের একটি হাসপাতাল, স্কুল, কিন্ডারগার্ডেন, আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন সাধারণত রাশিয়ার ড্রোন হামলা সফলভাবে আটকে দিতে পারলেও সম্প্রতি তারা চরম ক্ষেপণাস্ত্র সংকটে পড়েছে। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য প্রয়োজনীয় প্যাট্রিয়ট মিসাইল এর সরবরাহ কার্যত শেষ বলে ওয়াকিবহল মহল জানিয়েছে। সেদেশের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি বিশ্বনেতাদের কাছে জরুরি ভিত্তিতে আরও প্যাট্রিয়ট মিসাইল পাঠানোর আবেদন জানিয়েছেন। হিজবুল্লাহর উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ওই গোষ্ঠীকে ইরানের অনুগত বাহিনী হিসেবে ফের চিহ্নিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ হিজবুল্লাহর কাছে অর্থ পাচারে জড়িত একটি নেটওয়ার্কের 10 জন ব্যক্তির উপর এই নিষেধাজ্ঞা জারি করে। মার্কিন প্রশাসন জানিয়েছে যে লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী ও ইরানের মধ্যে বাণিজ্যিক বিমানে যাতায়াতকারী কুরিয়ারদের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিশাল অঙ্কের অর্থ পাচার করা হতো। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে পুনরায় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে নিয়ে যাওয়া হয়েছে। সেদেশে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 18 আগস্ট মধ্যরাতের পর ইসলামাবাদের সিফা আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ইমরানের শারীরিক অবস্থা বিবেচনায় সেদেশের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, 2023-এর 5ই অগস্ট দুর্নীতিসহ একাধিক অভিযোগে তাকে রাওয়ালপিন্ডি জেলে বন্দী রাখা হয়েছিল। ভারত সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কোইজুমি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে নরেন্দ্র মোদী ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী বিশেষ করে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদনের লক্ষ্যে জাপানের জন্য ভারতীয় কোম্পানি ও স্টার্টআপগুলোর সঙ্গে অংশীদারিত্বের সুযোগের কথা উল্লেখ করেন। কৃষিপণ্যে ন্যূনতম সমর্থন মূল্যের সুবিধা যাতে ক্ষুদ্র প্রান্তিক সহ সমস্ত কৃষকের কাছে পৌঁছয়, সেই লক্ষ্যে সরকার একগুচ্ছ উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংকর্ষণ অভিযানের আওতায় 2018 সেপ্টেম্বর মাসে এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে একই সঙ্গে কৃষকদের জন্য ফসলের লাভজনক মূল্য এবং সাধারণ গ্রাহকদের জন্য সুলভে খাদ্যপণ্য পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কৃষিমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, 2024-25 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ 5,400 কোটি টাকা থেকে বাড়িয়ে 2026-27 অর্থবর্ষে 7,000 কোটি টাকা করা হয়েছে। হিমাচল প্রদেশ বিধানসভার বর্ষাকালীন অধিবেশন আজ থেকে সিমলায় শুরু হয়েছে। আগামী 3রা সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকা এই অধিবেশনে মোট 10টি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 11টায় সভার কাজকর্ম শুরু হবে। উত্তরবঙ্গে চিকেন স্নেক এলাকা নিরাপত্তা এবং উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করতে তিস্তা নদীর ওপর একটি নতুন 6 লেনের সেতু তৈরি করবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের সহায়তায় সেবক করোনেশন সেতুর বিকল্প হিসেবে এটি তৈরি করা হবে বলে রাজ্যের মন্ত্রী দীপক বর্মন জানান। নেদারল্যান্ডের আমস্টেলভিনে FIH বিশ্বকাপ হকি প্রতিযোগিতার দ্বিতীয় পুলের ম্যাচে ভারতের মহিলা দল আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় সন্ধ্যা 9:30 সময় এই খেলা শুরু হবে। এর আগে গতকাল পুল ডিতে ভারত ইংল্যান্ডের মধ্যে ম্যাচটি অমীমাংসিত থাকায় ভারত দ্বিতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। পুল ই থেকে দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। তিনি আজ শিলিগুড়িতে SSB সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করছেন।
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ব্রিকস যোগাযোগ মন্ত্রীদের বৈঠক আজ পুনায় শুরু হয়েছে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড।
3: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো,
4: তোমায় গান শোনাবো
3: 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো,
4: তোমায় গান শোনাবো
3: 100.1 এফএম গোল্ডে।
5: স্টুডিওর ঘড়িতে এখন সময় 1:13 হয়ে 10 সেকেন্ড। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা তোমায় গান শোনাতে। হ্যাঁ, আর স্টুডিও প্রান্তে গান শোনাতে কে রয়েছে?
6: আমি কৃষ্ণা।
5: আর আমি সুদীপ্ত।
6: আজকে শুরু করি যে গান দিয়ে, মানে যে যে গান দিয়ে, তার একটা বিশেষ উপলক্ষ আছে। সবসময় এরকমটা হয় না, গান আমরা শোনাতেই আসি আপনাদের পছন্দের গান, আপনাদের অনুরোধের গান, কিন্তু আজকে পরপর দুটো অনুরোধ, জন্মদিনের অনুরোধ। প্রথম যে অনুরোধটি আমরা রাখবো সেটি হলো, তাদের বাড়িতে একটি জন্মদিন, সেই উপলক্ষে অনুরোধ করেছেন দুটি গানের, তার মধ্যে একটি গান আমরা শোনাবো, অশেষ বন্দ্যোপাধ্যায়, ওলি অয়ন অশ্রুতি জয় সুপর্ণা, নিউ ব্যারাকপুর থেকে। এবং কার জন্মদিন সেটা তো লেখেননি, কিন্তু যারই জন্মদিন হোক, জন্মদিন মানেই বিশেষ একটা দিন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। কৃষ্ণা সুদীপ্ত আপনাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছে।

0: ভীষণ মিষ্টি একটা গান দিয়ে শুরু করলাম আলকা ইয়াগনিক এবং শক্তি ঠাকুর সুরের আকাশে। এই ছবি থেকে আমরা এই গান শুনছিলাম, স্বপন চক্রবর্তী কম্পোজিশন এবং স্বপন চক্রবর্তীর লেখা এ গান। আমরা এর পরেও আরেকটা জন্মদিনের শুভেচ্ছায় থাকছি, মানে আজকে দুটো জন্মদিনের জন্য আমাদের কাছে গানের অনুরোধ। কার অনুরোধ? আমরা
1: এবারে অনুরোধটি পাঠিয়েছেন কিশোলয় কোলে পারগুস্তিয়া শিবতলা থেকে। আজকে তার ছেলে কভিশের জন্মদিন। আমরা শুনব চিরন্তন ছায়াছবি থেকে সমবেত কণ্ঠে এই গানটি। গানের কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর সন্তোষ মুখোপাধ্যায়।
0: কিন্তু তার আগে কভিশকে আমরা হ্যাপি বার্থডে টু ইউ বলি।
1: অবশ্যই হ্যাপি বার্থডে টু ইউ কভিশ, অনেক বড় হও, খুব ভালো হও।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: গানটি আমরা শুনছিলাম শিবাজি চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভালোবাসা ভালোবাসা ছায়াছবি থেকে। গানটির জন্য অনুরোধ করেছিলেন পাপাই দে বামনপাড়া মন্তেশ্বর পূর্ব বর্ধমান থেকে।
1: এরপরে যে গানটি শুনবো সে গান, হ্যাঁ, চৈত্রের আকাশে সে গান শুনতে পাওয়া যায় বটে, কিন্তু আজকে যে উজ্জ্বল রোদ উঠেছে, কালকে অবশ্য বৃষ্টি, আবারও হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু আজকে যখন এলাম তখন ঝকঝকে রোদ, তাই তো? সুতরাং এই গানটি চট করে বাবা শুনে নি, পরে ওয়েদার কেমন হবে কে জানে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, জয়ন্ত কুমার মল্লিক, সুলতানপুর শ্যামপুর হাওড়া থেকে, সলিল চৌধুরীর কম্পোজিশন।

0: গানটি আমরা শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে
1: এবং বিমল চন্দ্র ঘোষের লেখা, সলিল চৌধুরীর কম্পোজিশন। এ গান আমরা বারবার শুনি, কিন্তু যে কথাটা বলেছিলাম সেটাই আবার সত্যি হলো, বুঝলে?
0: একদমই তাই। আবহাওয়া বলছে যে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। হুগলি হাওড়া

0: এবং নদিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আগামী দু তিন ঘন্টার মধ্যেই। কাজেই গানটা আমরা শুনলাম বটে, কিন্তু
1: হুগলি হাওড়া এবং নদিয়া এবং তার পার্শ্বস্থ অঞ্চলগুলি যারা বাইরে আছেন তারা একটু সাবধানে থাকবেন, সচেতন থাকবেন, এটুকুই বলার।
0: একটু রাগ হলো তো আপনার মানে পরিস্থিতির কথা ভেবে? তো ঠিক আছে, সেই রকমই একটা গান বরং একটু শোনাই যাতে অন্তত রাগের অনুষঙ্গটা রয়েছে। শুনতে চেয়েছেন কে? আনারুল ইসলাম, বেগমপুর বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা থেকে। শিল্পী সুরেশ ওয়াটকার এবং অনুপমা দেশপাণ্ডে, ছবির নাম হীরক জয়ন্তী, গানের কথা ভবেশ কুণ্ড এবং সুরকার গৌতম বসু।
1: তোমার রাগ এলো কি গেল, কি এসে যায় তাতে।

কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: গীতা দত্তের কণ্ঠে গান শুনছিলাম। অনুরোধ করেছিলেন আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে নিশাকর, অনুশ্রী শ্রেয়সী, রিমাধর, হারানোর সুর ছবির গান, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা।
1: চলে যাব পরের গানে। পরের গানটির জন্য অনুরোধ করেছেন আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা, শ্রীমনধারা, রাজস্থান জয়পুর থেকে। শুনতে চেয়েছেন মানসী ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠের এই গানটি। গানের কথা মুকুল দত্ত, সুর রাহুল দেববর্মণ।

সেই তো, কত কথা যে মুখে এসে থেমে যায় আর বলা হয় না, প্রত্যেকের জীবনেও এই কথা ভীষণভাবে সত্যি। এরপরে যে গানটি আমরা শুনব সেটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান, নিতাই পাল, তপতী পাল, তনুশ্রী পাল, দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা মামুদপুর থেকে এ গান শুনতে চেয়েছেন সুধীন দাশগুপ্তের কথায় এবং সুরে আরতি মুখোপাধ্যায়।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: মোহাম্মদ রফির কণ্ঠে গান শুনছিলাম, অনুরোধ করেছিলেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে। আমরা চলে যাই পরের গানে, কারণ হাতে আর একদম বেশি সময় আমাদের নেই।
1: পরের গানটির জন্য অনুরোধ করেছেন মানিকতলা থেকে অমিত কুমার, শিল্পী কুমার শানু।
0: অমিত ঘোষ না?
1: অমিত কুমার ঘোষ।
0: হ্যাঁ
1: হ্যাঁ, মানিকতলা থেকে শুনতে চেয়েছেন কুমার শানুর গাওয়া এই গানটি।
0: অনেকগুলি গানের অনুরোধ, তার মধ্যে এই গানটিকে আমরা বেছে নিলাম।

0: একদম শেষ গানে চলে যাব এবং তোমায় গান শোনাবো তে আজকে শেষ গান কার অনুরোধে শুনছি এবং কি শুনছি?
1: শুনতে চেয়েছেন মহারাজ কীর্তনপুরী গোস্বামী, লক্ষ্মীদেবী গোস্বামী, যোগেশপুরী, তিওয়াঙ্কাল, ডিম্পল, মীনাক্ষী, নিশা, তুলসী এবং দিশা গোস্বামী। শুনতে চেয়েছেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে
0: ছত্তিশগড় থেকে।
1: হ্যাঁ, এই গানটি শুনতে চেয়েছেন।
0: এবং এই গান শুনতে শুনতেই কৃষ্ণা সুদীপ্ত কিছুক্ষণের জন্য টাটা বলবে, তারপর ফিরে আসছে আবার 2:30 মিনিটে সুরেলা সফরে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড।
3: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলডি মেকার্স।

কিছু কিছু মানুষকে আমরা এত ভালোবাসি তার একটা পরিচয়ের জন্যে যে তার অন্য পরিচয়ে ধীরে ধীরে আড়ালে চলে যায়। শ্যামল মিত্র, এই নামটা উচ্চারণ করলেই আমাদের মনে

তার মায়াময় কণ্ঠস্বর মনে পড়ে যায়। তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান মনে পড়ে যায় বাংলা গানের এক স্বর্ণযুগকে। কিন্তু আজকে আমরা হাঁটব একটু অন্য পথে। আজকে আমরা শ্যামল মিত্রকে গায়ক হিসেবে নয়, সুরকার হিসেবে দেখতে চলেছি। কারণ যে মানুষটি নিজের অসাধারণ গায়কী নিয়ে আমাদের মনে বেঁচে আছেন, তিনি যখন অন্য শিল্পীর কণ্ঠের জন্য সুর সৃষ্টি করতেন, তখন তার সুরের সত্তা আরও স্পষ্ট হয়ে উঠত। কোনো গান তখন শুধু গায়কের গান থাকে না, সেখানে থাকে সুরকারের কল্পনা, কথার প্রতি শ্রদ্ধা, কণ্ঠশিল্পীর ক্ষমতা সম্পর্কে ধারণা, আর সবচাইতে বড় কথা, শ্রোতার হৃদয় কোথায় স্পর্শ করতে পারে সেই অসাধারণ বোধ।

ঘরের মধ্যে আলো, বাইরে রাত্রি দ্বিতীয় প্রহরের অন্ধকার। আমার চোখের সামনে অনেক কিছু, অন্যদের কথা বলতে পারি না, কিন্তু আমার মন সেই মুহূর্তে ইতিহাসের সঙ্গী হতে চাইত না। খোলা দরজা জানলা দিয়ে ভেসে আসছে এসরাজের মায়াবী সুর, রাগরাগিনীর কোনটা বাজানো হতো তা বোঝার মতো ক্ষমতা আমার তখন ছিল না। বাড়ির সবাই তো বটেই, পাশের বাড়ির লোকরা জানত মিত্তির বাড়ির ডাক্তারবাবু এখন এসরাজ বাজাতেন। বাবা সারাদিন অসম্ভব পরিশ্রম করতেন, করতেন বলার থেকে বলা উচিত করতে বাধ্য হতেন। ডাক্তার হিসেবে জনপ্রিয় হওয়াই তাকে ব্যস্ত রাখত।

0: সারাদিন নাড়ি টেপা, ইঞ্জেকশন, প্রেশার দেখা, তারপর তার এসরাজের ঝড়। বাবার ঘর থেকে ভেসে আসত এবং গোটা বাড়িতে সুর ছড়িয়ে যেত। আমি শ্যামল মিত্রের ভাই সলিল মিত্র। পেশাদার গল্প উপন্যাস লিখিয়ে হলে হয়তো এই লেখার পরের অংশটা আমি নাটকীয়ভাবে উপস্থাপন করতে পারতাম। আসলে বাড়ির সকলেই গান বাজনা করতেন। নৈহাটির ব্যানার্জি পাড়ায় আমাদের বাড়িকে গানের বাড়ি বলতো সবাই। কাকা বসন্ত কুমার মিত্র যেতেন লখনৌ, এলাহাবাদ। কাকার সঙ্গীত গুরু ছিলেন গিরিজা প্রসন্ন চক্রবর্তী। তিনি আদিতে বহরমপুরের মানুষ হলেও এই কলকাতার কালীঘাটাঞ্চলের কোথাও একটা থাকতেন। কিন্তু বাবার সঙ্গে দাদার লেগে গেল সংঘাত। বাবা সেই সংঘাত সম্পর্কে নিজের মতামত স্পষ্ট জানিয়ে বলেছিলেন, গান গাইতে চাও গাও, গাইবে, কিন্তু সেটাকে প্রফেশন হিসেবে নেবে না, ডাক্তারের ছেলে ডাক্তার হবে। এ যেন সেই দেয়া নেয়ার গল্প। শ্যামল মিত্রের ছোটবেলার কথা লিখছেন সলিল মিত্র। তিনি বয়সে অনেকটা ছোট, প্রায় 10-12 বছরের ছোট দাদার থেকে, কিন্তু সেই যে বাবা এসরাজ বাজাচ্ছেন, কাকা গান গাইছেন, শ্যামল মিত্র বাড়ি আসছেন, ঢুকছেন তার গান গাইবার জন্য, বাবার সঙ্গে মাঝে মাঝে এমন একটা সংঘাত বেঁধে যাচ্ছে যে ছোট্ট ভাই তিনি দেখছেন যে বাবার সঙ্গে দাদার কথাবার্তা ঠিক থাকছে না, মানে সবসময় খুব একটা মানে একটা অশান্ত পরিস্থিতি। কিন্তু দাদার কান তৈরি হয়ে গেছিল, দাদার গলাও, এবং বন্ধুদের আড্ডায় দাদা তখন গায়ক।
1: তখনও কিন্তু তিনি পুরোপুরি ভাবেননি যে সঙ্গীতকে নিয়েই তিনি এগিয়ে যাবেন ভবিষ্যৎ জীবনে। তখন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন একাধিক খেলায় পারদর্শী ছিলেন তিনি। তখন নৈহাটিতে কোনো কলেজ না থাকলে গঙ্গা পেরিয়ে চুঁচুড়ায় হুগলি মহসিন কলেজে পড়তে এসে সেখানকার কলেজ টিমে পাকা জায়গা করে নিয়েছিলেন। অবশ্য এখানেও গান তাকে ছাড়েনি। পরবর্তীকালে স্বনামধন্য সঙ্গীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায় ছিলেন চুঁচুড়ার অধিবাসী। একই কলেজে শ্যামলের চেয়ে কয়েক ধাপ ওপরে পড়তেন তিনি। তখন অবশ্য কলেজ জীবন শেষ হয়ে গিয়েছে তার, তবুও যোগাযোগ ছিল। তিনিও ফুটবল খেলতে ভালোবাসতেন, গোলকিপার ছিলেন। এমনও হয়েছে যে মহসিন কলেজের ফুটবল দলে গোলকিপার সতীনাথ আর ফরওয়ার্ডে শ্যামল মিত্র একসঙ্গে খেলছেন। পরে এই দুজনই হলেন আধুনিক বাংলা গানের দুই দিকপাল। কি অদ্ভুত ব্যাপার, তাই না? খেলার পাশাপাশি দুজনের সংযোগে গান তো থাকবেই। সতীনাথ মুগ্ধ হতেন শ্যামলের গান শুনে আর বলতেন, ঠিকভাবে গানটা শিখতে হবে। শোনা যায় তার কিছুদিন পরে সঙ্গীতের প্রাথমিক পাঠও নিয়েছিলেন সতীনাথ। এভাবেই চলছিল এবং গানকে এভাবেই ধীরে ধীরে ভালোবেসে ফেলেছিলেন শ্যামল মিত্র।
0: ভাই একসময় বলছেন যে আমি খুব অবাক হতাম, কাকাকে তো বাবা বকেন না, গান গাইতে যান লখনৌ, এলাহাবাদ, কিন্তু দাদাকে বকেন কেন? দাদাকে কেন বলেন যে ডাক্তারের ছেলে ডাক্তার হতে হবে? কাকাকে যদি তিনি নিষেধ না করেন, নিজের ভাইকে যদি তিনি না বলেন, তাহলে দাদার ক্ষেত্রে আপত্তি কিসের? তারপর একসময় বলছেন, আচ্ছা রসিক পাঠক কি দেয়া নেয়া ছবির গন্ধ পাচ্ছেন? তাহলে বলি, দেয়া নেয়া সিনেমাটির কাহিনী দাদার জীবন থেকেই নেওয়া হয়েছিল। তো চলুন শুনি।

0: সুরকার শ্যামল মিত্রের কথা বলতে বসেছি আমরা মেলোডি মেকারে। আমরা কারা আপনাদের তো বলা হয়নি, যারা একদম প্রথম থেকে আজকে এফএম গোল্ড খোলেননি, মানে তোমায় গান শোনাবো থেকে শুনছেন না, তাদের বলি সুরেলা সফরে আজকে এসেছি আমি কৃষ্ণা
1: আর আমি সুদীপ্ত।
0: 100.1 এফএম গোল্ডে এই মুহূর্তে সুরেলা সফর এবং মেলোডি মেকার, আমরা সুরকার শ্যামল মিত্রের গান শুনতে বসেছি। হ্যাঁ, তাতেও একটা বাধা আছে। কি না, আমাদের দুজনের প্রায় একটু যুদ্ধ হলো। সুদীপ্ত বলল যে আধুনিক গান শুনবো না আমরা, আমি বললাম থাক না, এত ছবির গান, এত ছবির গান, মানে সুরকার শ্যামল মিত্রকে মানুষ চিনতে শিখল তার আগেও যদিও ছবি, কিন্তু দেয়ানিয়া থেকে। দেয়ানিয়ার প্রত্যেকটা গান হিট, আর ওই যে সেই যে বাবা চেয়েছিলেন একরকম কিন্তু ছেলে হয়ে গেল গায়ক, একেবারে যেন তারই জীবনের গল্প।
1: এটাও বলো তাহলে, তারপরে আমি কিন্তু সাদা পতাকা উড়িয়ে দিলাম, বললাম যে ঠিক আছে আজকে সিনেমার সুরকার হিসেবে শ্যামল মিত্রকে নিয়ে করি, পরের কোনো প্রোগ্রাম আবার আধুনিক গানের সুরকার শ্যামল মিত্রকে নিয়ে করব।
0: আচ্ছা বেশ, তাহলে আমাদের সেই সন্ধির জন্য সেই ছবিরই আর একটা গান, আরতি মুখোপাধ্যায়।

0: গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে একটা আশ্চর্য সখ্যতা ছিল। অবশ্য সেই সময়টাই নক্ষত্রের যুগ, সকলের সঙ্গেই সকলের সখ্যতা এবং পরস্পর পরস্পরকে সম্মানের চোখে দেখতেন। এই যে আমরা দেয়ানিয়া ছবির গান শুনছিলাম, তাদের দুজনেরই সৃষ্টি, শ্যামল মিত্রের সুর।
1: একটা কথা বারবার করে মনে হয় যে মানুষটি কখনো গান নিয়ে এগোবেন ভাবেনি। একজনের সঙ্গে দেখা হওয়ার পর তার চিন্তাভাবনা পুরো বদলে গেল। হ্যাঁ, চেতলায় সুধীরলাল প্রথম যখন মুখোমুখি হলেন সুধীরলাল চক্রবর্তীর সঙ্গে শ্যামল মিত্র, সেই সময় সেই মানুষটিকে দেখে বলা যায় পাগল হয়ে গেলেন শ্যামল মিত্র। সে কি উন্মাদনা! এবং তখনই ঠিক করে ফেললেন গানই তার সব। এর আগে তিনি ভেবেছিলেন তিনি স্পোর্টসম্যান হবেন, কিন্তু সেই দিন থেকে তিনি লিখছেন গান আমাকে একবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। এবং আরও একটা ব্যাপার হলো সেই সময় যে কোনো মানুষকে দেখে কোনো মানুষ যদি পাগল হয়ে যায় এবং সেই পাগল হওয়ার পর যদি সেই মানুষের মতাদর্শে তার অনুগামী হয়ে মানুষ এগোয়, তাহলে কোন জায়গায় পৌঁছতে পারে সেটাও বোধ হয় একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠলেন শ্যামল মিত্র। মনে রাখতে হবে সময়টা ছিল কিন্তু উত্তাল চল্লিশের দশক, এবং সেই সময় সুধীরলাল চক্রবর্তী আমরা জানি যে গিরিজাশঙ্কর চক্রবর্তীর শিষ্য, আবার শ্যামল মিত্রের কাকাও ছিলেন সেই গুরুরই শিষ্য, কাজেই সেখানেও একটা সখ্যতার প্রশ্ন এসে গিয়েছিল। এবং এইটাই বোধ হয় পরবর্তীকালে শ্যামল মিত্রকে শুধুমাত্র সঙ্গীতশিল্পী করে রাখেননি, তাকে সুরকার করেও তুলেছিল শাস্ত্রীয় সঙ্গীতের তালিম, এবং তার সঙ্গে ওই অমন একজন গুরু সাহচর্য তাকে বোধহয় পরবর্তীকালে এই পর্যায়ের একজন সুরকারে উন্নীত করেছিল।
0: প্রায় 46টি ছবি, শ্যামল মিত্রের সুরে 150টি গান রয়েছে। তাছাড়াও বিভিন্ন সুরকারের নানা ছায়াছবিতে শ্যামল মিত্র গান গেয়েছেন, সেটার কথা আলাদা। কিন্তু তুমি যে অন্য ধারার গান বলছিলে, গীত, ভজন, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, অতুল প্রসাদের গান, সত্যি সত্যি একটা মানুষ তার মানে এতটুকু জীবনে, খুব ক্ষুদ্র জীবন, মানে 53-54 বছর বয়স অবধি হয়তো বেঁচেছিলেন, বা আরেকটু বেশি, আমি ঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু এইটুকু জীবনে যা গান গেয়েছেন এবং যা গাইতে পারতেন, একটা অসীম সম্ভাবনা। ঈশ্বর গলায় সুর ঢেলে দেন না, শ্যামল মিত্র কিন্তু তাই। আমরা শুনে নেব আরেকটি গান, এটি 63-র গান, মানে 1963-র ছবি, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, তার নিজের সুরে, তার সুরের গানই তো আমরা শুনছি। এই ছবির গানটা আমরা শুনি, ভ্রান্তিবিলাস, সন্ধ্যা মুখোপাধ্যায়।

কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফরে আজ মেলোডি মেকার্স।

0: কখন কাঁদি কখন হাসি আমি, কখন কাঁদি কখন হাসি, খোঁজ রাখে কেদার।
1: তাই কি

আমাদের যেতে হবে খবরের বিরতিতে, এবং আমরা মেলোডি মেকারে রয়েছি, সুরেলা সফরে রয়েছি, 100.1 FM গোল্ডে কৃষ্ণা এবং সুদীপ্ত। ফিরে আসছি আবার খবরের বিরতির পর।

0: কৃষ্ণা সুদীপ্ত আবারও ফিরে এলাম মেলোডি মেকারে। আর এই গানটা শুনতে শুনতে আমরা নিজেরাই আলোচনা করছিলাম, সত্যি সত্যি আকাশবাণীতে যে আমরা কত মণিমুক্ত খুঁজে পেয়েছি এরকমভাবে, এবং আপনাদের শুনিয়ে ফেলতে পেরেছি। গড় নসিমপুর থেকে এই গান শুনছিলাম, তার সুরকার ছিলেন শ্যামল মিত্র, সেটা আমরা সকলেই জানি, কিন্তু অনেকেই যেটা জানি না কথা প্রণব রায়ের।
1: একদমই তাই, এবং আপনাদের শোনানোর অছিলায় এই গানগুলো আবারও নতুন করে আমরা শুনতে পাচ্ছি, এতেও মানে নিজেদের খুব সৌভাগ্যবান বলে মনে হয়।
0: মৃণাল চক্রবর্তী তার একটা লেখায় একবার লিখেছিলেন যে সেই সময় সফল শিল্পীদের মধ্যে অধিকাংশই গায়ক হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সুরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইতেন, এবং প্রবল ভালোবাসার সঙ্গে তারা কাজটা করতেন, কারণ সেটাও ছিল যোগ্যতা প্রমাণের আরেকটা দিক। আজ এতকাল পরে শ্যামলদাকে আমরা আধুনিক বাংলা গানের শ্রেষ্ঠ সুরকারের সম্মান দিতে চাই, এটা মৃণাল চক্রবর্তীর নিজের কথা।
1: আসলে শ্যামল মিত্র এমন একটা সময় সুরকার হিসেবে উঠে আসছেন যখন বাংলা গানে একসঙ্গে বহু শক্তিশালী সুরস্রষ্টার আবির্ভাব। একদিকে রবীন্দ্রসঙ্গীতের বিশাল ঐতিহ্য রয়েছে, আর একদিকে নজরুলগীতি, অতুলপ্রসাদী, দ্বিজেন্দ্রগীতি, আর তার পাশাপাশি অন্যান্য আধুনিক গানের সুরস্রষ্টারা।
0: এবং এই যে শাস্ত্রীয় সঙ্গীত শেখা, এই শাস্ত্রীয় সঙ্গীত না শিখলে এবং মানুষ সুরটাকে কোন কিভাবে গ্রহণ করেছেন উনি, যে যে তারে গানটা বাঁধা হয়েছে আমরা ভাবতেও পারি না, এবং তার সঙ্গে সঙ্গত করছেন কে, আরতি মুখোপাধ্যায়। শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এ গান শুনছিলাম। এবার আমরা অবশ্য শ্যামল মিত্রের নিজের কণ্ঠে একটি গান শুনব, কারণ অনেক ছবিতে তিনি সুর দিয়েছেন, সেই ছবিতে আবার তিনি গায়ক। জীবন জিজ্ঞাসা এ ছবি।

0: সুরের ব্যঞ্জনা যাকে বলে সেটা এটাই, তাই না?
1: একদমই তাই।
0: আমরা সংবাদের বিরতিতে যাওয়ার আগে খেয়ার গান শুনছিলাম, বিধিরে এ খেয়া বাইব কত আর, হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন, এবং সেই গানের কথার কথা একটা জায়গায় বলছেন যে গানের কথা, সিচুয়েশন, এই সব কিছু বলার পর শ্যামল মিত্র কিছু বলার আগেই হেমন্তদা বললেন, স্কেলটা কী রাখবে ঠিক করেছো? দাদা বলল, আপনিই বলুন, শেষের দিকে ডুয়েট থাকবে, আমি জয়েন করব, আমার তো সেখানে একটুখানি, বিশেষ কিছু নয়। হেমন্তদা বললেন, সি শার্প করো। দাদাও মাথা নেড়ে মেনে নিল। সুরটা শুনবার পর হেমন্তদা বললেন, দেখ, আমাকে দিয়ে সুরের মধ্যে এত কাজ করাস না, যখন তুমি জয়েন করবে তখন এই কাজগুলো তুমি করো। আরেকটা কথা, মানে খেয়া গানের যে যে মাঝি বলছে, সেই মাঝির গলায় কি এত কিছু থাকে? সুতরাং প্লেন করো গানটা। এই যে কত কিছু ভেবে গান করা, এবং শ্যামল মিত্র যখন সুর করতেন তখন না তিনি সবসময় দেখতেন যে স্ক্রিনে কে রয়েছেন, এবং যেহেতু আমরা জীবন জিজ্ঞাসার গান শুনছিলাম, উত্তমের সঙ্গে তো, মানে উত্তম কুমারের সঙ্গে ভীষণ বন্ধুত্ব ছিল, এবং দুজনেই খুব ক্ষণ জন্মা, অল্প বয়সে চলে গেলেন, এবং তিনি সবসময় ভাবতেন যে উত্তম কুমার কীভাবে লিপ দেবেন এ গানে।
1: একটা ছবিও দেখলাম যেখানে খুব মানে অন্তরঙ্গভাবে রয়েছেন শ্যামল মিত্র এবং উত্তম কুমার, মানে মন ভরিয়ে দেওয়ার মতো ছবি। আসলে কী বলতো, শ্যামল মিত্রের সুরে একদিকে আছে সহজে মনে থাকার একটা ক্ষমতা, অন্যদিকে আবেগের সূক্ষ্মতা। তার সুর কখনো খুব জটিল হয়ে শ্রোতাকে দূরে সরিয়ে দেয়নি, আবার অতিরিক্ত সরল নয়। এই যে ভারসাম্য, এটাই হচ্ছে একটা সুরের মূল শক্তি। তাই এটা বলা যায় যে শ্যামল মিত্রের সুর ওই জন্যই বোধহয় প্রত্যেকের কাছে এত গ্রহণযোগ্যতা পেয়েছে।
0: আমরা 71-এ জীবন জিজ্ঞাসার গান শুনছিলাম, এই 70-এর দশকেই 74-এ আরেকটি ছবি আমি সেও সখা, শুনি হৈমন্তী শুক্লার কণ্ঠে শ্যামল মিত্রের সুর, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা।

0: আমি সেও সখা 1975 সালের এই সিনেমায় হৈমন্তী শুক্লাকে দিয়ে প্রথমবার সিনেমার গান গাইয়েছিলেন শ্যামল মিত্র, এবং এই একটি গান গাইয়েই শিল্পী হিসেবে তাকে জনপ্রিয় করে দিয়েছিলেন সঙ্গীত পরিচালক। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি।
1: সত্যি তাই, আমরা এই গানটা বারবার শুনতে চাই।
0: একদম, এই গান আজও আমাদের আলোড়িত করে। আবার ধরো পরবর্তীকালে, ধরো 1977 সালের অজস্র ধন্যবাদ কিংবা 78 সালের বন্দি, এই ফিল্মের গানগুলোও কিন্তু অন্যরকম একটা সুরের দোলা রয়েছে। এবং গাইয়েছিলেন কাদের দিয়ে? শৈলেন্দ্র সিং, মোহাম্মদ রফি, আশা ভোঁসলে, এবং তিনি নিজে তো গিয়েছিলেন। এই সমস্ত গানগুলোও কিন্তু একেবারে অন্যরকম একটা সুরের দোতনা রয়েছে এই ফিল্মের গানগুলোতেও।
1: আসলে কি হয়, আমরা কোনো কোনো মানুষকে কিছু কিছু গানে বেঁধে ফেলি। শ্যামল মিত্রের গান, শ্যামল মিত্রের সুর বললেই আমাদের মনে হয় অমানুষ, আনন্দ আশ্রম, রাজকন্যা যে গান দিয়ে আমরা শুরু করেছি, হ্যাঁ, খেয়া, কিন্তু আরও অজস্র ছবি, অজস্র ছবি এবং বিভিন্ন ধারার সুর শুনতে শুনতে মনে হয় যে সুরকে নিয়ে কতটা পরীক্ষা নিরীক্ষা করতেন তিনি।
0: ধনরাজ তামাংয়ের কথা ভাবো, সেই 1978 সালেই ধনরাজ তামাং, সেখানে আবার ঠিক একটা অসমীয়া সুরের একটা প্রভাব পুরো গানের মধ্যে কিন্তু রয়েছে। মানে এই যে সুর নিয়ে খেলা করা, এটা কিন্তু প্রত্যেক সুরকার বোধহয় করতে পারেন না। এই মুহূর্তে কোন গান শুনবো?
2: প্রেম কথাটাই ছোট,
1: আশা ভোঁসলে,
2: তার দুটো

একটা সিনেমার কথা ভীষণভাবে মনে পড়ছে, সেই সিনেমার কথা উল্লেখ করেছি আমরা ইতিমধ্যে, ধনরাজ তামাং। ছবির পটভূমি দার্জিলিং আর চা বাগান, ফলে পাহাড়ি পরিবেশ,

শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম এবং চরিত্রগুলোর আবেগ এই সব কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে সুরের আবহ তৈরি করার সুযোগ ছিল শ্যামল মিত্রের। এই ফিল্মের একটা বিশেষ গান একটি শুধু নাম ধনরাজ তামাং, এটা যেন ছবির চরিত্রটার পরিচয়কে আরও বড় করে তোলে। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এখানে শ্যামল মিত্রের সুর আর হেমন্ত মুখোপাধ্যায়ের গম্ভীর গভীর কণ্ঠ।

0: যাচ্ছে মহানায়কের সেই ছবিতে, সেই ছবিতে মহানায়কের যে অসামান্য অভিনয়, এবং শুধু তাই নয়, এই ফিল্মটি ধনরাজ তামাং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্টের বেস্ট অ্যাক্টর পুরস্কারও পেয়েছিলেন মহানায়ক উত্তম কুমার।
1: আমরা যেরকম বলি যে উত্তম কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায় একেবারে অঙ্গাঙ্গী, মানে দুজনকে আলাদা করা যায় না, কিন্তু কোথাও যেন যে উত্তম কুমারকে বোধ হয় শ্যামল মিত্র খুব সুন্দর করে বুঝতেন।
0: একদমই তাই।

0: যাদের জীবন গান নির্ভর, তাদের জীবনে চেনা সুর চেনা গান বারবার ফিরে আসে। পঞ্চাশের দশকে সেই সময় রেডিও থেকে বেতার জগৎ নিয়মিত প্রকাশিত হতো। এখনও আমরা কিন্তু বেতার জগৎ খুঁজে বেড়াই, তার সংকলন খুঁজে বেড়াই। সেখানে একটা চিঠিপত্রের আসর ছিল যেখানে শ্রোতারা শিল্পীদের উদ্দেশ্যে চিঠি পাঠাতেন এবং নির্বাচিত চিঠিগুলো প্রকাশিত হতো। সকলেই জানেন সেই সময়টা আধুনিক বাংলা গান এবং রেডিও শাসনকাল। সত্যি তো, কারণ বিনোদন বলতে তো তখন শুধু রেডিওই। তো আমরা শ্যামল মিত্রের ভাইয়ের লেখা থেকে পড়ছিলাম, সলিল মিত্রের লেখা থেকে, এবং সেখানে তিনি বলছেন যে বারবার চিঠি আসছে এই গানটা শোনানোর জন্য, এবং শ্রোতারা লিখছেন মানে অন্তত দু তিনবার করে গানটা শোনান।
1: কোন গানের কথা বলছে।
0: এবং সেই সময় দাদার রেকর্ড শ্রোতাদের ভারী পছন্দের ছিল, কিন্তু যে গানটা শ্রোতারা বারবার শুনতে চেয়েছেন সে গানটা আমরা শুনবো।

0: একদমই তাই। এই 1974 সালে নির্মিত অমানুষ, উত্তম কুমার অভিনীত অমানুষ, মানুষের কাছে যতটা জনপ্রিয় হয়েছিল এবং যতটা জনপ্রিয়তা এখনো রয়েছে সেই সিনেমার, ঠিক ততটাই অ্যাকসেপ্টেড হয়েছিল দর্শকদের কাছে হিন্দি অমানুষ। সেই হিন্দি অমানুষ থেকে আশা ভোসলের কণ্ঠের এই গানটি আমরা শুনব,
1: সেখানেও শ্যামল মিত্রের সুর।

0: কিশোর কুমার প্রথমে, মানে কিশোর কুমারের সঙ্গে শ্যামল মিত্রের যখন কথা হচ্ছে, কিশোর কুমার অসম্ভব সম্মান করতেন শ্যামল মিত্রকে, এবং তিনি বলেছিলেন যে আপনার গাওয়া সুপারহিট গান অমানুষের গান গেয়েছিলেন কিন্তু শ্যামল মিত্র, আমরা কিশোর কুমারের গানটার সঙ্গেই বেশি পরিচিত। তখন শ্যামল মিত্র একটা কথা বলেছিলেন যে কিশোর কুমারের হাত দুটো ধরে বলেছিলেন, জানেন আমি যখন এই পৃথিবীতে থাকব না তখনও লোকে বলবে শ্যামল মিত্রের সুরে কিশোর কুমার একটা গান গেয়েছিল, এই যে কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে। অমানুষের প্রত্যেকটা গানই বারবার করে শোনার মতো, এবং অমানুষ ছবিটাও তো তাই।
1: তুমি অমানুষের কথা যখন বললে তখন আর একটা সিনেমার কথাও বলতে হয়, আনন্দ আশ্রম।
0: হ্যাঁ, যে বাংলাতেও আমরা পেয়েছি, হিন্দিতেও পেয়েছি।
1: চলে যাই সেই ফিল্মের গানে, সুরকার শ্যামল মিত্র, গানের কথা ইন্দিবর।

0: শ্যামল গুপ্ত তার লেখায় বলেছিলেন যে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে বা গায়ক হিসেবেও সাফল্য পাওয়ার ভাগ্য ছিল শ্যামলের। এই কথাটা মেনে নিয়েও আমি বলবো, শুধুমাত্র ভাগ্য নয়, গায়ক এবং সুরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যে ডিসিপ্লিন, যে নিয়মানুবর্তিতা, যে পরিশ্রমও করত, সেটা তুলনাহীন।
1: তিনি এমন একজন সুরকার ছিলেন যিনি বাংলা চলচ্চিত্রের গানকে সহজ, আবেগময়, শ্রুতিমধুর এবং মানুষের কানে পৌঁছে দেওয়ার একটা শপথ নিয়েছিলেন। বোধহয় শুধু বাংলা কেন, হিন্দির ক্ষেত্রেও তাই, যে গানগুলো আমরা এই মুহূর্তে শুনছি।
0: একটা সময় তিনি মুম্বাইতে, মানে অধুনা মুম্বাই, তখনকার বম্বেতে থাকতে শুরু করলেন, সেখানে ফ্ল্যাট কিনলেন এবং অনেক দিন সেখানে কাজ করলেন, তারপর ফিরে এসেছিলেন। কাহিনীকার প্রফুল্ল রায় একটা কথা বলেছিলেন যে ও ফিরে আসাটাই বোধহয় বাংলা গানের জন্য ভবিতব্য, মানে খুব ভালো হয়েছে যে বাংলায়, মানে মুম্বাইতে শ্যামল মিত্র থেকে যাননি, তিনি বম্বেতে ফিরে এসেছেন।
1: তার গানে প্রেম আছে, সুর আছে, আনন্দ আছে, অভিমান আছে, বিরহ আছে, আর আছে চলচ্চিত্রের চরিত্রের মন। আর কি রয়েছে? বাঙালির দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে যাওয়ার এক আশ্চর্য ক্ষমতা।
0: সফেদ ঝুট থেকে একটি গান শুনি, যেসুদাসের কণ্ঠে।

0: একেবারে চলে যাওয়ার আগে এক দুর্ঘটনায় যখন তিনি অনেকটা আহত হয়েছিলেন, তারপর যখন ভালো হয়ে উঠলেন, গ্রামাফোন কোম্পানির যে উত্তর কলকাতায় গ্রামাফোন কোম্পানির যে বাড়ি, তার উপরে ম্যারাপ বেঁধে তার জন্য একটা পার্টি থ্রো করা হয়েছিল, এবং তারপর তিনি এতটাই আপ্লুত হয়েছিলেন, তিনি সেই গান গেয়েছিলেন যে তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মোরে। কিন্তু তাও শেষ রক্ষা হলো না। শ্যামল মিত্র যে বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন, বাংলার সুর হিন্দির সুর তো বটেই, তার কাছে দাবি করতো অনেক, আরও অনেক অনেক কাজ তার করে যাওয়া বাকি। যদিও তিনি একটি সোনার খনি, দেড় ঘন্টা কেন, আরও দেড় ঘন্টাকে তুমি যদি মানে দশ দিয়েও গুণ করো তাহলেও তার গান শোনানো বাকি পড়ে যাবে।
1: আসলে একটা ভালো গান প্রথমে জন্ম নেয় তার সুরের ভিতর দিয়ে, আর সেই সুর যদি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে তাহলে সুরকার চলে গেলেও সুর থেকে যায় চিরকাল মানুষের মনে।
0: আমরা শেষ করব আজকের মতো মায়ের আশীর্বাদ ছবি থেকে একটি গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় শ্যামল মিত্রের সুরে। আটের দশকের এই গানটি দিয়েই কৃষ্ণা সুদীপ্ত আজকের মতো টাটা বলছে আপনাদের। দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।

0: The upset, the fourth seed Jia Yifan and Zhang Shuxian of China at the Indira Gandhi Indoor Stadium in New Delhi. Tessa Gayatri will take on top seeds Liu Shangshu and Tan Ning in the semifinals on Saturday. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলিগুড়ির কাওয়াখালীতে ভারতীয় ন্যায় সংহিতার এক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, বিএনএস সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদান করে চলেছে, আগামী দিনেও তা করবে বলে উল্লেখ করেন তিনি।
2: তিনো ন্যায় সংহিতায় কিস প্রকার সে নাগরিকো কো সুরক্ষিত করেগি, উনকি সম্পত্তি কো কিস প্রকার সে সুরক্ষিত করেগি, ইনকে সম্মান কো কিস প্রকার সে বড়ায়েগি, আর কিস প্রকার সে কিসি ভি ফরিয়াদি কো সির্ফ তিন সাল মে হি সুপ্রিম কোর্ট তক ন্যায় দেনে কি ব্যবস্থা হো জায়েগি, ইসকি ইয়াহাঁ পর প্রদর্শনী লাগাই।
1: রাজ্যে বিএনএস কার্যকর না করায় পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা আইনের বিচারকে ত্বরান্বিত করেছে। গত ১০৫ দিনে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পরই পশ্চিমবঙ্গে বিএনএস চালু করা হয়েছে, রাজ্য সরকার চারটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও মুখ্যমন্ত্রী জানান।
3: কলকাতা হাইকোর্ট NHRC কে তদন্ত করতে দিয়েছিল, NHRC লিখেছিল তার রিপোর্টে, পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে, আমরা ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি, ভারতীয় ন্যায় সংহিতার যে তিনটি মূল বিষয় তার মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে মানুষ বিচার পাবেন।
1: এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অনুষ্ঠানে জওয়ানদের উদ্দেশ্যে এক ভাষণে দেশের সুরক্ষায় পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে SSB অনুষ্ঠানে ডাকা হলেও তিনি আসতেন না। শুভেন্দু অধিকারী, বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার পর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সহযোগিতা মিলছে, কাঁটাতার দেওয়ার জন্য বাকি থাকা 29 একর জমিও হস্তান্তর করা হয়েছে বলে মন্ত্রী জানান। আন্তর্জাতিক জলপথে নাবিক ও নৌ পরিবহনের সঙ্গে যুক্ত প্রত্যেক ভারতীয়ের নিরাপত্তা ও কল্যাণের দিকটি সুনিশ্চিত করা দেশের সর্বোচ্চ অগ্রাধিকার বলে সরকার পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জেসওয়াল বলেন, পশ্চিম এশিয়ার রাজনৈতিক পরিস্থিতির ওপর ভারত নিরন্তর নজর রেখে চলেছে। দুটি বিদেশি পতাকাবাহী জাহাজের দুর্ঘটনার কথা উল্লেখ করে শ্রী জেসওয়াল বলেন, সেখানে উপস্থিত 22 জন নাবিক সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন, তাঁদের নিরাপত্তায় সরকার সর্বদা সংশ্লিষ্ট আধিকারিক সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 20টি মহাকাশভিত্তিক স্টার্ট আপ সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং প্রতিষ্ঠাতাদের সঙ্গে মত বিনিময় করেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে মহাকাশ প্রযুক্তির আরও ব্যাপক প্রয়োগের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের মহাকাশ ক্ষেত্র বিশ্বের প্রতিভা এবং বিনিয়োগ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। বিশ্ব যখন মহাকাশ গবেষণার উপযোগী পরিবেশ ও পরিকাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি। মহাকাশ শিল্পের সঙ্গে সমাজে উন্নয়নে অন্যান্য ক্ষেত্রগুলির আরও নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশ সম্পর্কে কৌতূহল ও আগ্রহ গড়ে তুলতে প্রধানমন্ত্রী অটল টিঙ্কারিং ল্যাবগুলির মাধ্যমে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার পরামর্শ দেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। NSOU এর প্রাক্তন উপাচার্য প্রফেসর শুভ শঙ্করের সরকারের নেতৃত্বে 5 সদস্যের ওই কমিটিতে রয়েছেন বাবা সাহেব আম্বেদকার এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অরুণাশিস গোস্বামী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের IQAC নির্দেশক প্রফেসর সৌমেন্দু চ্যাটার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট ডক্টর সুমন্ত জানা এবং ডেপুটি রেজিস্ট্রার ডক্টর আবুল হাসানাত। এদিকে আজও যাদবপুরে বাম ছাত্র সংগঠনগুলো একটি জমায়েতের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর থেকে ওই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি লোকসভা এলাকায় সেবাশ্রয় নামে স্বাস্থ্য শিবিরের নামে বেআইনি কাজকর্ম, চিকিৎসায় গাফিলতি তিনটি অভিযোগের তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। মামলার নথি না দেখে কোনো শুনানি ছাড়া তাকে রক্ষা কবচ দেওয়ায় আদালতের এই সিদ্ধান্তে তুমুল বিরোধিতা করে রাজ্য। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য শুধু এই এজলাসই নয়, হাইকোর্টের অন্য এজলাস

আবাসও সুরক্ষা কবচ দিয়েছে তাকে। পাশাপাশি শীর্ষ আদালত বিদেশে যাওয়া ছাড়পত্র দিয়েছে অভিষেককে। গত মে মাসে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা শুনতে গিয়ে অন্য মামলার সময় দেওয়া সম্ভব না হওয়ায় 11 সেপ্টেম্বর পর্যন্ত এই মামলায় তাকে রক্ষা কবচ দেওয়া হল। নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর কলকাতায় হোটেলগুলিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের তরফে নিউ মার্কেট সংলগ্ন এলাকার 17টি হোটেল ও অতিথিশালাকে নোটিশ পাঠিয়ে আজ শুনানিতে ডাকা হয়। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল SSB-র সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভাঙার ঘটনাকে অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন। ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মী এবং পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের রাজ্য সরকার মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে শিক্ষক সহ গ্রান্টসিন এডদের কেন এখনও বকেয়া মহার্গ ভাতা দেওয়া হচ্ছে না তা নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে। সুরক্ষাবিধি লঙ্ঘনের দায়ে শহরের 30টি হোটেলকে বন্ধ করে দেওয়ার নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় যে সমস্যা সৃষ্টি হয়েছে তা নিরসন করা হবে বলে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল SSB-র সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অনুষ্ঠানে জওয়ানদের উদ্দেশ্যে এক ভাষণে দেশের সুরক্ষায় পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে SSB-র অনুষ্ঠানে ডাকা হলেও তিনি আসতেন না।
1: SSB হোক, BSF হোক,

0: वो कोई पॉलिटिकल पार्टी या कोई एक सरकार की एजेंसी नहीं है, देश की सीमाओं की सुरक्षा करने वाला बल है। इरिस्पेक्टिव ऑफ पार्टी पॉलिसी, चाहे बंगाल में हो या केंद्र में जो सरकार हो, सभी ने जवानों के साथ आत्मीय रिश्ता रखना चाहिए।
1: শুভেন্দু অধিকারী বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার পর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সহযোগিতা মিলেছে বলেও তিনি জানান। কাঁটা তার দেওয়ার জন্য বাকি থাকা 29 একর জমিও হস্তান্তর করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এরপর তিনি শিলিগুড়ির কাওয়াখালীতে ভারতীয় ন্যায় সংহিতার এক প্রদর্শনীর উদ্বোধন করেন। রাজ্যে বিএনএস কার্যকর না করায় পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেন, সারা দেশে এই তিনটি আইন বলবৎ হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরাজ্যে তা করতে দেননি। 15 বছর পর এরাজ্যে আইনের শাসন আবার প্রতিষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
0: মমতা ব্যানার্জিকে শাসন মে রবীন্দ্র সঙ্গীত সে গুঞ্জতা এ প্রদেশ বম ধমাকো সে ডরতা থা আরজি কার মেডিকেল কলেজ কি বর্বরতা হো ইয়া সন্দেশ খালি কি পীড়া या साउथ कोलकाता लॉ कॉलेज में हुई छेड़खानी हो, कोई एक्शन नहीं लिया जाता। मुझे विश्वास है सरकार तो बदली है, साथ में अब कानून भी बदल रहा है। अब बंगाल में कानून का राज 15 साल के बाद फिर से सुनिश्चित हो जाएगा।
1: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা আইনের বিচারকে ত্বরান্বিত করেছে। গত 105 দিনে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পরই পশ্চিমবঙ্গে বিএনএস চালু করা হয়েছে।
2: কলকাতা হাইকোর্ট NHRC কে তদন্ত করতে দিয়েছিল, NHRC লিখেছিল তার রিপোর্টে পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। আমরা ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। ভারতীয় ন্যায় সংহিতার যে তিনটি মূল বিষয়, তার মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে মানুষ বিচার পাবেন।
1: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবারের গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। NSOU-র প্রাক্তন উপাচার্য প্রফেসর শুভশঙ্কর সরকারের নেতৃত্বে 5 সদস্যের ওই কমিটিতে রয়েছেন বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অরুণাশিস গোস্বামী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের IQAC-র নির্দেশক প্রফেসর সৌমেন্দু চ্যাটার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট ডক্টর সুমন্ত জানা এবং ডেপুটি রেজিস্ট্রার ডক্টর আবুল হাসানাত। এদিকে আজও যাদবপুরে বাম ছাত্র সংগঠনগুলি একটি জমায়েতের আয়োজন করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর থেকে প্রতিবাদ মিছিল যায় ঢাকুরিয়ার পঞ্চাননতলা পর্যন্ত এবং সেখান থেকে মিছিল আবার বিশ্ববিদ্যালয় চত্বরে ফিরে আসে। আজ বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের যে এমব্লেম গতকাল ভেঙে দেওয়া হয়েছিল তা সারাই করে পুনরায় ওই স্থানেই লাগানো হয়। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবার রাতে দুদল ছাত্রগোষ্ঠীর বিবাদকে ঘিরে চূড়ান্ত গণ্ডগোলের পর গতকাল ABPP-র সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে লাগানো নন্দলাল বসুকৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভাঙার ঘটনা অনভিপ্রিত এবং দুঃখজনক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
3: সবথেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে সেটার কোনো সন্দেহ নেই। যাদবপুরের ইতিহাসটা আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একদম ইন্টিমেটলি লিঙ্কড। সো মাই অনলি অবজারভেশন অ্যাবাউট দিস ইজ লেট স্টুডেন্টস ডিসাইড দেয়ার ওন কোর্স অফ অ্যাকশন। এতে বাইরের লোকে যেন যতটা নন ইন্টারফিয়ারেন্স পলিসি নিতে পারে ততই ভালো।
1: রাজ্যপালের অনুমতি মেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মী এবং পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের রাজ্য সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 1 অক্টোবর থেকে পঞ্চায়েতের সমস্ত পূর্ণ সময়ের কর্মীদের 38% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। পাশাপাশি ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যারা সংশোধিত পেনশন পাচ্ছেন তারাও সমহারে মহার্ঘ ভাতা পাবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে পুরনো বেতন কাঠামোতেই যারা রয়েছেন তাদের মহার্ঘ ভাতা 171% থেকে বেড়ে 223% এবং একই হারে পেনশনভোগীরাও মহার্ঘ ভাতা পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শ্রমিকদের বেতনও অ্যাডহক ভিত্তিতে 110 টাকা করে বৃদ্ধির কথা বলা হয়েছে। শিক্ষক সহ গ্রান্টসিন এডদের কেন এখনও বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না তা নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে। এ ব্যাপারে 11 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের দায়ের করা মামলার প্রেক্ষিতে আজকের এই নির্দেশ। এদিকে 2009 রূপার বকেয়া প্রদান প্রসঙ্গে আজ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব দাস বলেন, এ সংক্রান্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও

নিয়ে ক্রমাগত দীর্ঘসূত্রিতা চলছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে হলফনামা জারি করে 65% বকেয়া মিটিয়ে দেওয়ার কথা জানানো হলেও বিরাট অংশের শিক্ষক ও অন্য কর্মচারীরা এখনও এই বকেয়া পাননি বলেও তিনি জানান। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির লোকসভা এলাকায় সেবাশ্রয় নামে স্বাস্থ্য শিবিরের নামে বেআইনি কাজকর্ম, চিকিৎসায় গাফিলতির তিনটি অভিযোগে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। মামলার নথি না দেখে কোনো শুনানি ছাড়া তাকে রক্ষা কবচ দেওয়ায় আদালতের এই সিদ্ধান্তের তুমুল বিরোধিতা করে রাজ্য। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য শুধু এই এজলাস নয়, হাইকোর্টের অন্য এজলাসও সুরক্ষা কবচ দিয়েছে তাকে। মিশন শক্তি সম্বল প্রকল্পের ওয়ান স্টপ সেন্টার, মহিলা হেল্পলাইন, বেটি বাঁচাও বেটি পড়াও ও নারী আদালত এবং সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, জাতীয় রাজ্য এবং জেলা স্তরে মহিলাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একক জানালা হিসেবে কাজ করছে বলে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন। বর্তমানে দেশের 36টি রাজ্য হাব এবং 765টি জেলা হাব কার্যকর রয়েছে। কলকাতায় আজ নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভা গঠিত যৌথ তদন্তকারী দল শহর কলকাতায় হোটেল রেস্তোরাঁগুলিতে অভিযান চালাচ্ছে। জানা গেছে সুরক্ষাবিধি লঙ্ঘনের দায়ে শহর জুড়ে এখনও পর্যন্ত 30টি হোটেলকে বন্ধের নোটিশ পাঠিয়েছে পুরসভা। এর পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে শহরের 17টি হোটেলকে দমকলের তরফ থেকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা নিরসন করা হবে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ তিনি বলেন প্রকৃত প্রাপকরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এদিকে বিভিন্ন জেলায় অন্নপূর্ণা যোজনার টাকা প্রাপকদের হাতে পৌঁছয়নি এই অভিযোগে রেল ও পথ অবরোধ করা হয় এবং প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভের খবর পাওয়া গেছে। উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলা থেকে যোজনার টাকা না পাওয়া এবং হয়রানির অভিযোগে বিক্ষোভের খবর এসেছে। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল থাকে। এইমাত্র জানা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে তার তরফে 2 জন প্রেজেন্টার রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ এফআইআর দায়ের করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে 179 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরে খেলার খবর 8:10।

0: @1901। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold-এ।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold-এ। আপনার কথা 100.1 FM Gold-এ।
2: 100.1 FM Gold-এ এখন আপনার কথা।
3: একদমই তাই, আর আপনার কথা মানেই তো আপনাদের কথা শুনবো, শুনবো যে যে মাধ্যমগুলোতে, সেই মাধ্যমগুলো আগে বলে দিই, কেননা খুব বেশি সময় নেব না, আপনাদের কথা বলার জন্যই পুরো সময়টা পড়ে রয়েছে। প্রথমেই বলি যে সরাসরি কথা বলার জন্য 2248-8085 এই নম্বরে সরাসরি এসে আপনি কথা বলতে পারেন। আর যেটা পারেন সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা হচ্ছে 9903055992। এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করতে পারেন। আর যেটা পারেন সেটা হচ্ছে 100.1 FM Gold-এর যে অফিসিয়াল পেজ রয়েছে, 100.1 FM Gold Kolkata, সেখানে আজকের যে পোস্টার রয়েছে আপনার কথার, মানে 21শে আগস্ট দিয়ে যে পোস্টারটা রয়েছে, সেই পোস্টারের নিচে কমেন্ট সেকশনে গিয়েও কমেন্ট করতে পারেন। তবে আজকের বিষয়টা কি রয়েছে?
2: আজকের বিষয়, প্রবীণদের প্রতি সহানুভূতি নয় সম্মানই কি বেশি প্রয়োজন? প্রবীণদের প্রতি সহানুভূতি নয় সম্মানই কি বেশি প্রয়োজন? স্টুডিওতে রয়েছে মৌসুমী আর সুস্মিতা।
3: আর কে রয়েছেন আমাদের সাথে ফোনে? প্রথমেই চলে যাব। নমস্কার।
4: নমস্কার।
3: নমস্কার, কে বলছেন?
4: আমি ধুলাগড়ি উত্তরপাড়ার ব্যানার্জি পোল থেকে বাবলু মুদি বলছি।
3: বলুন।
4: প্রবীণদের বিষয়টা কি যেন বলুন? প্রবীণদের
2: সহানুভূতি নয় সম্মানই কি বেশি প্রাপ্য?
4: হ্যাঁ, প্রবীণদের সম্মানটাই বেশি প্রাপ্য মনে করি। সহানুভূতি মানে সে তো একটা তার কাছে তাকে ছোট করা হবে, যেন তাকে সহানুভূতি দেখানো হচ্ছে, তাদের সম্মান করাটাই সব থেকে বড় বলে আমি মনে করি। কারণ হচ্ছে ওনারাই তো আমাদের চলার পথের প্রতীক, ওনাদের আদর্শ অনুসরণ করেই আমরা চলতে পারি। আর সহানুভূতি তো আমরা একটা খুবই সামান্য জিনিস, তাদের সহানুভূতি, সে যদি সেরকম মানুষ হয়ে যা আমি প্রবীণ, আমি বৃদ্ধ হয়ে গেছি বলে আমাকে একটা সহানুভূতি দেখাচ্ছে, এটা তার কাছে খারাপ লাগলেই লাগ, খারাপ লাগলেও লাগতে পারে, এইটুকুই বলবো আপনাকে ছোট করে।
3: বেশ, আমাদের আজকের বিষয় নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপেও বেশ কিছু মেসেজ এসেছে
2: ফেসবুক কমেন্ট পেজে। হ্যাঁ, শুভ্রা ভট্টাচার্য বাঁশরুণী কলকাতা 70 থেকে আমাদের ফেসবুক পেজে লিখছেন, আমার মনে হয় প্রবীণদের জীবনে এই দুটো অনুভূতিরই প্রয়োজন রয়েছে, তবে তাদের প্রকাশের ধরন ও প্রভাব ভিন্ন। সহানুভূতি অনেক সময় মানুষের মনে এক ধরনের করুণা বা অসহায়ত্বের ভাব তৈরি করতে পারে, যা একজন প্রবীণ মানুষের আত্মসম্মানে আঘাত করে। কিন্তু সম্মান হলো তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, ত্যাগ এবং মৌলিক অধিকারের স্বীকৃতি। বয়স বাড়লে শরীর হয়তো কিছুটা দুর্বল হয়, কিন্তু মনের আত্মমর্যাদা কমে না, তাই তাদের অসহায় ভেবে করুণা বা সহানুভূতি দেখানোর চেয়ে তাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া এবং সমাজ পরিবারে তাদের মতামতকে সম্মান জানানোই সবচেয়ে বেশি প্রয়োজন। তবে সম্মান যদি কেবল আনুষ্ঠানিক বা যান্ত্রিক হয় তবে তাতে আন্তরিকতা থাকে না। তাই প্রবীণদের প্রতি গভীর সম্মানবোধকে ভিত্তি বানিয়ে তার উপর ভালোবাসাময় সহানুভূতির প্রকাশ ঘটানোই হবে সবচেয়ে সুন্দর পথ। তাদের করুণা না করে যোগ্য মর্যাদার সাথে পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। আপনাদের চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানটি শোনার অপেক্ষায় রইলাম, ধন্যবাদ।
3: এরপরে একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন যিনি, তিনি হচ্ছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। তিনি বলছেন, প্রবীণদের সহানুভূতি কেন দেখানো হবে? তাদেরকে সম্মান দেওয়াটাই তো কর্তব্য, এর মধ্যেই তো পড়ে। তাদের বয়স হলেই আমরা বোঝা বলছি দিয়ে আসো বৃদ্ধাশ্রমে কেন? আমাদের যখন বয়স হবে তখন আমাদের পরের যারা তারাও বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আমরা কত গুণের গুণময়। বয়স হলেই প্রবীণদের দূরে সরিয়ে দিচ্ছি, এতগুলো ঠিক নয়, এগুলো কিন্তু ঠিক নয়। মা বাবা তাদের জন্যই আমরা পৃথিবীতে রয়েছি, পৃথিবীর আলো দেখেছি, এটা কিন্তু ভুললে চলবে না। তাদের অবহেলা করা মানে ভগবানকে অপমান করা, তাদের সম্মান দিতেই হবে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় কিন্তু এটা লিখেছেন। আর ফোনেও কেউ আছেন, সরাসরি কে আছেন আমাদের সাথে?
5: হ্যাঁ, হ্যালো দিদি ভাই, নমস্কার।
3: নমস্কার, বলুন।
5: হ্যাঁ, আমি নাচনকোনা সাবরাকন বাঁকুড়া থেকে বলছি, প্রবীর কুমার মন্ডল।
3: বলুন, বলুন।
5: হ্যাঁ দিদি ভাই, দেখুন আমার বয়স 60-61 দিদি ভাই, কিন্তু আমার

0: বৃদ্ধ হয়েছে, 78 বছর বয়স। হ্যাঁ, সেই মাকে আমি সম্মান জানিয়ে আজও মা আমার জন্য পায়েস রান্না করে দেয় এই বুড়ো ছেলেটার জন্য। তো তাকে যদি সম্মান না দিই তাহলে কিন্তু আমার কাছে ভগবানকেও সম্মান দেওয়া হলো না। তাই আমি আমার বাড়ি থেকে আগে ভাবনা চিন্তা করব। আমার মা বাবা তো মারা গেছেন, বাবা অনেকদিন মারা গেছেন, তো মা আছে। সেই বট গাছকে যত আমি জল দিয়ে সম্মান দিতে পারবো, সেই বট গাছ বেঁচে থাকবে, ততদিনই আমি কিন্তু সেই সম্মানটা দিয়ে মাকে ভালো রাখতে পারবো দিদি ভাই। আর বাসে চাপলে কোনো মানে বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক যদি দাঁড়িয়ে থাকে আমি তাকে সিটটা ছেড়ে দিই। আমার 60 হলেও আমি জানি যে আমি একটু দাঁড়িয়ে যেতে পারবো, কিন্তু তাদেরকে সম্মান জানানোটা এটা আমার কর্তব্য পড়ে। এবং আমাদের সিনিয়র সিটিজেন ক্লাব আছে দিদি ভাই, সেই ক্লাবে 90 বছর 80 বছর সবাই কিন্তু আমরা একসাথে 2500 লোক আমরা একসাথে মিটিং করি, বসি।
1: সঙ্গে থাকুন আর চলে যাই পরবর্তী বন্ধুর, আমাদের ফেসবুক পেজে লিখেছেন, যিনি লিখছেন, নাগরিকদের সমাজে ও পরিবারে যে অবদান থাকে তাকে সম্মান জানানো উচিত, প্রবীণ মানুষের অধিকারকে সম্মান জানানো উচিত। প্রবীণ মানুষদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, সে পরিবারের হোক বা সমাজের হোক, তাদের গুরুত্ব অবশ্যই আছে। সেই কারণে বয়স্ক মানুষদের সম্মান করা উচিত। প্রবীণদের প্রতি সহানুভূতি বা করুণা দয়া দেখালে তাদের মনে কষ্ট হতে পারে, তাদের মন দুর্বল হয়ে পড়ে। তাই বলি প্রবীণ মানুষদের তাদের অধিকার ও অবদান অভিজ্ঞতাকে সম্মান করা উচিত। তরুণ কুমার দত্ত লিখছেন।
2: আর এবারে তপন চক্রবর্তী সিঙ্গুর বাসিবাট্রি থেকে তিনি কি লিখছেন, বলছেন যে আজকের অভিমত, আচ্ছা, অভিমত পন্থীদের প্রতি জানাই সহানুভূতি নয়, সম্মানই প্রয়োজন। এর পক্ষে বলি যে বর্তমান প্রজন্মের প্রবীণদের, বর্তমান প্রজন্মে প্রবীণদের অনেকেই বাড়ির বোঝা মনে করেন, তাই তো যখন এখন বৃদ্ধাবাস অপরিহার্য, সামান্যটুকুও তারা পান না। সহানুভূতি, সম্মান, যত্ন, প্রয়োজনে কথা বলা, শারীরিক খবর নেওয়া, এই সব উঠেই গেছে। সম্মান ও সহানুভূতি দুই গোল্লায় গেছে। আমি একজন সিনিয়র সিটিজেন, এটি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন দুয়ারে দুয়ারে বরিষ্ঠ জনেরা ব্রাপ্ত, অবমানিত, অত্যাচারিত, দু একটি ব্যতিক্রম হয়তো আছে, আর এইভাবেই তিনি আমাদের পাশে আছেন। তপন চক্রবর্তী,
1: আমাদের লিসনার কে আছেন দেখা যাক। নমস্কার।
3: হ্যালো।
1: হ্যাঁ, কে বলছেন?
3: মৌলি বলছি, ঢাকুরিয়া থেকে।
1: বলুন।
3: দেখো, এই কথাটা কিন্তু মানে আজকে আসতে ঠিকই, হ্যাঁ, কিন্তু মানে প্রবীণদের, গুরুজনদের আমরা যদি ভালো না বাসি, সম্মান না করি, আমরা কোনোদিন ভালো থাকতে পারবো? এই প্রশ্নটা আজকের দিনে আসছে, কিন্তু আগেকার দিনে বোধহয় ছিল না। হ্যাঁ, মানে আমি তো ভাবতে পারি না যে বড়দের সম্মান করব না, ভালোবাসবো না, যারা অসহায় বয়স হয়ে যাচ্ছে, কত কষ্টে ভুগছে, তাদের পাশে একটু দাঁড়াবো না, আমি তো ভাবতেই পারি না। তাই আমি বলবো আমার মানসিকতা দিয়ে প্রত্যেকটা মানুষ গুরুজনদের একটু দেখুক, আপন পর ওইসব পাওয়ার দরকার নেই, যেখানে যেরকম দেখবে একটু ভালোবাসুক, একটু পাশে গিয়ে দাঁড়াক, এটুকুনি বললাম।
1: অনেক ধন্যবাদ, বুঝতে পারছি তোমার আবেগ। আসলে কি জানো তো, মানুষ প্রত্যেকে আলাদা। আমাদের কাছে মনে হয় ভাবতেই পারি না, কেউ কেউ খুব সহজে ভেবে ফেলতে পারেন এবং কাজটা করে ফেলতে পারেন। আজকের দিন বলে নয়, বহু বছর আগে থেকেই কিন্তু এই অত্যাচার, এই অসম্মান চলেই আসছে। চলে যাই পরবর্তী, আমাদের ফেসবুক পেজের বন্ধুর লেখায়, কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 7 লক্ষ 59 হাজার থেকে লিখছেন, শুধু প্রবীণ কেন, যে কোনো মানুষের জন্য সম্মান বেশি প্রয়োজন, সহানুভূতি তোলা থাক অসময়ের জন্য। আমি নিজে কাউকে বাধ্য করলেই যে সম্মান দেখাবে এমনটা নয়, কে কি করবে সেটা আমার হাতে নেই, কিন্তু আমি কি করব সেটা আমার হাতে। অন্য কাউকে সম্মান দেখাতে প্রথম কাজ আমিই করব, কারো আশায় নয়। দেখবেন ক্রমশ প্রাকৃতিক শক্তি আপনার পথ অনুসরণ করবে, শুধু শুরুটা করতে হবে। আর সহানুভূতি অসময়ের জন্য রাখা থাক, সম্মান সবসময় সবার জন্য, ছোট থেকে বৃদ্ধ। সহানুভূতি খুব একটা কাজের নয়, দেখালে লোক বিরক্ত হয়, বদলে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ আপনাদের সাথে শ্রোতা বন্ধুদেরও, নিশ্চয়ই আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
2: কে আছেন ফোনে দেখিনি সরাসরি, নমস্কার।
4: দিদি ভাই দুজনকে নমস্কার।

0: জিজু ভাই
1: নমস্কার, বলুন কে বলছেন?
0: বলছি কবিনা, দেখুন গুরুজন যারা তাদের শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেলে তাদের বৃদ্ধাশ্রমে পাঠায়, কিন্তু এটুকু এটুকু বুঝতে হবে আমারও একদিন ওই রকমই আমার বয়স হবে, আমার আমার ছেলে মেয়েরাও আমাকে আবার ওই বৃদ্ধাশ্রমে পাঠাবে, যে যেরকম কর্ম করবে তার ফল পেতে হবে দিদি, আমি এটুকু জানি। আর যত বয়স্ক আশপাশে বয়স্ক মানুষ হোক তাদের সম্মান করা উচিত, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, আর মানুষকে অসম্মান করা উচিত না। দিদি ভাই একটু বললাম, দিদি নমস্কার, ভালো থাকবেন।
2: কে বলছিলেন?
0: হ্যাঁ, লক্ষ্মী মজুমদার বেলগড়ের থেকে।
2: বেশ, শুনতে থাকুন। আর আমরা কিন্তু এরপরে একটু আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজের দিকে চোখ রাখবো, আমাদের হোয়াটসঅ্যাপেরও বেশ কিছু মেসেজ এসেছে এবং সেই মেসেজগুলোতে এবারে চোখ রাখবো। যেমন এই মুহূর্তে বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে কিছু লিখে পাঠিয়েছেন আমাদের আজকের বিষয় নিয়ে। সেখানে বলি যে আন্তর্জাতিক প্রবীণ দিবসে বিষয় নির্বাচনটা প্রাসঙ্গিক। হ্যাঁ, সত্যি তাই, আজকের বিষয়টা আপনাদের উল্লেখ করিনি, মানে আজকের দিনটা আপনাদেরকে উল্লেখ করিনি, তবে আজকে কিন্তু আন্তর্জাতিক প্রবীণ দিবস এবং সেই উপলক্ষেই কিন্তু আজকের এই বিষয়টাকে রাখা। এই লেখাটার শুরুতেই সেটা দিয়ে শুরু যে আন্তর্জাতিক প্রবীণ দিবসে বিষয় নির্বাচনটা প্রাসঙ্গিক। দেশ তথা গোটা বিশ্বে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি অধিক, ঘরের কাজে কিংবা সংগঠনের বয়স্কগণেরই আধিক্য, তাদের ভূমিকায় শিক্ষণীয় দৃষ্টান্তমূলক ঐক্য। বলতে দ্বিধা নেই যে অবহেলিত বয়স্কগণ ঘোষিত সুযোগ সুবিধার নেই পর্যাপ্ত প্রয়োজন আয়োজন, সহানুভূতিও আবশ্যক, সাথে অবশ্যই যোগ্য সম্মান তাঁদের প্রতি হতেই হবে মানবিক ও দায়িত্ববান। কেন বৃদ্ধাশ্রম দিকে দিকে অকারণ চূড়ান্ত অবহেলা, মানুষ গড়ার কারিগররা চাই তাদের নিয়ে পথ চলা। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড থেকে আমাদের কিন্তু এটা লিখে পাঠিয়েছে। কে আছেন ফোনে একবার দেখে নি। নমস্কার।
3: নমস্কার,
2: বলুন। বলুন,
3: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
2: বলুন,
3: বিশ্ব প্রবীণ নাগরিক দিবসে সকল প্রবীণ নাগরিককে আমার প্রণাম, যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। দেখুন, সম্মান আর সহানুভূতি এই দুটি কথার মধ্যে কিন্তু কোনো বিরোধিতা নেই। সম্মান অবশ্যই বেশি দেখানো প্রয়োজন, কারণ প্রবীণ নাগরিকদের বিচক্ষণতা সুপরামর্শ আমাদেরকে জীবনে চলার পথে সঠিকভাবে চলতে সাহায্য করে। এবং একটা সময় আমরা যখন অসহায় ছিলাম, ছোট ছিলাম, তারাই আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেছিলেন, আর আমরাও একদিন প্রবীণ নাগরিকে পরিণত হব। কিন্তু যদি কোনো সময় দেখা যায় প্রবীণ নাগরিকেরা অসুস্থ হয়ে পড়েন বা কোনো সময় দুর্বল হয়ে যান বার্ধক্যের কারণে, সেক্ষেত্রে সহানুভূতির অবশ্য প্রয়োজন আছে, কিন্তু সেই সহানুভূতি যেন করুণায় পর্যবসিত না হয়। আর যেখানে যেখানে বৃদ্ধাশ্রমে প্রবীণ নাগরিকদের থাকতে হচ্ছে নানান কারণে, সেখানে আমাদের অর্থাৎ আত্মীয় স্বজনের উচিত তাদের সঙ্গে যোগাযোগটা নিয়মিত রাখা উচিত, তাদের কাছে যাওয়া উচিত, শুধুমাত্র ফোনে কথা না বলে তাদের কাছে গিয়ে সামনাসামনি উপস্থিত হয়ে তাদেরকে যথাযোগ্য সম্মান দেখানোটা অবশ্য কর্তব্য বলে আমি মনে করি। নমস্কার।
1: একদমই, অনেক ধন্যবাদ। চলে যাই আমাদের ফেসবুক পেজের বন্ধুর লেখাতে। এস এন মন্ডলব্যাপী কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখছেন, সহানুভূতি অবশ্যই দেখাতে হবে, তবে তার থেকে বড় কথা প্রবীণদের প্রাপ্য সম্মানটুকু আগে দিতে হবে। যখন আমরা ছোট ছিলাম, দাদু ঠাকুরমাদের বয়সীদের কাছে যেতাম, ধৈর্য ধরে তাদের থেকে মজার মজার গল্প শুনতাম, সংযত হয়ে কথা বলতাম, এর ফলে তারা খুব খুশি হতো, তাদের হাসি খুশি তাদের যেন মানসিক শান্তি দিত। কিন্তু আজকাল লক্ষ্য করেছি আধুনিক প্রজন্মের যুবকরা প্রবীণদের একটু হলেও অবজ্ঞা করে, যদি তারা কিছু বলতে বা জানতে চায় বলে ওঠে বুড়োটা যে কি বলে। সুতরাং বৃদ্ধকালে সহানুভূতি আর সাহায্যের হাত বাড়ানোটা বড় কথা নয়, সম্মান করো, শ্রদ্ধা ভরে, একেবারেই তাই সঠিক অর্থে।
2: চলে যাই ফেসবুকের কমেন্টের পরে একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। তিনি বলছেন, প্রবীণদের প্রতি কেবল করুণা বা সহানুভূতি নয়, বরং তাদের অভিজ্ঞতা ও মর্যাদাকে স্বীকৃতি দিয়ে সম্মান প্রদর্শন করাই কিন্তু বেশি প্রয়োজন। সহানুভূতি অনেক সময় তাদের দুর্বল মনে করায়, কিন্তু সম্মান তাদের আত্মমর্যাদা ও মানসিক শক্তি বাড়িয়ে দেয়। পরিশেষে বলা যায়, প্রবীণদা

0: আমাদের অতীত ও বর্তমানের সেতুবন্ধন। তাদের প্রতি দয়া দেখানোর চেয়ে তাদের মতামতকে মূল্য দেওয়া এবং হাসি মুখে পাশে থাকা কিন্তু উচিত। তাদের সম্মান করা মানে আমাদের নিজেদের শেকড় ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানানো। ভালো থাকবেন আপনারা খুব, হ্যাঁ অবশ্যই আপনিও খুব ভালো থাকবেন। আর কে আছেন আমাদের সাথে ফোনে সরাসরি? নমস্কার।
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা,
1: বলছি বেলগড়িয়া থেকে।
0: বলুন বলুন।
1: প্রবীণ মানুষকে সবচেয়ে বেশি কিন্তু কষ্ট দেয় বয়স নয়, বা কিন্তু সেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় হয়ে যাওয়ার অনুভূতি। মানে আমি এখনো গুরুত্বপূর্ণ, আমার এখনো প্রয়োজন আছে, এই ফিলিংসটা যখন চলে যায় একটা মানুষের থেকে, তার থেকে বেশি কষ্টকর কিছু হয় না। এবং আমাদের দায়িত্ব থাকে সেই ফিলিংস যেন কোনোদিন না যায়। তার জন্য আমাদের এই সহানুভূতি ব্যাপারটা না খুব কমপ্লিকেটেড, কারণ এখানে সিম্প্যাথি এমপ্যাথির জায়গা চলে আসে। মানে আমরা বেশি সিম্প্যাথেটিক হয়ে যাই রাদার দেন এমপ্যাথেটিক। এবং একটা প্রবীণ মানুষকে যখন আমরা রাস্তা পার করিয়ে দিচ্ছি, সেটা যেমন একটা খুব ভালো কাজ, কিন্তু তার হয়ে প্রতিটি সিদ্ধান্ত নিয়ে নেব বা তার কথা আমি মন দিয়ে শুনব না, তার মতামতকে গুরুত্ব দেবো না, বা তার পছন্দ অপছন্দকে সম্মান করব না, এটা কিন্তু ঠিক নয়। কারণ আমরা প্রত্যেকেই ভুলে যাই যে একটা সময় আসবে যখন আমরাও তাদের জায়গায় যাব, তখন কিন্তু আর আমাদের পাশে কেউ থাকবে না, আমাদের কথাকে বুঝবে না। তো যতদিন না আমরা নিজের থেকে ফিল করতে পারবো যে আর কিছু বছরের মধ্যেই হয়তো, সময় তো এভাবেই চলে যায়, কিছু বছরের মধ্যে হয়তো ওই জায়গায় চলে যাব, তখন কিন্তু আমাদের কথাও কেউ শুনবে না। তাই জন্যে এখানে সম্মানটা সব থেকে বেশি প্রয়োজন। এবং কারণ এমপ্যাথেটিক হওয়াটা খুব ডিফিকাল্ট, মানে নিজে যতক্ষণে নিজে ফিল করতে পারছি ততক্ষণ আমরা কিন্তু সেটাকে অন্য কাউকে দিতে পারবো না।
2: একদম। চলে যাই আমাদের পরবর্তী ফেসবুক পেজের বন্ধুর মেসেজে। লিখছেন সর্বেশ্বর পাল, মাহেশ, হুগলি থেকে। আজকের বিষয়ে ভাবনার পরিপ্রেক্ষিতে জানাই যে দুটো বিপরীত ধর্মীয় অনুভূতি প্রবীণেরা সমাজের কাছে আশা করলেও প্রাপ্তি অতি সামান্য। এখন আমরা সবাই হিসাব করে চলি, কাকে কতটা সম্মানিত করলে বা সহানুভূতি দেখালে আমার লাভ। এই ভাবনা নিয়ে বেশিরভাগ মানুষ চললেও সমাজের কিছু মানুষ অবশ্যই সহানুভূতিশীল এবং বড়দের সম্মানিত করে নিজেকে ধন্য মনে করেন। এদের জন্যই সমাজে সম্মান আর সহানুভূতি বেঁচে আছে। প্রবীণদের প্রতি সহানুভূতি নয় সম্মানই কি বেশি প্রয়োজন, এই বিষয় নিয়ে আজকের আপনার কথায়। আপনাদের সঙ্গে আছি মৌসুমী আর সুস্মিতা, আর আপনারা আছেন 2248080588990305999 তে হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজে, এবং সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতাতে।
0: একদম তাই। এই মুহূর্তে একটা হোয়াটসঅ্যাপের মেসেজে আমরা যাব। সেই হোয়াটসঅ্যাপের মেসেজ করেছেন পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে। তিনি বলছেন, প্রবীণদের প্রতি সহানুভূতি দেখানো ভালো, কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে সম্মান। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ করুণার পাত্র হয়ে যান না, বরং জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, ত্যাগ এবং অবদানের কারণে আরও বেশি মর্যাদার দাবিদার হন তারা। অনেক সময় আমরা তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দিই না, মতামতকে পুরনো বলে এগিয়ে যাই, অথচ প্রয়োজন একটু ধৈর্য নিয়ে শোনা, তাদের স্বাধীনতাকে স্বীকার করা এবং তাদের অভিজ্ঞতার মূল্য দেওয়া। সহানুভূতি সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু সম্মান মানুষকে নিজের অস্তিত্বের মর্যাদা অনুভব করায়। তাই প্রবীণদের জন্য শুধু সহানুভূতির হাত নয়, সম্মানের জায়গাটাও প্রশস্ত হওয়াটা কিন্তু জরুরি। কারণ বয়স তাঁদের প্রয়োজন বাড়ায়, মর্যাদা কিন্তু কমায় না। পরমা মিত্র লিখেছেন এটি, এবং ফোনে কে আছেন সরাসরি চলে যাব।
3: নমস্কার,
0: বলুন।
3: মনিরুদ্দিন লস্কর বলছি, দক্ষিণ সাঁকাই, লাহোড়াতে।
2: বলুন বলুন।
3: বলছি প্রবীণ মানেই কিন্তু অসহায় নয়, তাদের প্রতি আমাদের কর্তব্য আছে, তারা আমাদের প্রণম্য, সম্মানীয়। তাই তাদের পাশে দাঁড়ানো সম্মানের সঙ্গে দাঁড়াতে হবে। সম্মানহীন সহানুভূতির কোন মূল্য নেই, সম্মানযুক্ত সহানুভূতি দেখাতে হবে। নমস্কার,
2: অনেক ধন্যবাদ। ছোট্ট একটি বক্তব্য। চলে যাই আমাদের ফেসবুক পেজের বন্ধুর মেসেজে। শুভ্রা ভট্টাচার্য চুচুড়া হুগলি থেকে লিখছেন, আমি মনে করি প্রবীণদের প্রতি সহানুভূতি ও সম্মান দুটোই খুব জরুরি। একটা সময় প্রবীণরা আমাদের সযত্নে আগলে রেখে লালন পালন করেছেন, তাদের জন্য আমাদের পায়ের তলায় শক্ত মাটি তৈরি হয়েছে। তাই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা সম্মান জানানোর দায়বদ্ধতাটুকু থেকেই যায়। আর শ্রদ্ধা জ্ঞাপন করার বহিঃপ্রকাশ হিসেবে আপদে বিপদে পাশে থেকে সহানুভূতি জানানোটাও বাধ্যতামূলক হয়ে ওঠে। কিন্তু বর্তমানে যান্ত্রিক গতিময় জীবনযাত্রায় প্রবীণদের প্রতি শ্রদ্ধা সহানুভূতি কমছে। জীবনের দীর্ঘ পথ অতিক্রম করে একটা বিষয় অনুভব করছি, পিতামাতার সন্তানের বন্ডিংটা পুরোপুরি উভয়মুখী নয়, একটু বেশি একমুখী। তাই প্রবীণরা যতটা সন্তানদের ভালোবাসে

0: সে ততটা সন্তানদের নেই, কারণ তার ভালোবাসা আবার নিজের সন্তানের প্রতি ভাগাভাগি হয়ে যায়। ফলত সামাজিক বা প্রাকৃতিক নিয়মে প্রবীণরা তাদের চাহিদার মতো শ্রদ্ধা বা সহানুভূতি পান না, তবে তার জন্য অভিযোগ করার জায়গা থাকে না। পরপ্রজন্মের পরিস্থিতি অনুভব করলে প্রবীণরা যেটুকু পাচ্ছে তাতে খুশি থাকতে পারে। সর্বোপরি প্রবীণরা যেমন চার ভাবধারায় মানুষ করেন সন্তান, তেমনই তো আচরণ ফিরে পাবেন সন্তানদের থেকে। আজ বিশ্ব প্রবীণ দিবসে শুধু একদিন নয়, সারা বছর যেন সকল প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি বজায় থাকুক, এই শুভকামনা রইল। আমাদেরও কিন্তু এই আশাটুকু থাক।
1: চলে যাবো ফোনে, ফোনের পরে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মেসেজে আসছি। নমস্কার,
0: কে বলছেন?
2: আমি শাহরাফুল থেকে অশোক দত্ত
0: বলুন।
2: হ্যাঁ, প্রবীণদের সম্মান দেওয়া উচিত একদম, কেননা আমরা এক জায়গায় ব্যায়াম করতে যাই, ধরুন আমার থেকে আমার 74 বছর বয়স, ওনার আবার 85-86 এরকম আছে, তা ওনার দিকে আমরা আমাদের বয়সী যারা আছে খুব সম্মান করি এখনো পর্যন্ত, এখন আর যা হয় না বছর খানা, কিন্তু ফোন করেও আমরা খবর নিই। এবং আমাদের পাড়ায় আমার কয়েক বৌদি আছে, মানে পাড়া প্রতিবেশী, কিছু হলে আমাকে ডাক্তার আছে ঠাকুর গেলাম, যে কি হলো প্রেশার বেড়েছে, এরা ডাক্তার ফাক্তার দেখে দেয়, আমি খবর দেয়, এইসব করি। তা অভিজ্ঞকে সম্মান করার দরকার। নমস্কার,
0: অনেক ধন্যবাদ।
1: চলে যাই, হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো আছে তার মধ্যে একটা হোয়াটসঅ্যাপের মেসেজে চলে যাই। আমি বারাসাত থেকে বাবাই সিংহ বলছি। আজকের বিষয় নিয়ে আমার মতামত একটু অন্যরকম। শুধু শুষ্ক সম্মান দিয়ে তো আর বয়সকালের একাকিত্ব বা শারীরিক কষ্ট মেটানো যায় না। বয়স বাড়লে যখন মানুষ অনেক কিছু নিজের হাতে করতে পারে না বা অসুস্থ হয়ে পড়েন, তখন সম্মানের পাশাপাশি তাঁদের প্রতি একটা আন্তরিক সহানুভূতি বা সহমর্মিতারও খুব প্রয়োজন হয়। এমনভাবে তাঁদের সাহায্য করা উচিত বা পাশে থাকা উচিত যাতে তাঁদের আত্মসম্মানেরও আঘাত না লাগে আর আবার তাঁদের কষ্টটাও লাঘব হয়। তাই আমার মতে প্রবীণদের ভালো রাখার জন্য সম্মান আর সহানুভূতি দুটোরই কিন্তু সমান প্রয়োজন আছে।
0: টেলিফোনে কে আছে এই মুহূর্তে? 2-4-8-0-8-5
1: কে আছেন আমাদের সাথে? নমস্কার,
0: একটু জোরে বলুন, একটু জোরে শোনা যাচ্ছে।
3: আমি রাজার নিউটাউন থেকে জয়কিষণ কাজী
0: বলুন। বলুন,
3: আন্তর্জাতিক প্রবীণ দিবস সেই উপলক্ষে আমি মনে করি প্রত্যেকটি যুবকে চিন্তা করা উচিত, তো আমরা একদিন প্রবীণ হবো, এই জন্য কিছু মানে শুধু ফ্যামিলির মধ্যে আবদ্ধ না থেকে একটু সোশ্যাল ওয়ার্ক করতে হবে বা সব সামাজিক সংগঠনের সাথে মিশতে হবে, যাতে পরবর্তীকালে তারা কোনো হেল্প পায়। এইভাবে মানসিক ব্যবস্থা নিয়ে চললে প্রবীণ এবং যুবক তাহলে আগামী দিনে সমস্যাগুলো কমবে বলে আশা করি।
0: অনেক ধন্যবাদ। আসলে ব্যস্ত থাকার কথা বলছেন, যুক্ত থাকার কথা বলছেন, প্রাসঙ্গিক থাকার কথা বলছেন। আসলে হয় কি, প্রবীণদের সঙ্গে যুক্ত থেকে কাজ করা যে অ্যাক্টিভিটির কথা আপনি বলছেন, প্রথমত সর্বস্তরের মানুষের সেই যোগাযোগ থাকে না, আর দ্বিতীয়ত শারীরিকভাবে অনেকেই একটা বয়সে এতটাই আপসেট থাকেন যে অনেক অ্যাক্টিভিটি করতে পারেন না। তাহলেও তা যদি নাও করেন তাহলে আমাদের দায়িত্ববোধ কেন থাকবে না? চলে যাই পরবর্তী ফেসবুক পেজের মেসেজে। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, শুভ সন্ধ্যা জানাই মৌসুমী দিদি, সুস্মিতা দিদি ও এফ এম গোল্ডের সকল সদস্যদের। প্রবীণদের প্রতি সম্মান ও সহানুভূতি দুটোই প্রয়োজন বলে মনে করি। অনেকে মুখে কিছু প্রকাশ করেন না, যত কষ্টই হোক ওনারা জানাতে চান না, সেটা অনুযোগের বুঝে নিতে হয়, কিন্তু নিজের অনুযোগের থেকে সম্মান ও সহানুভূতি দুটোরই আশা থাকে মনে। তাই যখনই সেগুলো পান সেই তৃপ্তি চোখে ধরা পড়ে, আর সেই তৃপ্তি ও ভালো লাগাটা অনুযোগের কাছে আশীর্বাদ 100 বার।
1: আর ফেসবুকের যে কমেন্ট পড়লাম তারপরে চলে যাচ্ছি আমরা কিন্তু এবারে একটুকুনি হোয়াটসঅ্যাপের মেসেজে। দরকার আস্থা, ভরসা, সম্মান ব্যতীত তো এ সকল অনুভূতি কিন্তু অসম্ভব। বটবৃক্ষ পুরনো হলেও তার গুরুত্ব অপরিসীম, তেমন প্রবীণরাও আমাদের কাছে বটবৃক্ষের মতো, তাই বটবৃক্ষের মতন বলে আমি মনে করি। প্রবীণ ছাড়া নবীনদের জীবন অসম্পূর্ণ। সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে তিনি কিন্তু এই আমাদেরকে হোয়াটসঅ্যাপটা করেছেন। এরপর আরও একটা ছোট্ট হোয়াটসঅ্যাপে চলে যাই, বলছেন আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। আমার মতে প্রবীণদের প্রতি সহানুভূতি নয়, সম্মানই বেশি প্রয়োজন। আর এক নম্বর তিনি বলছেন, সহানুভূতি দুর্বল করে, সম্মান শক্তি দেয়। সহানুভূতি তাদের অসহায় ভাবায় এবং সম্মান তাদের আত্মবিশ্বাস বাড়ায়। আর অভিজ্ঞতার মূল্য যদি বলি, তাহলে তারা করুণার পাত্র নয়, তারা অভিজ্ঞতার ভাণ্ডার, তাদের জ্ঞানকে সম্মান করা উচিত। আর তিন নম্বর হচ্ছে, স্বাধীনতা বজায় থাকে, সেটা হচ্ছে সম্মান করলে তাদের নিজের মতো করে বাঁচার স্বাধীনতা থাকে। সহানুভূতি কিন্তু সেটা

0: প্রবীণরা বোঝা নন, তারা পরিবারের ভিত্তি, তাই করুণা নয়, প্রাপ্য সম্মানই কিন্তু তাদের বেশি প্রয়োজন। ফোনে চলে যাই, কে আছে,
1: কে বলছেন? নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
2: নমস্কার,
0: বলুন, শুনছি আমরা।
2: ভীষণ ভালো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি।
1: কে বলছেন, কোথা থেকে?
2: আমি প্রসাদপুর থেকে সুশান্ত পাত্র বলছি।
1: বলুন বলুন।
2: এতক্ষণ বিভিন্ন কলাররা বিভিন্ন মতামত পোষণ করেছে, কিন্তু বিষয়টা কি জানেন, ফ্যামিলি স্ট্যাটাস অনুযায়ী হয়। এখন ফ্যামিলি ছোট থেকে যদি প্রত্যেককে শেখানো যায় গুরুজনদের সম্মান করা উচিত ভিতরে এবং বাইরে, বাইরে গুরুজনদের যেমন দেখবে, নিজের বাবা মাকে যেমন দেখবে, বয়স্কদের যেমন দেখবে, যেমন সম্মান প্রদর্শন করে বাইরে গিয়ে সেই অভ্যাসটা যদি থাকে তবেই তারা সম্মান দিতে পারবে। পরিবেশ অনুযায়ী হয়তো মানুষ তো সম্মান তো অবশ্যই দেওয়া দরকার, তবেই নিজের চরিত্র ঘটনায় আচরণ ঘটনায় মানুষের সাথে নিজেও ভালো ছেলে হিসেবে পরিচিত পাওয়া যায়। কিন্তু এখন বর্তমান যে সমাজ চলছে না, যেন একাকার হয়ে গেছে। কারোর ইচ্ছা থাকলেও হয়তো তার পরিবারে এমন একটি বউ আছে, মহিলা আছে, মনে কিছু করবেন না আপনি মহিলা, তাদের বিড়ম্বনায় করে নিজের বাবা মাকে পর্যন্ত সম্মান দিতে ভুলে যেতে হয়। অনেক সময় বলে যে বউ রেখেছি পায়ে ধরে, মা রেখেছি মাইনে করে, এর থেকে দুঃখের কি থাকতে পারে বলুন? সম্মান তো অবশ্যই প্রদর্শন করা দরকার প্রত্যেকটা মানুষেরই।
0: কিন্তু নিজস্ব যদি একটা মতামত চিন্তা ভাবনা থাকে, নিজের যদি একটা রুচিবোধ থাকে বা নিজের একটা নিজস্বতা থাকে, তাহলে আমার মনে হয় না কোনো মহিলার প্রভাবে বা কোনো মহিলার কোনো পুরুষদের প্রভাবে এটা করতে হয়, তাই না?
1: এটা অন্যকে দোষ দিতে দিলে চলবে না, নিজে কি সেটা দেখতে হবে, নিজের দিকে ফিরে তাকান। চলে যাই তাহলে এবার আমাদের আবার ফেসবুক পেজে কে লিখছেন দেখি। হাফিজা খাতুন উত্তর চব্বিশ পরগনা থেকে নারাবুনিয়া থেকে লিখছেন, বয়স্ক মানুষদের শুধু করুণা বা দয়া দেখালেই চলে না, আসল বিষয়টা হলো তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া। জীবনের দীর্ঘ অভিজ্ঞতা আর অবদানের জন্য তাদেরকে বোঝানো দরকার যে সমাজে এখনও তাদের গুরুত্ব আছে। আমরা যদি শুধু সহানুভূতি দেখাই তাহলে মাঝে মধ্যে তা তাদের আরও দুর্বল বা অসহায় বোধ করাতে পারে। তাই দয়া না দেখিয়ে যদি আমরা তাদের মতামতকে গুরুত্ব দিই এবং মর্যাদা দিয়ে পাশে থাকি, সেটাই হবে সবচেয়ে সুন্দর আচরণ।
0: আর যদি হোয়াটসঅ্যাপে একটুকুনি চোখ রাখি, তাহলে যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে তিনি যে হোয়াটসঅ্যাপ করেছেন সেটা বরং একটু বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে, প্রবীণরা জীবনের দীর্ঘ পথ চলে, অনেক অভিজ্ঞতা অর্জন করে। প্রবীণরা সমাজ ও পরিবার গঠনে সারা জীবন অবদান রেখেছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন এক প্রকার কৃতজ্ঞতাবোধ। সহানুভূতি এক ধরনের কৃপা যা মানুষের আত্মমর্যাদার আঘাত করে, যেটা এখন বেশিরভাগ বাড়িতেই লক্ষ্য করা যায়। সহানুভূতি প্রবীণদেরকে দুর্বল বোধ করায়, ঠিক তাই আমি মনে করি সহানুভূতি না দেখিয়ে তাদের প্রাপ্য সম্মানটাই কিন্তু দেওয়া উচিত। রেসপেক্ট ইজ আ রাইট অফ দ্য এল্ডারলি, নট অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি অর সিম্প্যাথি। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আপনিও খুব ভালো থাকবেন। আর এরপরে চলে যাই হোয়াটসঅ্যাপের আরও একটা আমাদের মেসেজ রয়েছে, সেখানে লিখেছেন কিশোর হাওড়া বালি থেকে। তিনি বলছেন, প্রবীণদের প্রতি আমাদের সহানুভূতি সম্মান দুটোই দরকার আছে। একদিন এই প্রবীণ মানুষটা কিন্তু পুরো সংসার সামলাতেন, এখন বয়সের ভারে বিছানায় পড়ে গেছে। আমরা তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, সেটা ওরা বুঝতে পারে, মনে মনে কষ্ট পায়। এখনও বাড়িতে আওয়াজ হলে, জোরে চেঁচালে সে জানতে চায় কিসের এত চিৎকার। আমরা বলি, তোমাকে জানতে হবে না, তুমি জেনে কী করবে? একদিন এই অশান্তি ঝামেলায় এই ব্যক্তি সামলাতেন, অভ্যাসটা এখনও রয়ে গেছে। কানে কম শুনে, চোখে কম দেখে, কিন্তু ব্রেনটা ঠিক কাজ করে। বাড়িতে কে কতটা সম্মান দিচ্ছে আর কতটা দিচ্ছে না, কে কতটা ভালোবাসছে সেটা বুঝতে পারেন কিন্তু তারা। তাই সব মানুষের সঙ্গে আমি অনেক মেলামেশা করি, তাই এদেরকে আমি খুব ভালো করে বুঝতে পারি। এরা কিছু চায় না, চায় একটু ভালোবাসা, একটু সহানুভূতি। আমরা আচ্ছা এই বয়সে এসে একটু ভালোবাসা, ভালো সহানুভূতি চায়। আর আমরা সবাই একদিন প্রবীণ নাগরিক হব, সেই বুঝেই তাদের সাথে কিন্তু ভালো ব্যবহার করা উচিত। আপনি যদি বয়ফ্রেন্ডের সাথে আচ্ছা ভালো ব্যবহার না করেন, আচ্ছা না ঠিক, এটা ঠিক প্রসঙ্গ গেল না। আচ্ছা বলছে আপনার পরের জেনারেশন ঠিক আপনার সঙ্গে এরকম ব্যবহার করবেন। বয়স্কদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা রইল। কিশোর বালি হাওড়া থেকে।
1: কাজী আবু জাফর আত্রেই বাংলাদেশ থেকে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM Gold. বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ, গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold। সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM Gold। বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ,
1: আজকের বৈবৃত্তের আয়োজন এক আশ্চর্য মানুষকে নিয়ে, যিনি তুলিতে ছবি আঁকতেন কিন্তু তার কলমও ছবি আঁকত, যিনি রং দিয়ে গল্প বলতেন আবার গল্প দিয়ে চোখের সামনে রং ছড়িয়ে দিতেন, তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর, আমাদের অতি পরিচিত, অতি আপন অবন ঠাকুর।
2: শিল্প যখন শুধু রং তুলির প্রকাশ নয়, হয়ে ওঠে দেশ, সংস্কৃতি, ঐতিহ্য আর আত্মপরিচয়ের ভাষা, তখন মনে পড়ে এক অসামান্য শিল্পীর কথা, তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর, বাংলার শিল্প জগতে যিনি নতুন এক পথের সন্ধান দিয়েছিলেন, ভারতীয় শিল্পের নিজস্ব সৌন্দর্যকে তুলে ধরেছিলেন তাঁর তুলির টানে। ছবি আঁকার পাশাপাশি সাহিত্যকর্মও বাঙালির কল্পনার জগৎকে সমৃদ্ধ করেছেন এই অবন ঠাকুর। তাই আজকের আলোচনায়,
1: আজকের আলোচনা এই শিরোনামেই আমরা করব, অবন ঠাকুরের শব্দের ছবি।

0: আজকের বইবৃত্ততে আমরা বলছি অবন ঠাকুরের শব্দের ছবির কথা। হ্যাঁ, আর সেই অবন ঠাকুরের শব্দের ছবিতে এইবারে আপনাদের বলি যে একটা শিশু যখন প্রথম ক্ষীরের পুতুল পড়ে তখন সে শুধু গল্প পড়ে না, সে যেন একটা রাজবাড়িতে ঢুকে পড়ে। রাজকাহিনী পড়লে মনে হয় দূর রাজপুতানার মরুভূমিতে ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যাচ্ছে। নালক পড়লে ইতিহাস আর ধর্মকথা হয়ে ওঠে এক শিশু মনের স্বপ্ন। আর বুড়ো আলু পড়লে,
1: বুড়ো আংলা পড়লে
0: পৃথিবীটা যেন হঠাৎ বড় হয়ে যায়। অজানা দেশ, অদ্ভুত মানুষ, বিস্ময় আর অভিযানের দরজা খুলে যায় কোথায় যেন।
1: অবনীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য তাই কেবল শিশুদের সাহিত্য নয়, এটা এমন এক সাহিত্য যেখানে শিশুর চোখ দিয়ে বড়দের পৃথিবীকে দেখা যায়। আজকে রাত 12টা পর্যন্ত আমরা হাঁটব সেই আশ্চর্য জগতের ভিতর দিয়ে। আজকের অনুষ্ঠান একজন চিত্রশিল্পীর সাহিত্যিক অবয়বকে আবিষ্কার করার চেষ্টা।

0: পবন ঠাকুরের শৈশব ছিল এমন একটা বাড়িতে যেখানে সাহিত্য, সঙ্গীত, নাটক, ছবি, আলোচনা সব কিছু একসঙ্গে চলত। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। অবনীন্দ্রনাথ ভারতীয় শিল্পকলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম হয়ে ওঠেন। কিন্তু আজকের বইবৃত্তে আমরা তাকে দেখব একজন কথা শিল্পী হিসেবে।
1: তিনি শিশুকে ছোট করে দেখেননি কোনোদিন, বরং শিশুর কল্পনাকে তিনি দিয়েছেন স্বাধীনতা। তিনি জানতেন শিশু যুক্তির আগে ছবি দেখে, আর শিশু তথ্যের আগে গল্প ভালোবাসে, শিশু ইতিহাসের আগে মানুষকে ভালোবাসে। এই কারণেই তাঁর লেখা রাজারানী আছে, কিন্তু তার সঙ্গে আছে হাসি, রূপকথা আছে, কিন্তু সঙ্গে আছে জীবনও। ইতিহাস আছে, কিন্তু তার সঙ্গে আছে মানবিকতা। আর সব কিছুর উপরে যেটা আছে সেটা অবশ্যই কল্পনা।

0: অবনীন্দ্রনাথ শব্দকে রঙের মতো ব্যবহার করতেন। একটা দৃশ্য বর্ণনা করার সময় মনে হয় তিনি যেন কাগজে জল রং ছড়াচ্ছেন। একটা চরিত্রকে বর্ণনা করার সময় মনে হয় তুলির কয়েকটা টানে তার মুখটা ফুটে উঠছে। তাই অবনীন্দ্রনাথের সাহিত্য পড়া মানে অনেক সময় দেখা। এবার আমরা পৌঁছে যাই সেই রাজ্যে, যেখানে এক রাজার দুই রানী, দুয়োরানী, সুয়োরানী, আর আছে এক আশ্চর্য বানর এবং আছে ক্ষীরের পুতুল।
1: 1896 সালে প্রকাশিত ক্ষীরের পুতুল বাংলা শিশু সাহিত্যের অন্যতম স্মরণীয় সৃষ্টি। কিন্তু কেন এত বছর পরেও এই গল্প বেঁচে আছে? কারণ এর মধ্যে শুধু রূপকথা নেই, আছে বঞ্চনা, আছে ঈর্ষা, আছে স্নেহ, আছে বুদ্ধি, আছে বন্ধুত্ব, আর আছে এক ধরনের ন্যায়বোধ। সুয়োরানীর প্রাচুর্যের বিপরীতে দুয়োরানীর বঞ্চনা, এই বৈপরীত্য শিশু পাঠক সহজেই বুঝে ফেলে। অমন ঠাকুর কিন্তু বলেন না যে এটা অন্যায়, তিনি গল্প বলেন, আর গল্পই পাঠককে বিচার করতে শেখায়। এই মুখে মুখে বলা গল্পের স্বরটাই অবনীন্দ্রনাথের একটা বড় শক্তি যাকে বলে। গান শুনব এবং গান শুনতে শুনতেই আমরা কিন্তু চলে যাব সংবাদ বিরতিতে, আর ঠিক 10:10 আবারও ফিরব। মৌসুমী সুস্মিতা রয়েছি আপনাদের সাথে আজকের আমাদের এই অনুষ্ঠান বইবৃত্ততে।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে আনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তিনি অভিযোগ করেন, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে বিগত রাজ্য সরকার সহযোগিতা করেনি। কেন্দ্রীয় সরকার বলেছে, চিনির মূল্যবৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মোবাইল ফোন উৎপাদন ক্ষেত্রকে উৎসাহিত করতে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম MPMS এর সূচনা করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা আজ দেশে H1N1 ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে আর্থিক বৃদ্ধি নিয়ে নানা উদ্বেগ থাকা সত্ত্বেও ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। আজ সন্ধ্যায় দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, অর্থনৈতিক বৃদ্ধির গতিধারা বজায় রাখতে ভারত ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন, সংস্কার কার্যক্রম তা সরকারের অন্যতম অঙ্গীকার।
1: দুনিয়া নে বড়া ভয়ঙ্কর এক রূপ দেখা হ্যায় ইন দিনো, রিসোর্সেস কা ওয়েপনাইজেশন হো রাহা, অবিশ্বাস কা বাতাবরণ বিশ্ব কে লিয়ে অনেক নই চুনৌতিয়াঁ লেকর কে আ রাহা, লেকিন এসে সময় মে ভি দুনিয়া ভারত কো গ্রোথ অর হোপ কে ব্রাইট স্পট কে রূপ মে দেখ রহি হ্যায়। ভারত নে পিছলে 10-12 সাল মে অপনি 25 করোড় আবাদি কো গরিবি সে বাহার নিকালা হ্যায়।
0: শ্রী মোদী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে প্রচলিত উৎপাদনভিত্তিক শাস্তিমূলক ব্যবস্থা বা প্রোডাকশন লিঙ্কড পানিশমেন্ট মডেল থেকে সরে এসে ভারত এখন উৎপাদনভিত্তিক উৎসাহদান বা প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ মডেল গ্রহণ করেছে। তিনি অভিযোগ করেন, আগে সরকারগুলোর নীতি ছিল মানুষকে অভাবের মধ্যে রাখা, যাতে এমনকি মৌলিক চাহিদার জন্য তাদের সরকারের কাছে হাত পাততে হয়। প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারগুলো লাইসেন্স রাজ বা কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বেকারত্ব বাড়াতে ভূমিকা রেখেছিল, অথচ তা সরকারের উৎপাদনভিত্তিক উৎসাহদান মডেল নতুন নতুন সুযোগ সৃষ্টি করেছে। শ্রী মোদী বলেন, ভারত সর্বদা অংশীদারিত্বমূলক ভবিষ্যতের চেতনা বিশ্বাসী। এই কারণেই ভারতের G20 সভাপতিত্বকালে মূল মন্ত্র ছিল এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

0: অমিত শাহ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল এসএসবি সদর দপ্তরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শ্রী শাহ উল্লেখ করেন যে এসএসবির আগের অনুষ্ঠানগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে যোগ দেননি। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে। এমনকি আনুষ্ঠানিক নথিপত্র পৌঁছানোর আগেই টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় অবশিষ্ট 29 একর জমি হস্তান্তর করা হচ্ছে।
1: আজ সুবে কুছ 29 একর বাকি বচা হ্যায় তো বেঠনে কে সাথ হি উনহোনে কাহা হ্যায় 29 একর কা পয়সা ভেজ দো, দুসরে হি দিন অর্ডার হো জায়েগা। মিত্র, এ তৎপরতা জো হ্যায় ও ভারতীয় জনতা পার্টি কে মুখ্যমন্ত্রী নাতে নহিঁ। মৈ আজ ইস মঞ্চ সে বঙ্গাল কি জনতা কা বহুত বহুত ধন্যবাদ করনা চাহতা হুঁ কি আপনে एक राष्ट्रीय सुरक्षा को तरजीह देने वाली सरकार को चुनकर बिठाया है।
0: পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন যে অনুপ্রবেশ রোধের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার অনুরোধ করা সত্ত্বেও এবং প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জমি হস্তান্তর করা হয়নি। তিনি বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অনুষ্ঠানে এসএসবির বেশ কয়েকটি ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যার আওতায় প্রায় 189 কোটি টাকার কাজ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি উল্লেখ করেন, নেপাল ও ভুটানের মতো দেশের সঙ্গে উন্মুক্ত সীমার পাহাড়ের মতো কঠিন দায়িত্ব এসএসবি পালন করছে এবং এটি অন্যতম দুরূহ একটি কর্তব্য। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল থাকে। গত মাসের 20 তারিখে প্রতি কেজি 48 টাকা থেকে চিনির দাম বেড়ে গতকাল প্রায় 55 টাকায় পৌঁছানোর প্রেক্ষিতে উপভোক্তা বিষয়ক খাদ্য ও জনবণ্টন মন্ত্রক জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মন্ত্রক জানিয়েছে, চিনির দাম বৃদ্ধির কারণ হিসেবে ইথানল উৎপাদনে চিনির ব্যবহারকে দায়ী করা ঠিক নয়। 2022-23 সালে প্রায় 12% চিনি ইথানলে ব্যবহৃত হলেও 2025-26 সালে তা কমে প্রায় 9% নেমে এসেছে। বর্তমানে দেশের প্রায় 3/4 ইথানল শস্য থেকে, বিশেষত ভুট্টা থেকে উৎপাদিত হচ্ছে। দাম বৃদ্ধির পেছনে প্রত্যাশার তুলনায় কম উৎপাদন, উৎসবের আগে বাড়তি চাহিদা, আবহাওয়াজনিত ক্ষতি, আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট এবং কিছু চিনিকল ও ব্যবসায়ীর মজুতদারিও দায়ী বলে মনে করা হচ্ছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম MPMS এর সূচনা করেছেন। 62,500 কোটি টাকা বাজেটের এই প্রকল্পটিকে গত মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছিল। প্রকল্পটির মেয়াদ 5 বছর, অর্থাৎ 2026-27 থেকে 2030-31 আর্থিক বছর পর্যন্ত। MPMS এর দুটি মূল লক্ষ্য রয়েছে, তা হল মোবাইল ফোন উৎপাদনকে উৎসাহিত করা এবং ভারতীয় মোবাইল ফোন ব্র্যান্ডগুলোকে সাহায্য করা।
2: Mobile phone production cumulative, which was about 22 lakh crore, will be doubling in this period. It will go up to 40 lakh crore. That's a big, big thing. And as you know, last year, smartphone as a category, as a product, was the largest exported item out of India. That position will be retained. That position will be further strengthened. Electronics manufacturing became the third largest category. That will also get sustained now with all these initiatives.
0: আকাশবাণী খবর শুনছেন। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা আজ দেশে H1N1 ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। বিশেষ করে জাতীয় রাজধানীর পরিস্থিতির ওপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শ্রী নাড্ডা জাতীয় নজরদারি ও রোগতাত্ত্বিক পরিস্থিতি, ILI ও সারির প্রবণতা, পরীক্ষা ও গবেষণাগার ভিত্তিক নজরদারি এবং ঋতুভিত্তিক ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবারের গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। NSOU এর প্রাক্তন উপাচার্য প্রফেসর শুভ শঙ্কর সরকারের নেতৃত্বে 5 সদস্যের ওই কমিটিতে রয়েছেন বাবা সাহেব আম্বেদকার এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অরুণাশিস গোস্বামী, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের IQSE নির্দেশক প্রফেসর সৌমেন্দু চ্যাটার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট ডক্টর সুমন্ত জানা এবং ডেপুটি রেজিস্ট্রার ডক্টর আবুল হাসনাত। এদিকে আজও যাদবপুরে বাম ছাত্র সংগঠনগুলি একটি জমায়েতের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর থেকে প্রতিবাদ মিছিল যায় ঢাকুরিয়ার পঞ্চাননতলা পর্যন্ত। সেখান থেকে মিছিল আবার বিশ্ববিদ্যালয় চত্বরে ফিরে আসে। বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের যে প্রতীক গতকাল ভেঙে দেওয়া হয়েছিল তা আজ সারাই

0: পুনরায় ওই স্থানে লাগানো হয়। কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভা গঠিত যৌথ তদন্তকারী দল শহর কলকাতায় হোটেল রেস্তোরাঁগুলিতে অভিযান চালাচ্ছে। জানা গেছে, সুরক্ষা বিধি লঙ্ঘনের দায়ে শহর জুড়ে এখনও পর্যন্ত 30টি হোটেলকে বন্ধের নোটিশ পাঠিয়েছে পুরসভা। এর পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে শহরের 17টি হোটেলকে দমকলের তরফ থেকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। মিশন শক্তি সম্বল প্রকল্পের আওতায় ওয়ান স্টপ সেন্টার, মহিলা হেল্পলাইন, বেটি বাঁচাও বেটি পড়াও এবং নারী আদালত রয়েছে এবং 2022 সালের 1 এপ্রিল চালু হওয়া সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন এই উদ্যোগ জাতীয়, রাজ্য এবং জেলা স্তরে মহিলাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একক জানালা হিসেবে কাজ করছে বলে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন। বর্তমানে দেশে 36টি রাজ্য হাব এবং 765টি জেলা হাব কার্যকর রয়েছে বলেও তিনি জানান। কলকাতায় আজ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী। ওড়িশায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রধান নদীগুলোর জলের স্তর কমতে শুরু করলেও রাজ্যের 7টি জেলায় 13 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত রয়েছে। বালেশ্বর, ময়ূরভঞ্জ, ভদ্রক, যাজপুর, কেন্দুঝর, কেন্দ্রপাড়া এবং সুন্দরগড় এই জেলাগুলোর 1,700 বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দপ্তর আগামীকাল পূর্ব মধ্যপ্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া চলতি মাসের 24 তারিখ পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঢাকার বঙ্গভবনে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনা হয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছে, চীনের মূল্যবৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে গণ্ডগোলের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
2: সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM Gold।
3: সংবাদ বিরতির পর আবারও ফিরে এলাম মৌসুমি আর সুস্মিতা 100.1 FM Gold আজকের বইবৃত্তে। আজকের বইবৃত্ত জুড়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নাকি ছবি, আসলে সব মিলিয়ে অবন ঠাকুরের শব্দের ছবি।

0: আজকের আমরা কথা বলছি অবন ঠাকুরের। আর অবনীন্দ্রনাথের সাহিত্যিক যাত্রার একেবারে প্রথম দিকটা ছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং তার কাজগুলোও খুব গুরুত্বপূর্ণ কাজ। তার প্রথম কাজ বা প্রথম দিকের কাজ শকুন্তলা। 1895 সালে প্রকাশিত এই রচনা আমাদের নিয়ে যায় ভারতীয় পুরাণ ও সংস্কৃতির সাহিত্যের এক সুপরিচিত কাহিনীর কাছে। কিন্তু অবন ঠাকুর পুরনো কাহিনী শুধুমাত্র পুনরাবৃত্তি করেছিলেন না, সেটা করেননি। তিনি তাকে নিজের ভাষায় নতুন করে অনুভব করেছেন। এখানে তার লক্ষ্য কেবল কাহিনী বলা নয়, তিনি চরিত্রের আবেগকে সহজ করে তুলেছেন শিশু কিশোর পাঠকের কাছে, পুরাণকে পরিচিত করে তুলেছেন। এটাই অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা গুরুত্বপূর্ণ সাহিত্যিক কৌশল, পুরো লোকে নতুন করে দেখা এবং পুরনোকে নতুন করে সাহিত্যের মোড়কে আমাদের কাছে পাইয়ে দেওয়াই কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখার এক অন্যতম বৈশিষ্ট্য।
1: শকুন্তলা তার কাছে শুধু পৌরাণিক চরিত্র নয়, তিনি একজন মানুষ। তার প্রেম আছে, অপেক্ষা আছে, বিরহ আছে, অভিমান আছে, স্মৃতি আছে। এই মানবিকীকরণই রচনাটিকে পাঠকের কাছে জীবন্ত করে।

0: আনন্দধারা বহিছে ভুবনে, শুনছিলাম গান। আর এমন একজন মানুষের কথা আজকের বলছি, এমন একজন সাহিত্যিক, একজন শিল্পীর কথা আজকে বলছি, যার কথা শুধুমাত্র সাহিত্যে নয়, শব্দের ছবি আঁকতেন তিনি, বা ছবিতে শব্দ আঁকতেন, যেরমভাবেই বলুন। অবন ঠাকুরের কথা বলছি, মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা। এবার একটু অন্য জগতে যাই। মরুভূমি, দুর্গ, রাজপুত রাজা, তলোয়ার, সম্মান, ত্যাগ, বীরত্ব এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আত্মমর্যাদা রক্ষার গল্প। এই গল্প থেকেই জন্ম রাজকাহিনীর। 1909 সালে প্রকাশিত রাজকাহিনী অবনীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে পরিচিত। রাজপুত ইতিহাস ও কাহিনী অবলম্বনে তিনি বীরত্ব, ত্যাগ ও মহিমার এক সাহিত্যিক জগৎ নির্মাণ করেন।
1: এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অবনীন্দ্রনাথ ইতিহাসের বই লেখেননি, কিন্তু তিনি ইতিহাসের ভিতর থেকে কাহিনী বেছে নিয়েছেন। অর্থাৎ তারিখের বদলে মানুষ, তথ্যের বদলে অনুভূতি, রাজনীতির বদলে চরিত্র। এই কারণেই রাজকাহিনী শুধু ইতিহাস ভিত্তিক বই নয়, এটি কাহিনী সাহিত্য। দুর্গের প্রাচীরের ওপারে তখন শত্রুরা ভিতরে অপেক্ষা, কেউ জানে না পরের মুহূর্তে কি হবে, কিন্তু মানুষের মুখে ভয়ের চেয়ে দৃঢ়তা বেশি। এই হচ্ছে অবনীন্দ্রনাথের গল্প বলার ভঙ্গি।

কথা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির। এবার আমরা চলে যাব এক সম্পূর্ণ অন্য জগতে, বুদ্ধের জীবন, কিন্তু আবারও অবনীন্দ্রনাথের ইতিহাস বা ধর্মতত্ত্বের ভারী ভাষা বেছে নিলেন না লেখার জন্য। তিনি বেছে নিলেন একটি শিশুর দৃষ্টি, নালক। 1916 সালের এই রচনায় বুদ্ধের জীবন ও বৌদ্ধ

0: ভব ভাবনাকে নালক নামের এক শিশুর আধ্যাত্মিক অনুভবের মাধ্যমে দেখানো হয়েছে। এমনটাই শিল্প ও সাহিত্য আলোচনার বিশেষভাবে উল্লেখ করা হয়।
1: এই রচনার সৌন্দর্য কোথায়? শিশু নালক জগৎকে দেখে বিস্ময়ে, আকাশকে দেখে, প্রকৃতিকে দেখে, মানুষকে দেখে, আর সেই দেখার ভিতর দিয়েই তার সামনে খুলে যায় এক বৃহত্তর সত্যের দরজা। তিনি ব্যাখ্যা করেন, কখনোই ব্যাখ্যা করেন না সেই অর্থে, দৃশ্য তৈরি করেন। ছবি লেখার চেয়ে অনেক সহজে মানুষের মনে রেখাপাত করে যায়।

0: অবনীন্দ্রনাথের সাহিত্যকে এক কথায় বলা যায় কল্পনার স্বাধীনতা। ভূত পরি দেখা এবং কল্পনা আর এক আশ্চর্য উদাহরণ কিন্তু এই অবনীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য। এখানে বাস্তব আর অবাস্তবের একটা যে সীমারেখা, এবং সেই সীমারেখাটাই কিন্তু ধরা দেয় তার সাহিত্যে। যেমন ভূত আছে, অদ্ভুত ভাবেই সেগুলো যেন বাচ্চাদের কাছেও হয়ে ওঠে খুব প্রাণবন্ত এবং যথেষ্ট মনোগ্রাহী। অচেনা গল্প বা অচেনা
1: প্রাণী,
0: সেই সব কিছুও কিন্তু আছে।
1: আসলে ভূতপত্রের দেশের কথা বলছি তো আমরা, ভূতপত্রের দেশে ভূত আছে, অদ্ভুত দেশ আছে, অচেনা প্রাণী আছে, কিন্তু ভয়কে তিনি কখনো অন্ধকার করে তোলেন না,
0: বরং ভয়ের মধ্যে দিয়েই আছে সাহিত্য রস, আছে হাসি এবং আছে বিস্ময়। এটাই অবনীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু লেখনী এবং তার স্বর।
1: 1941 সালে প্রকাশিত হল এরপর বুড়ো আংলা, তার পরবর্তী জীবনের একটা উল্লেখযোগ্য সৃষ্টি। এই বইয়ের মধ্যে আছে অভিযান, আছে ভ্রমণ, আছে অচেনা পৃথিবী, আছে এক শিশুর কল্পনাকে বড় করে দেওয়ার শক্তি। বুড়ো আংলা পড়তে পড়তে মনে হয় পৃথিবীর আসলে কত বড়, আমাদের ঘরের বাইরে কত রাস্তা, পরিচিত জীবনের বাইরে কত অজানা সম্ভাবনা। এই মুক্তির অনুভূতি কিন্তু বুড়ো আংলা বইয়ের বড় আকর্ষণ হয়ে থেকেছে চিরকাল।

0: অবনীন্দ্রনাথ শুধু রাজারানীর গল্প লেখেননি, তিনি বাংলার মাটির কাছেও ফিরে গিয়েছেন। লোকসংস্কৃতি, ব্রত, লোকাচার, ছড়া, এসব তাঁর আগ্রহের বিষয়। বাংলার ব্রত সেই অনুসন্ধানের গুরুত্বপূর্ণ নিদর্শন। এই আগ্রহের মধ্যে ছিল নিজের সংস্কৃতিকে নতুন চোখে দেখার চেষ্টা। আর এর মধ্যে তিনি খুঁজে পেয়েছেন রূপ, প্রতীক, কল্পনা, শিল্প এবং মানুষের জীবন। এই জায়গায় তাঁর সাহিত্য শিল্পচিন্তা আবার এক হয়ে যায়।
1: অবনীন্দ্রনাথের সাহিত্যিকের যে পরিচয় বা সাহিত্য পরিচয় সম্পর্কে মানে সম্পূর্ণ করতে গেলে তার শিল্প বিষয়ক লেখাগুলোর কথাও কিন্তু বলতে হবে, যেমন ভারত শিল্প, বাগেশ্বরী শিল্প এবং তার সাথে প্রবন্ধাবলী, ভারত শিল্পের সরঙ্গ, শিল্পায়ন, সহজ চিত্র শিক্ষা, এইসব রচনাও আমরা কিন্তু পাই তার শিল্প ভাবনা থেকে। আর তার কাছে শিল্প মানেই শুধু সুন্দর ছবি আঁকা নয়, শিল্প মানে দেখা, দেখাকে অনুভব করা, অনুভবকে রূপ দেওয়া। আর এই সঙ্গেই তার সাহিত্যেও দেখা এত কিন্তু গুরুত্বপূর্ণ।

0: এবার রবীন্দ্রনাথের সাহিত্য জগতের আরেকটা দরজা খুলব, আর সেটা হলো স্মৃতিকথা, ঘরোয়া, জোড়াসাঁকোর ধারে, আপন কথা। এই লেখাগুলোতে আমরা যেন অবনীন্দ্রনাথের জীবনে ঢুকে পড়ি। এখানে ইতিহাস নেই, কেবল আছে স্মৃতি, আছে মানুষ, আছে ছোট ছোট ঘটনা, আছে ঠাকুর বাড়ির পরিবেশ, আছে সম্পর্কের উষ্ণতা। স্মৃতিচারণের সবচেয়ে বড় শক্তি হলো একটা বড় সময়কে ছোট ছোট ঘটনার মধ্যে ধরে রাখা। অবনীন্দ্রনাথ সেই কাজটি করেছেন অসাধারণ মমতায়।
1: অবনীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতৃপুত্র এবং তাদের সম্পর্ক শুধু পারিবারিক ছিল না, ছিল সৃজনশীল। রবীন্দ্রনাথের উৎসাহ প্রেরণা অবনীন্দ্রনাথের কিন্তু শিল্প সাহিত্যিক সত্তার বিকাশে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। দুজনের সৃষ্টির মধ্যে পার্থক্যও ছিল। রবীন্দ্রনাথের ভাষা অনেক সময় দার্শনিক, গীতিময়, আত্মমগ্ন। অবনীন্দ্রনাথের ভাষা যেন একটু বেশি কথকতার। তিনি গল্প বলেন, ছবি দেখান, হাসান, চমকে দেন, ভয় দেখান, আবার সান্ত্বনাও দেন। দুজনের পথ আলাদা, কিন্তু তাদের সৃজনশীলতার ভিতরে ছিল একই সাংস্কৃতিক আত্মদর্শন।
0: অবনীন্দ্রনাথের ভাষার তিনটি গুণ বিশেষ করে মনে রাখা যায়। প্রথম, চিত্রময়তা, তিনি লিখলে দৃশ্য দেখা যায়। দ্বিতীয়, কথকতার স্বাদ, মনে হয় কেউ সামনে বসে গল্প বলছে। তৃতীয়, ছন্দ, তার বাক্য অনেক সময় পড়ার চেয়ে শুনতে বেশি ভালো লাগে। আজ বইবৃত্তে আমরা ঘুরে এলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জগৎ থেকে, আসব আরও অনেক কথায়। ঘোড়া কিন্তু এখনও বাকি, তবে হ্যাঁ, স্টুডিওর ঘড়ি বলছে যে আপাতত আমরা গানে গানে এই পর্ব থেকে বিদায় নেব। ফিরব ঠিক রাত 11:10 সংবাদ বিরতির পর বইবৃত্ত নিয়ে মৌসুমি আর সুস্মিতা।
2: ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘি জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM Gold-এ। বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে কোন গল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা কোন গল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অন গল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অন গল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold-এ। সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM Gold-এ। বই বৃত্ত
1: শুনছেন, বই বৃত্ত, মৌসুমী সুস্মিতা রয়েছে আপনাদের সাথে। আর আজকের অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি, মানে ওনার সৃষ্টির কথা বলছি, সাহিত্যের কথা বলছি। আজকের অবন ঠাকুরের স্বপ্নের ছবি আঁকছি আমরা।

0: অবনীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকৃতি নিয়ে নানান কথা বলছিলাম, নানান সাহিত্যকৃতির কথা উঠে আসছিল। তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য এবং অন্যতম উল্লেখযোগ্য বুড়ো আংলা। সেই হৃদয়ে ছোট্ট ছেলেটি হঠাৎ করে সে বুড়ো আঙুলের মতো ছোট হয়ে গেল। আর তারপর শুরু হলো তার এক আজব অভিযান। সেই অভিযানে আমরাও সঙ্গী, বেরিয়ে পড়লাম সারা পৃথিবী জুড়ে ঘোরাঘুরি করতে। তারই কিছুটা অংশ আমরা দুজনে একটু পাঠ করে শোনাই।
1: ছোট হবার সঙ্গে হৃদয়ের দুষ্টুমি বুদ্ধিও ছোট হয়ে গেছে, কাজেই সে মাটিতে মাথা ঠুকে গণেশকে মনে মনে প্রণাম করতে লাগলো আর বলতে থাকলো, ঠাকুর এবারকার মতো মাফ কর, আর আমি এমন কাজ করব না, ঘাট হয়েছে, যক কাকে বলে বলে দাও। কিন্তু গণেশের কোনো সারা শব্দ কিন্তু দিলেন না।
0: গণেশের ইঁদুর হৃদয়ের উপর ভারী চটেছিল, এতক্ষণ তার ভয় সে মটকা থেকে নামতে পারেনি। হৃদয় ছোট আর ভালো মানুষ হয়ে গেছে দেখে সে গোঁফ ফুলিয়ে কাছে এসে বললে, কেমন, যেমন কর্ম তেমন ফল, এখন থাকবে পাতালে জক হয়ে অন্ধকারে বসে, আর আলোতেও আসতে পাবে না, বাপ মাকেও দেখা হবে না।
1: বাপ মায়ের উপর হৃদয়ের বড় একটা টান ছিল না, কিন্তু পাতালে চুপটি করে থাকা কিছুতেই সে পারবে না। সে ইঁদুরকে শুধলো, ভাই জক কীরকম?
0: ইঁদুর উত্তর করলে, সেকালে লোকে ছেলে পিলে না হলে বুড়ো হয়ে মরবার সময় জক বসাতো, জোঁক বসানো নয়, জক বসানো। আগে সব বাড়িতে একটা করে চোর কুটরি ছিল, ডাকাত পড়লে সেই ঘরে মেয়ে ছেলেদের নিয়ে গৃহস্থরা গিয়ে লুকিয়ে থাকতো। এই চোর কুটরির নিচে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে পাতালের মধ্যে একটা কুয়োর মতো অন্ধকার জায়গা লোক কখনো কখনো জক বসাতো।
1: ছেলে ধরা দিয়ে খুঁজে খুঁজে তোমার মতো নিডর দুষ্টু ছেলে তারা ধরে এনে তাকে ভালো কাপড়, তারপর হচ্ছে সিঁদুরের টিপ দিয়ে বলির পাঁঠা যেমন করে সাজায়, তেমনি করে সেই অন্ধকার পাতালপুরিতে এক থালা খাবার, এক ভাঁড় জল দিয়ে নিজে না খেয়ে দান ধ্যান না করে সে সব ধন দৌলত জমা করেছে।

0: তারই কাছে বসিয়ে দিয়ে একটি পিদিম জ্বালিয়ে তারই নিচে একটা গোখ্রসাপের হাঁড়ি রেখে বলতো,
1: এই যকের ধন তুমি আগলে থাকো, যে এখানে ঢুকবে তাকে যেন সাপে খায়। রিং টিং ফট এই মন্তর বলে বুড়ো গর্তের মুখে একটা মস্ত পাথর চাপা দিয়ে বেরিয়ে আসত।
0: হৃদয় ভীষণ ভয় পেয়ে উঠে বলল, তারপর?
1: তারপর আর কি, দু চার দিনে থালার খাবার ভাঁড়ার জল ফুরিয়ে গেলে ছেলেটা রোগা হয়ে শুকে শুকে মরে যেত, পিদিমটাও তেল ফুরিয়ে নিভে গেলে অন্ধকারে ডাঁশ পোকা সব বেরিয়ে তার গায়ের মাংস ছিঁড়ে খেয়ে ফেলতো, সেই সময় গোখ্রসাপ ডাঁশের লোভে হাঁড়ি ভেঙে বেরিয়ে এসে মরা ছেলের ফাঁপা মাথার খুলিটার মধ্যে বাসা বেঁধে ধন দৌলত আগলাত, আর ছেলেটা জগ হয়ে সে অন্ধকারে খিদির জ্বালায় কেবলই কাঁদ্দ। আর এই পর্যন্ত শুনেই হৃদয়ের এমন ভয় হলো যে সে ভাবলে যেন তার চারদিকে অন্ধকারে ডাঁশ পোকাগুলো বেরিয়েছে আর যেন লক্ষ্মীর ঝাঁপিটার মধ্যে থেকে গোখরো সাপ ফোঁসলাচ্ছে।

0: এবারে চলে যাই রাজ কাহিনীতে। তাতে অনেক গল্প, অনেক চরিত্র। সবচেয়ে হৃদয় বিদারক যে চরিত্র, সেই পদ্মিনী। পদ্মিনী লেখা থেকে কিছুটা অংশ আমরা পাঠ করব।
1: কাল রাত্রি, তিথি অমাবস্যা যখন জগৎ সংসার গ্রাস করেছিল, মাথার উপর থেকে চন্দ্র সূর্য যখন লুপ্ত হয়েছিল, সেই সময় চিতরের মহাশ্মশানের মধ্যস্থলে চিতরেশ্বরীর মন্দিরের 12,000 রাজপুত সুন্দরীর জহরব্রত আরম্ভ হল। মন্দিরের ঠিক সম্মুখে অন্ধকার একটা সুরঙ্গের উপরে দাঁড়িয়ে রাজস্থানের প্রথম সুন্দরী রানী পদ্মিনী অগ্নিদেবের স্তব আরম্ভ করলেন। হে অগ্নি, হে পবিত্র উজ্জ্বল স্বর্ণকান্তি, এসো, পৃথিবীর অন্ধকার তোমার আলো দূরে যাক। হে অগ্নি, হে মহাতেজ, এসো, তুমি দুর্বলের বল, সবলের সহায়। হে দেবতা, হে ভয়ঙ্কর, আমাদের ভয় দূর করো, সন্তাপ নাশ করো, আশ্রয় দাও, লজ্জা নিবারণ, দুঃখ বিনাশন, বন্যী শিখা তুমি, জীবনের শেষ গতি, বন্ধনের মহামুক্তি। পদ্মিনী নীরব হলেন। 12,000 রাজপুতের মেয়ে সেই অগ্নিকুণ্ডের চারিদিকে ঘুরে ঘুরে গাইতে লাগলো।

0: লাজহরণ তপবরণ, হঠাৎ এক সময় মহাকল্লোলের চারিদিক পরিপূর্ণ করে হাজার হাজার আগুনের শিখা যেন মহা আনন্দে সেই সুরঙ্গের মুখে ছুটে এলো। প্রচণ্ড আলোয় রাত্রির অন্ধকার টলমল করে উঠল। বারো হাজার রাজপুতনির সঙ্গে রানী পদ্মিনী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলেন।
1: চিতরের সমস্ত ঘরের সমস্ত সোনামুখ, মিষ্টি কথা আর মধুর হাসি নিয়ে এক নিমেষে চিতার আগুনে ছাই হয়ে গেল। সমস্ত রাজপুতের বুকের ভিতর থেকে চিৎকার উঠল, জয় মহাসতীর জয়! আলাউদ্দিন নিজের শিবিরে শুয়ে সে চিৎকার শুনতে পেলেন। তিনি তৎক্ষণাৎ সমস্ত সৈন্য প্রস্তুত রাখতে হুকুম পাঠালেন। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতরের পাহাড় বেয়ে বর্ষাকালের স্রোতের মতো রাজপুত সেনা হড় হড় শব্দে দিক দিগন্ত কাঁপিয়ে ভয়ঙ্কর তেজে পাঠান সৈন্যের ওপর এসে পড়ল। আলাউদ্দিনের তাতার সৈন্য দেওয়ানি ফৌজের কুঠারের মুখে নিমেষের মধ্যে ছিন্ন ভিন্ন ছাড় খাড় হয়ে পলায়ন করলে। আলাউদ্দিন নতুন নতুন সৈন্য এনে বারংবার রাজপুতদের বাধা দিতে লাগলেন। স্রোতের মুখে বালির বাঁধের মতো তার সমস্ত চেষ্টা প্রতিবার বিফল হলো। আলাউদ্দিন নিজে একজন সামান্য বীর পুরুষ ছিলেন না, এর চেয়ে ঢের কম সৈন্য নিয়ে তিনি মেবারের চেয়ে অনেক বড় বড় হিন্দু রাজত্ব অনায়াসে জয় করেছেন। কিন্তু আজ যুদ্ধে রাজপুতের বীরত্ব দেখে তাকে ভয় পেতে হলো। বারোবার তিনি সৈন্য সাজিয়ে রাজপুতদের বাধা দিলেন, বারোবার তাকে উঠে আসতে হলো। আলাউদ্দিন বেশ বুঝলেন আজ যুদ্ধের সহজে শেষ নেই। একদিকে দিল্লির বাদশাহী তখত আর একদিকে চিতরের রাজসিংহাসন, কোনটা থাকে কোনটা যায়।

0: আবারও ফিরে আসি ছোটদের লেখায়। ছোট বড় মিলিয়েই এই জীবন, আমাদেরই ছোটবেলা, আমাদেরই বড়বেলা। কিন্তু ছোটবেলা থাকতেই তো আমাদের মুগ্ধতা বেশি থাকে। ক্ষীরের পুতুল, তার লেখা থেকে পড়ি একটু। এক রাজার দুই রানী, দুও আর শুয়ো। রাজবাড়িতে শুয়োরানীর বড় আদর, বড় যত্ন। শুয়োরানী সাতমহল বাড়িতে থাকেন, 700 দাসী তাঁর সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে, সাত মালঞ্চের সাত সাজি ফুল, সেই ফুলে শুয়োরানীর মালা গাঁথেন। সাত সিন্দুক ভরা সাত রাজার ধন মানিকের গহনা, সেই গহনা অঙ্গে পড়েন। শুয়োরানী রাজার প্রাণ।
1: আর দুয়োরানী বড় রানী, তাঁর বড় অনাদর, বড় অযত্ন। রাজা বিষ্ণয়নে দেখেন, একখানি ঘর দিয়েছেন ভাঙাচোরা, এক দাসী দিয়েছেন বোবাকালা, পড়তে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। দুয়োরানীর ঘরে রাজা একটি দিন আসেন, একবার বসেন, একটি কথা বলে কয়ে উঠে যান। শুয়োরানী ছোট রানী, তার ঘরে রাজা 12 মাস থাকেন।
0: একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। সাতখানা জাহাজ সাজাতে 7 মাস গেল। ছখানা জাহাজে রাজা চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন।
1: মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা বললেন, কাল যাব। মন্ত্রী ঘরে গেলেন। ছোট রানী, শুয়োরানী রাজ অন্তঃপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন, সাত সখী সেবা করছিল। রাজা সেখানে গেলেন। সোনার পালঙ্কে মাথার শিয়রে বসে আদরের ছোট রানীকে বললেন, রানী, দেশ বিদেশ বেড়াতে যাব, তোমার জন্য কি আনব? রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, রক্তের মতো রাঙা, আট আট গাছ মানিকের চুড়ি পাইতো পরি।
0: রাজা বললেন, আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনবো। রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে পায়ে নূপুর বাজিয়ে বাজিয়ে বললেন, এ নূপুর ভালো বাজে না, আগুনের বরণ নিরেট সোনার 10 গাছা মল পাইতো পরি। রাজা বললেন, সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনবো। রানী গলার গজমতি হার দেখিয়ে বললেন, দেখো রাজা, এ মুখ তো বড়ো ছোট, শুনেছি কোনো দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তারই এক ছড়া হার এনো। রাজা বললেন, সাগরের মাঝে মুক্তর রাজ্য, সেখান থেকে গলার হার আনবো, আর কি।

0: সময় তো বোঝা, আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি চাই। শাড়ি পাই তো বাঁচি, পরে বাঁচি। রাজা বললেন,
1: আহা, তাই তো রানী, সোনার আঁচলে সোনা রঙে ছর লেগেছে, ননির দেহে ব্যথা বেজেছে। রানী, হাসি মুখে বিদায় দাও, আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি আনি গে। ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় করলেন। রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন, মনে পড়ল দুঃখিনী বড় রানীকে। দূর রানী, বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন, রাজা সেখানে এলেন।
0: ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন, বড় রানী, আমি বিদেশ যাব, ছোট রানীর জন্যে হাতের বালা, গলার মালা, পায়ের মল, পরনের শাড়ি আনব, তোমার জন্য কি আনব বলে দাও, যদি কিছু সাথ থাকে। রানী বললেন, মহারাজ, ভালোয় ভালে তুমি ঘরে এলেই আমার সকল সাধ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও অনেক ছিল, সাধও অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে সাতমহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে 700 সখীর মাঝে রানী হয়ে বসতাম, বসবার সাধ ছিল। সোনার পিঞ্জরে সুখশাড়ির গায়ে সোনার নূপুর পরিয়ে দেওয়ার সাধ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ মিঠেছে, এখন আর সোনার গয়না, সোনার শাড়িতে কি কাজ। মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব, মতির মালা গলায় দেব, মানিকের সিথি মাথায় বাঁধব, মহারাজ সেদিন কি আর আছে।
1: এই হচ্ছে সূচনা পর্ব। তারপর তো ঘটে গেছে কত ঘটনা, আসবো এমনই কিছু লেখায়।

0: খোলা মনে সবটা গ্রহণ করেছেন তিনি এবং আমাদের কাছে বিতরণ করেছেন। ওই যে বলেছিলাম, ইতিহাসকে ইতিহাস হিসেবে নয়, চরিত্রকে তিনি তুলে এনেছেন। শকুন্তলার কথা বলতেই হয়, এমনভাবে শুরু হচ্ছে লেখা। এক নিবিড় অরণ্য ছিল, তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল তমাল, পাহাড় পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। মালিনীর জল বড় স্থির, আয়নার মতো, তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া সকলই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুটিরের ছায়া।
1: নদী তীরে যে নিবিড় বন ছিল তাতে অনেক জীবজন্তু ছিল, কত হাঁস কত বক সারা দিন খালের ধারে বিলের জলে ঘুরে বেড়াত, কত ছোট ছোট পাখি, কত টিয়া পাখির ঝাঁক গাছের ডালে ডালে গান গাইত, কোটরে কোটরে বাসা বাঁধত, দলে দলে হরিণ, ছোট ছোট হরিণ শিশু কুশের বনে ধানের ক্ষেতে কচি ঘাসের মাঠে খেলা করত, বসন্তের কোকিল গাইত, বর্ষার ময়ূর নাচত। এই বনে 3000 বছরের এক প্রকাণ্ড বটগাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল। সেই আশ্রমে জটাধারী তপস্বী কর্ণ আর মা গৌতমী ছিলেন, তাদের পাতার কুটির ছিল, পরনে বাকল ছিল, গোয়াল ভরা গাই ছিল, চঞ্চল বাছুর ছিল, আর ছিল বাকল পড়া কতগুলি ঋষি কুমার। তারা কর্ণদেবের কাছে বেদ পড়ত, মালিনীর জলে তর্পণ করত, গাছের ফলে অতিথি সেবা করত, বনের ফুলে দেবতার অঞ্জলিও দিত।
0: আর কি করত, বনে বনে হোমের কাঠ কুড়িয়ে বেড়াত, কালো গাই ধলো গাই মাঠে চড়াতে যেত, সবুজ মাঠ ছিল তাতে গাই বাছুর চড়ে বেড়াত, বনে ছায়া ছিল তাতে রাখাল ঋষিরা খেলে বেড়াত, তাদের ঘর গড়বার বালি ছিল, ময়ূর গড়বার মাটি ছিল, রেণুবাঁশের বাঁশি ছিল, বটপাতার ভেলা ছিল, আর ছিল খেলবার সাথী, বনের হরিণ গাছের ময়ূর, আর ছিল মা গৌতমীর মুখে দেবদানবের যুদ্ধকথা, তাতকর্ণের মুখে মধুর সাম্বেদ গান, সকলই ছিল। ছিল না কেবল আধার ঘরের মানিক ছোট মেয়ে শকুন্তলা। একদিন নিশুতি রাতে অপ্সরী মেনকা তার রূপের ডালি দুধের বাছা শকুন্তলা মেয়েকে সেই তপবনে ফেলে রেখে গেল। বনের পাখিরা তাকে ডানায় ঢেকে বুকে নিয়ে সারা রাত বসে রইল।

0: এ রূপকথা, রূপকথা থেকে ইতিহাস, ইতিহাস থেকে বুদ্ধের কাহিনী, সেখান থেকে লোকসংস্কৃতি, তারপর স্মৃতি, আর সবশেষে শিল্প। অবনীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন শিশুর কল্পনাকে কখনো ছোট করে দেখতে নেই। একটি গল্প কখনো শুধু গল্প নয়, একটি ছবি কখনো শুধু ছবি নয়, একটি স্মৃতি কখনো শুধু অতীত নয়। শিল্পী অবনীন্দ্রনাথ রং দিয়ে যে জগৎ তৈরি করেছিলেন, সাহিত্যিক অবনীন্দ্রনাথ শব্দ দিয়ে সেই জগতের দরজা কিন্তু খুলে দিয়েছিলেন।
1: তাই অবনীন্দ্রনাথকে মনে রাখার সবচেয়ে সুন্দর উপায় হয়তো এই, একটি শিশুর হাতে আবার তুলে দেওয়া ক্ষীরের পুতুল, একটি কিশোরের হাতে রাজকাহিনী, একটি কৌতূহলী মনের হাতে নালক। আর যে কেউ নিজের শিকড়কে নতুন করে চিনতে চাইলে ঘরোয়া জোড়াসাঁকোর ধারে আপন কথা। আজকের মতো বিদায়, ভালো থাকুন, বই পড়ুন, গল্প শুনুন, আর আপনার ভিতরের শিশুটিকে বাঁচিয়ে রাখুন।

আধুনিক গান শুনছেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। শুভ দাশগুপ্তর কথায় এবং কল্যাণ সেন বরাটের সুরে, শিল্পীর কণ্ঠেই শুনবেন আরও একটি গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী অজয় চক্রবর্তী।

জ্ঞান প্রকাশ ঘোষের কথায় এবং সুরে গানটি শুনলেন অজয় চক্রবর্তীর কণ্ঠে। শিল্পীর কণ্ঠে পরপর শুনবেন আরও কয়েকটি গান।

আধুনিক গান শুনছেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনবেন জয়ন্ত মাইতির কথায় এবং সুরে।

সৈকত গণ্ডুর কথায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়ের সুরে আজকের আধুনিক গানের অনুষ্ঠানে শেষ গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:09। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান।

ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ প্রথম গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে অপরূপা ছায়াছবি থেকে।

এবারের গানটি শুনবেন অমিত কুমার এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন অপরূপা ছায়াছবির গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছায়াছবির নাম হীরক জয়ন্তী। প্রথম গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

শুনছিলেন হীরক জয়ন্তী ছায়াছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় এবারে ছায়াছবি মিলন তিথি। প্রথম গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

পরপর দুটি গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। শুনছেন মিলন তিথি ছায়াছবির গান, এবারে শিল্পী কিশোর কুমার।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান মিলন তিথি, ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:11। এখন শুনবেন নানা রঙের গান।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটিতে প্রথমেই শুনবেন নজরুল গীতি। প্রথম শিল্পী ডক্টর অনুপ ঘোষাল।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি শুনলেন, এবার শুনবেন ভক্তিমূলক গান। প্রথম শিল্পী উৎসব দাস।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি এবং তারপর ভক্তিমূলক গান শুনলেন। এখন শুনবেন লোকগীতি, প্রথম শিল্পী স্বপন বসু।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। আজকের নানা রঙের গান অনুষ্ঠানটির শেষ শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়। শুনছেন লোকগীতি।

নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠান শুনছিলেন DTH বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আখিরি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী, রাগ নাটভৈরব, তবলায় সুব্রত গুপ্ত, দেবাশিষ অধিকারী, হারমোনিয়ামে দেবাশিষ অধিকারী, তানপুরায় দেবল মুখার্জি, রাগ নাটভৈরব।

নাটভৈরব রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন অর্ঘ্য চক্রবর্তী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শরদ বাদন শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ আহির ভৈরব, তবলায় পণ্ডিত অরুণ চট্টোপাধ্যায়, মাফ করবেন, তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়, রাগ আহির ভৈরব।

আহির ভৈরবের আগে শরৎপাদন শুনলাম। শিল্পী ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। প্রভাতী অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক অনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন অন্ধকারে যা আলোর দেখায় গোলকধাঁধায় যা পথের দিশা দেখায় অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে আজ 22 আগস্ট শনিবারের চিরন্তনী সঙ্গে আমি উজ্জ্বল চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত বক্তব্য চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন 9903653992 এই নাম্বারে না 9 9 0 365 দিনই আমরা আপনাদের পাশে 9 9 9 আমরা আলাদা দুজন নই এক এই গল্পটাই মনে হয়েছিল এই ফোন নাম্বার থেকে 9 9 0 3 6 5 999 2 আর যেহেতু এটা আগস্ট মাস বলেছিলাম আগস্ট মাস মানেই আপনাদের শোনাব ভারতের স্বাধীনতা সংগ্রামের কিছু গল্প আজকে সেরকমই একটি গল্প নিয়ে এসেছি আপনাদের কাছে তবে প্রথমেই শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করছি দেশাত্মবোধক গান

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল এবং সেই সময় কিন্তু বিশেষ করে এই বাংলার একটা অদ্ভুত জন জাগরণ বা জন প্লাবন ঘটেছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে। 1907 সালে 6ই মে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের জনপ্রিয় একটা পত্রিকা সন্ধ্যা সে সময় বেরুত, তাতে একটা ঘোষণা দেখা গিয়েছিল। সেটা অনেকটা এরকম ছিল, সেই নিবন্ধটির যে শিরোনাম ছিল তার নাম ছিল কালীমায়ের বোমা। যখন আলিপুর বোমা মামলা হল তার এক্সিবিট হিসেবে এটি উপস্থিত করা হয়েছিল। তার থেকে তার তর্জমা করলে অনেকটা এরকম দাঁড়ায়, ইহা বড়ই আনন্দের বিষয় যে একটি চমৎকার ধরনের বোমা তৈয়ার হইতেছে, ইহার নাম কালীমায়ের বোমা। ইহা পরীক্ষা করিয়া দেখা হইতেছে এবং পরীক্ষা সফল হইলে ইহা প্রতি গৃহে রাখিতে হইবে। এই বোমা এতটাই হালকা যে একজন লোক ইহা এক হাতে চালাইতে পারে। ইহাতে অগ্নি সংযোগ করিতে হয় না এবং অল্প আয়াসে ইহাকে ভূমিতে নিক্ষেপ করিলে বিকট শব্দে ইহা বিস্ফোরিত হয় এবং ধরণীকে প্রকম্পিত করে। প্রতি গৃহ হইতে একজন সন্তানের প্রয়োজন যে ক্ষত্রিয় ধর্ম অনুশীলন করিবে, তাহারা কালীমায়ের বোমা লইয়া ক্রীড়া করিবে। বং কালী কলকাতা ওয়ালি। আসলে এই সন্ধ্যা পত্রিকাটি তার মাধ্যমে জ্বালাময়ী ভাষায় উগ্র ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ প্রচার করতেন ব্রহ্মবান্ধব। তো যখন এই নিবন্ধটি সন্ধ্যায় ছাপা হচ্ছে বাংলাদেশে, তখনও কিন্তু বোমার প্রাদুর্ভাব দেখা যায়নি। এটা একজন লেখকের মস্তিষ্ক প্রসূত একটা গল্প। কিন্তু 1906 সালের আগস্ট মাসেই অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ এবং অন্যান্যরা মুরারিপুকুরে একটি গুপ্ত সমিতি গড়ে, মুরারিপুকুর যে মাঠ

বাগান বাড়ি, সেখানে তারা কিন্তু বোমা তৈরি করেছিলেন। এবং এই যে বাংলাদেশে গুপ্ত বিপ্লবী সংগঠন বোমা তৈরি, বন্দুক বিস্ফোরক নির্ভক গুপ্ত হত্যার কর্মকাণ্ড শুরু হয়েছিল, সেই নিয়ে কিন্তু আজকের গল্প, আজকের ঘটনা। এ প্রসঙ্গে আরেকজনের কথা বলি, তিনি হচ্ছেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী, এবং সেই সময় কিন্তু এই আলিপুর বোমা মামলার সঙ্গেও তিনি ভীষণভাবে জড়িত ছিলেন। চন্দননগরে জন্মগ্রহণ করেছিলেন, যুগান্তর দলের সঙ্গে সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন। আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি আন্দামানের সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেন। তবে প্রথম দিকে তিনি যখন কলকাতার ডাফ কলেজে চিকিৎসাবিদ্যা পড়ছিলেন, সে সময় তিনি সেসব ছেড়ে সন্ন্যাস নেন এবং অদ্বৈত আশ্রমে কিছুদিন বেদান্ত সাধনা করেন। তার পরবর্তীকালে তিনি বিপ্লবী জীবনের সংসারে ফিরে এসে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সশস্ত্র বিপ্লববাদে জড়ান, যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত হন। তার পরবর্তীকালে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়েছিলেন এবং দৈনিক বসুমতী সে সময় একটি কাগজ ছিল যার তিনি আমৃত্যু সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তার একটি বই আছে নির্বাসিতের আত্মকথা, সেই নির্বাসিতের আত্মকথা বইটাতে তিনি এত সুন্দর করে সেই সময়ের ঘটনাগুলোকে বিশেষ করে তুলে ধরেছিলেন। আমরা সেই নির্বাসিতের আত্মকথার বইটা থেকে কিছু কিছু আজকে আপনাদের শোনাবো। তবে এই মুহূর্তে একটি সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান, তারপর ফিরে আসবো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার নির্বাসিতের আত্মকথায় লিখছেন শুরু এভাবে। তখনকার একটা সময়কে কিন্তু এই লেখার মধ্যে দিয়ে আমরা দেখতে পাব। ১৯০৬ খ্রিস্টাব্দের তখন শীতকাল, আসর বেশ গরম হইয়া উঠিয়াছে। উপাধ্যায় মশাই তখন সবে সন্ধ্যায় চাটিম চাটিম বুলি ভাজিতে আরম্ভ করিয়াছেন। উপাধ্যায় মশাই মানে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের যে সন্ধ্যা পত্রিকার কথা বললাম সেইটার ব্যাপারেই বলছেন উপেন্দ্রনাথ। অরবিন্দ জাতীয় শিক্ষার জন্য বরোদায় চাকরি ছাড়িয়া আসিয়াছেন। বিপিনবাবু ও পুরাতন কংগ্রেসী দল হইতে ভাঙিয়া পড়িয়াছেন। সারা দেশটা যেন নতুনের প্রতীক্ষায় বসিয়া আছে। আমি তখন সবেমাত্র সাধুগুরির খোলস ছাড়িয়া জোর করিয়া মাস্টারিতে মনটা বসাইতেছি, এমন সময় এক সংখ্যা বন্দে মাতরম হঠাৎ একদিন হাতে আসিয়া পড়িল। ভারতের রাজনৈতিক আদর্শের কথা আলোচনা করিতে করিতে লেখক বলিয়াছেন, উই ওয়ান্ট অ্যাবসলিউট অটোনমি, ফ্রি ফ্রম ব্রিটিশ কন্ট্রোল। আজকাল এই কথাটা হাটে মাঠে ঘাটে বাজারে খুব সস্তা হইয়া দাঁড়াইয়াছে, কিন্তু সেকালে বড় বড় রাজনৈতিক পাণ্ডারাও মুখ ফুটিয়া কথাটা বাহির করিতে পারিত না। একেবারে ছাপার অক্ষরে ওই কথাগুলো দেখিয়া আমার মনটা তড়াং করিয়া নাচিয়া উঠিল। সেকালের নেতারা ভাজিতেন ঝিঙা আর বলিতেন পটল। যখন সেলফ গভর্নমেন্ট সম্বন্ধে বক্তৃতা করিতেন তখন তাহার পিছনে কলোনিয়াল কথাটি দিয়া শ্যাম ও কুল দুই রক্ষা করিতে চেষ্টা করিতেন। ভার তাহাতে আইনও বাঁচিত, হাততালিও পড়িত। আসলে ওই সেলফ গভর্নমেন্ট এই কথাটা যখন আসে তখন স্বায়ত্তশাসন বা ইত্যাদি তার বাংলা হিসেবে, কিন্তু তার সঙ্গে ওই ঔপনিবেশিক কলোনিয়াল এই কথাটা বলে দেওয়া, অর্থাৎ আমরা নিজেরা শাসন করব কিন্তু তোমাদের ভরসাতে কলোনিয়াল, যার ফলে মানুষজন খুব হাততালি দিল, যাই হোক আমাদের ইংরেজ শাসন দূর হবে। তারা অতটা তো সাধারণ মানুষ বোঝে না, কিন্তু তারা আইনটাও রক্ষা পেল তার বিরুদ্ধে কোনো রকম, যাতে ইংরেজ বাহাদুর শাস্তি না দেয়, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন। কিন্তু আমার কেমন পোড়া অদৃষ্টের লিখন, ওই ছাপার অক্ষরগুলো ভোঁ ভোঁ করিয়া কানের ভেতর ঘুরিতে ঘুরিতে একেবারে মাথায় চড়িয়া বসিল। মনটা কেবল থাকিয়া থাকিয়া বলিতে লাগিল, আরে ওট ওট, সময় যে হয়ে এলো। সে রাত্রে আর ঘুম হইল না, শুইয়া শুইয়া স্থির করিলাম এসব কথার মূলে কিছু আছে কি না খোঁজ লইতে হইবে। সত্যই কি এর সবটাই শুধু বচন? খোঁজ লইতে বাহির হইয়া যে সমস্ত অদ্ভুত অদ্ভুত গুজব শুনিলাম তাহাতে চক্ষু স্থির হইয়া গেল। পাহাড়ের কোন নিভৃত গহ্বরে বসিয়া নাকি লাখ দুই নাগা সৈন্য তলোয়ার শানাইতেছে, হাতিয়ার সব প্রস্তুত, ভারতবর্ষের অন্যান্য প্রদেশও নাকি প্রস্তুত, শুধু বাংলা পিছাইয়া আছে বলে তাহারা কাজে নামিতে একটু বিলম্ব করিতেছে। হবেও বা, সে সময় কলিকাতা হইতে যুগান্তর কাগজখানা বাহির হইতে আরম্ভ হইয়াছে। লোকে কানাকানি করে যে যুগান্তরের আড্ডাটা নাকি একটা বিপ্লবের কেন্দ্র। বিপ্লবের নাম শুনিয়াই অনেকের মুখের অনেক যুগের যে সঞ্চিত রোম্যান্স আমার মনের মধ্যে ঢেউ খেলিয়া উঠিল। ফ্রান্সের রবস্পিয়ের হইতে আরম্ভ করিয়া আনন্দমঠের জীবানন্দ পর্যন্ত সবাই এক এক করে মনের মধ্যে উঁকি দিয়া গেল। এদেশে যাহারা বিপ্লব আনিবে, ভবিষ্যৎ স্বাধীন ভারতে যাহারা মূর্ত বিগ্রহ, সেগুলো কিরকম জীব তাহা দেখিবার জন্য বড় আগ্রহ হইল। আমি ঘরের কোণে চুপ করিয়া বসিয়া থাকিবার পাঁচজনে মিলিয়া রাতারাতি ভারতটাকে স্বাধীন করিয়া লইবে, এ তো আর সহ্য করা যায় না। কলকাতার যুগান্তর অফিসে আসিয়া দেখিলাম তিন চারটে যুবক মিলিয়া একখানা ছেঁড়া মাদুরের ওপর বসিয়া ভারত উদ্ধার করিতে লাগিয়া গিয়াছে। যুদ্ধের আসবাবের অভাব দেখিয়া মনটা একটু দমিয়া গেল বটে, কিন্তু সে ক্ষণিকের জন্যে। গুলিগোলার অভাবে তাহারা বাক্যের দ্বারাই পূরণ করিয়া দিলেন। দেখিলাম লড়াই করিয়া ইংরেজকে দেশ হইতে হটাইতে দেওয়া যে খুব একটা বেশি বড় কথা নয়, এ বিষয়ে তাহারা সকলেই একমত। কাল না হয় দুদিন পরে যুগান্তর অফিস যে গভর্নমেন্ট হাউসে উঠিয়া যাইবে সে বিষয়ে কাহারও সন্দেহ মাত্র নাই। কথায় বার্তায় আভাসে ইঙ্গিতে সেই ধারণাটা আমার মনে আসীন হইয়া পড়িল যে এইসবের পশ্চাতে একটা দেশব্যাপী বড় রকমের কিছু প্রচ্ছন্ন হইয়া আছে। দুই চার দিন আনাগোঁদা করিতে করিতে ক্রমে যুগান্তরের কর্তৃপক্ষদের সঙ্গে আলাপ পরিচয় হইল। দেখিলাম প্রায় সকলেই জাতকাট ভবঘুরে বটে। দেবব্রত বিএ পাশ করিয়া আইন পড়িতেছিলেন, ভবিষ্যতে স্বামী প্রজ্ঞানন্দ নামে ইনি প্রসিদ্ধ হইয়াছিলেন। হঠাৎ ভারত উদ্ধার হয় হয় দেখিয়া আইন ছাড়িয়া যুগান্তরের সম্পাদকতার লাগিয়া গিয়াছেন। স্বামী বিবেকানন্দের ছোট ভাই ভূপেনও সম্পাদকের মধ্যে একজন। অবিনাশ এই পাগলদের সংসারের গৃহিণী বিশেষ, যুগান্তরের ম্যানেজারি হইতে আরম্ভ করিয়া ঘর সংসারের অনেক কাজের উপরই তাহার ভার। বারীন্দ্রের সহিত আলাপ একটু বিলম্বে হইল, কেননা সে তখন ম্যালেরিয়ায় দেওঘরে পলাতক। হার কখানার ওপর চামড়া জড়ানো শীর্ণ শরীর, মাঠের মতো কপাল, লম্বা লম্বা বড় বড় চোখ আর খুব মোটা নাক দেখিয়াই বুঝিয়াছিলাম যে কল্পনা ও ভাবের আবেগে যাহারা অসম্ভবকে সম্ভব করিয়া তোলে বারীন্দ্র তাহাদেরই একজন। অঙ্কশাস্ত্রের জ্বালায় কলেজ ছাড়িয়া সারেঙ্গি বাজাইয়া, কবিতা লিখিয়া, পাটনার চায়ের দোকান খুলিয়া এ যাবৎ অনেক কীর্তি সে করিয়াছে। বড়লোকের ছেলে হইয়া অবিধাতার কৃপায় দুঃখ দারিদ্রের অভিজ্ঞতা হইতে বঞ্চিত হয় নাই। এবার 50 টাকা পুঁজি লইয়া যুগান্তর চালাইতে বসিয়াছে। দেখা হইবার পর তিনি কথায় কথায় আমাকে বুঝাইয়া দিলেন যে 10 বছরের মধ্যেই ভারতবর্ষ স্বাধীন হইবে। হইবেই হইবে, ভারত উদ্ধারের এমন সুযোগ তো আর হাতছাড়া করা চলে না। আমিও বাসা হইতে পোঁটলা পুটলি গুটাইয়া যুগান্তর অফিসে আসিয়া বসিলাম। কিছুদিন পর দেবব্রত নবশক্তি অফিসে চলিয়া গেল, ভূপেনও পূর্ববঙ্গে ঘুরিতে বাহির হইল। সুতরাং যুগান্তরের সম্পাদকের ভার বারীন্দ্র ও আমার উপর আসিয়া পড়িল। আমিও তখন কেষ্টবিষ্টুদের মধ্যে একজন হইয়া দাঁড়াইলাম। বাংলায় সে অপূর্ব দিন আসিয়াছিল, আশার রঙিন নেশায় বাঙালির ছেলেরা তখন ভরপুর। লক্ষ্য পরাণে শঙ্কা না মানে, রাখে না কাহারও ঋণ। কোন দৈব স্পর্শে যেন বাঙালির হৃদঘুমন্ত প্রাণ তখন জাগিয়া উঠিয়াছিল। কোন অজানা দেশের আলোক আসিয়া তাহার মনের যুগ যুগান্তের আধার যেন উদ্ভাসিত করিয়া দিয়াছিল। জীবন মৃত্যু পায়ের বৃত্ত, চিত্ত ভাবনাহীন। রবীন্দ্রনাথ যে ছবি আঁকিয়েছেন তাহা সেই সময় বাঙালি ছেলেদের ছবি। সত্য সত্যি তখন একটা জ্বলন্ত বিশ্বাস আমাদের মনের মধ্যে জাগিয়া উঠিয়াছিল, আমরাই সত্য। ইংরেজের তোপ, বারুদ, গোলাগুলি, পল্টন, মেশিন গান ওসব মায়ার ছায়া, এ ভোজবাজির ছায়া, এ তাসের ঘর, আমাদের এক ফুৎকারেই উড়িয়া যাইবে। নিজেদের লেখা দেখিয়া নিজেরাই চমকিয়া উঠতাম। মনে মনে হইত যে দেশের প্রাণপুরুষ যেন আমাদের হাত দিয়া তাহার অন্তরের কথা বাহির করিতেছেন। হুহু করিয়া দিন দিন যুগান্তরের গ্রাহক সংখ্যা বাড়িয়া যাইতে লাগিল। 1 হইতে 5 হাজার, 5 হাজার হইতে 10 হাজার, 10 হাজার হইতে 1 বৎসরের মধ্যে 20 হাজারে ঠেকিল। ছোট প্রেসে তো আর কাগজ ছাপা চলে না, লুকাইয়া লুকাইয়া অন্য প্রেসে ছাপানো হয় কিছু কিছু। ঘরের কোণে একটা ভাঙা বাক্সে যুগান্তর বিক্রয়ের টাকা থাকিত, তাহাতে চাবি লাগাইতে কখনো কাহাকে দেখি নাই। কত টাকা আসিল, কত টাকা খরচ হইল তাহার হিসাবও কেহ রাখিত না। যুগান্তরের অফিসে অনেকগুলো ছেলেও মাঝে মাঝে আসিয়া খাইত এবং থাকিত। তাহাদের বাড়ি কোথায়, তাহারা কি করে এ সংসারে এসব সংবাদ বড় কেউ রাখিত না। শুধু এটুকু জানিতাম যে তাহারা স্বদেশী, সুতরাং তাহারা আমাদের আত্মীয়। বাহিরে যাইবার পর বাড়ির সম্মুখে দু একটা লোককে প্রায় দাঁড়াইয়া থাকিতে দেখিতাম। আমাদের দেখিলে তাহারা কেহ আকাশ পানি চাহিত, কেহ সম্মুখের চায়ের দোকানে ঢুকিয়া পড়িত, কেহ বা শীষ দিতে দিতে চলিয়া যাইত। শুনিতাম সেগুলো নাকি সিআইডির অনুগৃহীত জীব। সিআইডি কে কার করি ধারে, দিন এইরূপ কাটিতে লাগিত। একদিন সরকার বাহাদুরের হইতে একটা চিঠি আসিয়া হাজির হইল। যুগান্তর যেরূপ লেখা বাহির করিতেছে তাহা রাজদ্রোহ সূচক, ভবিষ্যতে ওরূপ করিলে আইনের কবলে পড়িত হইবে। আমরা তো হাসিয়াই অস্থির, আইন আইন কিরে বাবা, আমরা ভারতের ভাবি সম্রাট, গভর্নমেন্ট হাউসের উত্তরাধিকারী, আমাদের আইন শেখায় কে কেটা, আমাদের আইন শেখায় কেটা রে।

একদিন কিন্তু সত্য সত্যিই পালে বাঘ পড়িল। ইন্সপেক্টর পূর্ণ লাহিড়ি কয়েকজন কনস্টেবল লইয়া যুগান্তর অফিসে খানা তল্লাশি করিতে আসিলেন। যুগান্তরের সম্পাদক গ্রেপ্তার করিবার জন্য পরোয়ানাও তার সঙ্গে ছিল, কিন্তু সম্পাদককে এ বলে আমি ও বলে আমি, শেষে ভূপেন একটু মোটা এবং তাহায় বেশ মানানসই একরকম দাঁড়িয়ে আছে বলিয়া তাহাকেই সম্পাদক বলিয়া স্থির করে তাকেই গ্রেপ্তার করা হল। ভূপেন যখন আদালতে সাফাই গাহিয়া আপনাকে বাঁচাইতে চেষ্টা করিল না, তখন দেশে দেশে ছোকরাদের মধ্যে একটা খুব হইচই পড়িয়া গেল। এ কাণ্ডটা নতুন আজগুবি কাণ্ড বটে। ভূপেন যাহাতে ত্রুটি স্বীকার করিয়া নিষ্কৃতি পায় সরকার পক্ষ হইতে সে চেষ্টা করা হইয়াছিল, কিন্তু ভূপেন রাজি হইল না। ফলে ম্যাজিস্ট্রেটের জলসায় ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড তাহাকে এক বৎসরের জন্য জেলে ঠেলিয়া দিলেন। ম্যাজিস্ট্রেটের এজলাসে এই সময় হইতে দেশে রাজদ্রোহের মামলার ধুম পড়িয়া গেল। দুই সপ্তাহ যাইতে না যাইতেই যুগান্তরের উপর আবার মামলা শুরু হইল এবং যুগান্তরের প্রিন্টার বসন্ত কুমার জেলে যাইলেন। একে একে এরূপে অনেকগুলো ছেলেকে জেলে যাইতে হইল। তখন বারীন্দ্র বলিল, এরূপ বৃথা শক্তি ক্ষয় করিয়া লাভ নাই, বাক্যবাণী বিদ্ধ করিয়া গভর্নমেন্টকে ধরাশায়ী করিবার কোনো সম্ভাবনা দেখি না। এতদিন যাহা প্রচার করিয়া আসিলাম তাহা এইবার কাজে দেখাইতে হইবে। এই সংকল্প হইতেই মানিকতলার বাগানের সৃষ্টি। এই সেই মানিকতলার বাগান যেখানে আলিপুর বোমা মামলার পীঠস্থান ধরা হয়েছিল এবং এই উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যে লেখা তাতে সেই সমসাময়িক চিত্র এবং মানসিকতা, বিশেষ করে মানুষজনের, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এবং লেখার ধরনটা এত সুন্দর, পরবর্তীকালে তিনি দীর্ঘদিন মানে আমৃত্যু দৈনিক বসুমতির সম্পাদক ছিলেন, তার আরও অনেকগুলো বই আছে। তবে এই যে ধরনটা, এটা কালকে যখন দেখছিলাম আপনাদের সঙ্গে শেয়ার কি করা যায়, কি ধরনের গল্প, তখন এটা খুঁজে পেলাম, ছাড়া যাচ্ছিল না, মানে পুরো বইটা পড়লাম। তবে এই বইটা পুরোটা তো শোনানো যাবে না। এই মুরারিপুকুর যে মামলার বা বাগান যেটা আর কি, তার শুরু এবং কিভাবে শুরু হয়েছিল এবং তারপরে তার ঘটনাটা, সেটা নিয়ে আজকের এই চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর ওখানে একটু পড়ি, কারণ যতটা পড়া যায় যতটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন, মানিকতলায় বারীন্দ্রের একটা বাগান ছিল। স্থির হইল যে একটি নতুন দলের ওপর যুগান্তরের ভার দিয়া যুগান্তর অফিসের জনকতক বাছাই বাছাই ছেলে লইয়া ওই বাগানে একটা নতুন আড্ডা গড়িতে হইবে। যাহাদের সংসারের টান নাই অথবা টান থাকিলেও অকাতরে যাহা বিসর্জন দিতে পারে এরূপ ছেলেদেরই লইতে হইবে। কিন্তু ধর্মজীবন লাভ না হইলে এরূপ চরিত্র প্রায় গড়িয়া উঠিবে না। সেই জন্যে স্থির হইল যে বাগানে ধর্মশিক্ষার একটা ব্যবস্থা করিতে হইবে। আমি তখন সাধুগিরির ফেরত আসামি, সুতরাং পুঁথিগত মামুলি ধর্মশিক্ষার উপর আমার যে একটা বড় গভীর শ্রদ্ধা ছিল তা নয়। বারীন্দ্র কিন্তু নাছোড় বান্দা, গেরুয়ার উপর তাহার অসীম ভক্তি। একজন ভালো সাধু সন্ন্যাসীকে ধরিয়া আমাদের দলে পুরিতে পারিলে তাহার শিক্ষার দীক্ষায় যে ছেলেদের ধর্মজীবনটা গড়িয়া উঠিবে সেই আশায় সে সাধু খুঁজতে বাহির হইয়া পড়িল। কি করিব, সঙ্গে আমিও চলিলাম, কিন্তু যাই কোথায়, আমাদের পাল্লায় পড়িবার জন্য কোথাও সাধু কি বসিয়া আছে? বরদায় থাকিবার সময় বারীন্দ্র শুনিয়াছিল যে নর্মদার ধারে কি একজন ভালো সাধু আছে, অতএব চলো সেখানেই চলো। তাহাই হইল, কিন্তু আশা লইয়া যে আসিয়াছিলাম তাহা মিটিল না। সাধুজি তাহার জিহ্বাটি উল্টাইয়া তালুতে লাগাইয়া দম বন্ধ করিয়া থাকিতে পারেন, শুনিলাম তিনি নাকি ঐরূপে ব্রহ্মরন্ধ্র হইতে খরিত সুধাধারা পান করিতে থাকেন। 20-50 রকমের আসনও তিনি আমাদের বাতলাইয়া দিলেন।

কিন্তু রকম যেরকম ধৌতি বস্তুই কসরত সেসব দেখাচ্ছেন, কিন্তু আমাদের পোড়া মন তাহাতে ভিজিল না। দুই তিন দিন বেশ মোটামুটি ঘৃতসিক্ত রুটি আর অরহর ডাল ধ্বংস করিয়া আমরা তাহার আশ্রম হইতে বাহির হইয়া পড়িলাম। বারীন্দ্র কিন্তু নিরুৎসাহ হইবার পাত্র নয়, আবার বলল, দেখো গিরির কাছে কোথায় একজন সাধু আছেন শুনিয়াছি, তুমি একবার সেইখানে গিয়া খোঁজ কর তো। আর রাস্তায় কাশী তো আমি একবার ঢু মারিয়া যাইও, আমি এই অঞ্চলে আরো কতদিন থাকিয়া দেখি। আমি তথাস্তু বলিয়া গিরিডি যাত্রার নাম করিয়া সটান মানিকতলায় আসিয়া উপস্থিত হইলাম। দিন কয়েক পরে শুনিলাম বাড়ির আরেকটি সাধুকে পাকড়াও করিয়াছে। 1957 সালে সিপাহি বিদ্রোহের সময় তিনি ঝাঁসির রানীর পক্ষ হইয়া ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেন, তারপর সাধু হইয়া চুপচাপ এতদিন সাধন ভজন করিতেছিলেন। বারীন্দ্রের সংস্পর্শে আবার সেই বহুদিনের নির্বাপিত প্রায় অগ্নিস্ফুলিঙ্গ দাপ করিয়া জ্বলিয়া উঠিল। বারীন্দ্র তাহাকে বলিল, ঠাকুর ঠাকুর তুমি আমায় একখানা গেরুয়া কাপড় দাও আর কানে যাওয়ায় কিছু একটা মন্তর দিয়ে দাও, বাকি সবটা আমি করে নেব। সাধু বারীনকে বড় ভালোবাসিতেন, তিনি তাহাতেই রাজি হইলেন। বারীন সাধুর নিকট যথা শাস্ত্র মতে মন্ত্র দীক্ষা লইল। কিছুদিন পর বারীনকে জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ রে সাধু কি মন্ত্র দিল? বারীন্দ্র বলল, ভুলে মেরে দিছি। যাই হোক, বারীন্দ্র তাহাকে লইয়া মধ্য ভারতের কোন তীর্থস্থানে একটা আশ্রম গড়িবার সংকল্প করে, কিন্তু অল্পদিনের মধ্যে জলাতঙ্ক রোগে বাবাজির মৃত্যু হওয়ায় সে সংকল্প আর কাজে পরিণত হয় না। কিছুদিন পরে বারীন্দ্র আর একজন সাধুর নিকট হইতে সাধনা লইয়া দেশে ফিরিল। ওই সাধুটি মধ্য ভারত ও বোম্বাই অঞ্চলে এক প্রকার সিদ্ধ পুরুষ বলিয়া প্রসিদ্ধ। পরে তাহাকে আমিও দেখিয়াছি, তিনি যে অসাধারণ শক্তিসম্পন্ন সে বিষয়ে কোনো সন্দেহ নাই। বারীন্দ্র ফিরিয়া আসিবার পর একটা আশ্রম করিবার ছোঁক আমাদের ঘাড়ে খুব ভালো করিয়া চলিল, কিন্তু মনের মতো জায়গা মিলিল না। শেষে স্থির হইল যতদিন না ভালো জায়গা পাওয়া যায় ততদিন মানিকতলার বাগানেই আশ্রমের কাজ চলু। এইভাবেই শুরু হল মানিকতলার মুরারি পুকুরে আশ্রম। মানিকতলার বাগান যখন আশ্রমের সূত্রপাত হইল তখন সেখানে চার পাঁচজনের অধিক ছেলে ছিল না, হাতে একটাও পয়সা নাই, ছেলেরা সকলেই বাড়িঘর ছাড়িয়া আসিয়াছে, সুতরাং তাহাদের মা বাপদের কাছ থেকেও কিছু পাইবার সম্ভাবনা নাই, অথচ ছেলেদের আর কিছু জুটুক না জুটুক দুবেলা দুমুঠো ভাত তো চাই। দু একজন বন্ধু মাসিক কিছু সাহায্য করিতে প্রতিশ্রুত হইলেন, আর স্থির হইল যে বাগানে শাকসবজির ক্ষেত করিয়া বাকি খরচটা উঠাইয়া লওয়া হবে। বাগানে আম জাম কাঁঠলের গাছও যথেষ্ট ছিল, সেগুলোও জমা দিয়া কিছু টাকা পাওয়া যেতে পারে, আর আমাদের খাইতেও বেশি খরচ নয়, ভাতের ওপর ডাল আর একটা তরকারি। অধিকাংশ দিনই আবার ডালের মধ্যেই দু চারটে আলু দিয়ে তরকারির অভাব পুরাইয়া দেওয়া হইত, সময়ভাবে হইতে খিচুড়ির ব্যবস্থা। একটা মস্ত সুবিধে এই যে বারীন তখন ঘোরতর ব্রহ্মচারী, মাছের আঁশ বা পেঁয়াজের খোসাটি পর্যন্ত বাগানে ঢুকিবার কোনো নাম নাই, তেল লঙ্কা এসব একদম নিষিদ্ধ, সুতরাং খরচ কিন্তু অনেকটা কমে গেল। উপার্জনের আরও একটা পথ বারীন্দ্র আবিষ্কার করিয়া ফেলিল, হাঁস এবং মুরগি রাখা। কতগুলো হাঁস মুরগি কেনাও হল, কিন্তু দেখা গেল যে তাদের ডিম পাওয়া যায় না, তার থেকে বড় কথা তাদের সংখ্যা দিন দিন কমিতে লাগল। কতগুলো শেয়ালে খায়, কতগুলো বা লোকে চুরি করে, আর আমাদের যে পাড়া পড়োশী তাদের আমাদের বাগানে মুরগি রাখা বিষয় তাদের কিন্তু বিষম আপত্তি। একদিন একজন দাড়ি খাইয়া আসিয়া বলিল, হিন্দু ধর্মের পক্ষে ঘণ্টা দুই বক্তৃতা দিয়া, যে তাড়াতাড়ি মুরগি কটাকে বেচিয়া ফেলা ছাড়া আমাদের কোনো উপায়ান্তর রইল না। আমাদের বাজে খরচের মধ্যে ছিল একমাত্র চা, ওটা না থাকলে সংসার নিতান্তই ফিকে ফিকে অনিত্য হয়ে যায়। বিশেষত বারীন